0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন রবীন্দ্রনাথের গান আনন্দধ্বনি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আমি তপারতি। অনুষ্ঠানের প্রায় অর্ধেকেরও বেশি সময় পেরিয়ে এলাম। পরের শিল্পী প্রথমে মৃগাঙ্ক সরকার, তারপরে পূর্বাদাম।

0: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: আনন্দধ্বনি অনুষ্ঠান একদম শেষের দিকে, তাই বিদায় নেব। যেতে যেতে গান শুনবো আজকে আনন্দধ্বনির শেষ শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ঘোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সুপ্রভাত। 107 FM রেইনবোতে আজ আপনার সঙ্গী হলাম আমি অরুণিমা। অনেকদিন পর আবার আপনার কাছে ফিরলাম। তো এই যে ভোরে যখন আসছিলাম, রাস্তা তো একদম ফাঁকা, গাড়ি ঘোড়া নেই, কি সুন্দর লাগছিল কলকাতা শহরটা। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে গাড়িতে গাড়িতে ছেয়ে গেছে, ব্যস্ত হয়ে উঠবে কলকাতা। আর সেই ব্যস্ততা, এই যে পুজোর আগে আগে সময়ে, এই সময়টা ব্যস্ততাটা আরও বেড়ে যায় আর কি, অনেক বেশি গাড়ি রাস্তায়। সেই সঙ্গে সঙ্গে আজকে তো একটা বিশেষ দিন, সেই কারণে একটু বেশি রাস্তায় ভিড় হবে। তো এই যে শহর জুড়ে একটা জ্যাম জমাট একটা ব্যাপার, সেই জ্যাম জমাট নিয়ে কিন্তু আজকে কথা বলবো। এর ভালো দিক খারাপ দিক সমস্ত কিছুই জানাবো, কিন্তু তার আগে এখন জানাতে চলেছি যে একটা খুব সুন্দর গান রয়েছে আপনার জন্য রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনুন গানটা, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়।

কথায় বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, আবার এমন কোনো দেখা দুঃস্বপ্ন যদি সত্যি হয়ে যায় সেই নিয়ে মনে থাকে বেজায় ভয়। ঘুমের মধ্যে ছুটতে ছুটতে পড়ে যাওয়া বা ধরফড়িয়ে ওঠা, হাতের মুঠোয় জল গড়িয়ে যাওয়ার মতো ঘুমের মধ্যে দেখা স্বপ্ন স্মৃতি থেকেও গড়িয়ে যায়। মজার স্বপ্ন আমরা চেষ্টা করি মনে রাখতে, ঘুম আর বাস্তবকে মিলিয়ে দিতে। স্বপ্নে দেখার গল্প নিয়েই জুলাই মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল ভোরের স্বপ্ন। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই FM রেইনবো, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে ইমেল করতে পারেন, ইমেল অ্যাড্রেস AIR FM রেইনবো কলকাতা, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA AIR FM রেইনবো কলকাতা @gmail.com। জুলাই মাসের বিষয় আমরা রাখলাম ভোরের স্বপ্ন। চিঠি পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা কিন্তু বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবো। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:16। কথা বলছি জ্যাম জমাট নিয়ে। জ্যাম তো প্রত্যেকটা বড় শহরের নিত্যসঙ্গী, আর সবসময় যে লম্বা জ্যাম হয় তা নয়। আমাদের কলকাতা শহরে জ্যামের সাইজ অনেক বছর ধরেই ছোট হয়ে গেছে, তবুও মাঝে মাঝে তো জ্যাম হয়, বর্ষাকালে তো ভীষণভাবে হয়। আর আমাদের কলকাতা শহর আমাদের দেশের অন্যতম ব্যস্ত জনবহুল শহর। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কাজের জায়গায় যাচ্ছেন, পড়াশুনো করতে স্টুডেন্টরা যাচ্ছে, অন্যান্য প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে মানুষ শহরে আসছে, বিভিন্ন প্রান্তে যাতায়াত করছে। এর ফলে কিন্তু যেটা হচ্ছে, শহরে যানবাহনের সংখ্যা রোজ বাড়ছে, যে কারণে যানজট, পরিবেশ দূষণের ব্যাপার কিন্তু হয়ে যাচ্ছে। তার কারণ যানজট থেকে আমরা ভাবি যে শহরটা থমকে গেল, এগোনো যাচ্ছে না, সময়ে পৌঁছানো যাচ্ছে না, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হচ্ছে বায়ু দূষণ। আর যানজটের সময় রাস্তায় গাড়িগুলো মানে দীর্ঘক্ষণ ধরে খুব আস্তে আস্তে চলে, তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে। এই সময় গাড়ির ইঞ্জিন থেকে যে ধোঁয়াটা বেরোয়, তাতে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, আরও ক্ষতিকর অনেক গ্যাস থাকে, যেটা বাতাসে মিশে গিয়ে বায়ু দূষণ তৈরি করে। একই সঙ্গে অনেকে দেখবেন কোনো যাওয়ার জায়গা নেই, তবু হর্ন বাজিয়ে যাচ্ছে। এই হর্নের ব্যবহার কিন্তু শব্দ দূষণও তৈরি করে, ফলে শহরের পরিবেশ, বিশেষ করে শহরের রাস্তার পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে ওঠে। জ্যামজমাট নিয়ে আরও কথা রয়েছে, তবে এখন রয়েছে একটা গান। আমি অরুণিমা, ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে। বাংলা ব্যান্ড ভূমির গাওয়া গান শুনুন, ফিরছি গানের পর।

0: দূরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ের সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন 6:26। জ্যাম জমাট নিয়ে কথা হচ্ছে আজ। জ্যাম তো মানে পৃথিবীর বেশিরভাগ বড় শহরেই হয়ে থাকে, আর জ্যামের কারণে দূষণও বাড়ে। তার কারণ গাড়ির খুব আস্তে আস্তে চলে, তো ওই সময়টায় গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া, আর সেই ধোঁয়ায় মিশে থাকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এছাড়াও আরও ক্ষতিকর গ্যাস যেটা বাতাসে মিশে বায়ু দূষণ তৈরি করে। আর এই দূষণের কারণে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, এই ধরনের নানান রকম সমস্যা, মানে স্বাস্থ্যের সমস্যা কিন্তু দেখা দেয়। একেবারে ছোট বাচ্চারা আর বয়স্ক মানুষেরা এর প্রভাবে সবচেয়ে বেশি কিন্তু প্রভাবিত হন। আর যানজট মানুষের মূল্যবান সময় তো নষ্ট করে। একটা কাজে যাচ্ছেন আপনি, একটা সময় ঠিক করে বেরিয়েছেন, অথচ আপনি দেখা গেল সেখানে আধ ঘন্টা পরে পৌঁছলেন। সেখানে আপনার যে মানে সময়ানুবর্তিতার জন্য আপনি সবসময়, সবাই বলে যে না আপনি সময় পৌঁছন, কিন্তু সেই সময় পৌঁছনো মানুষেরও বছরে এক আধবার দেরি হতেই পারে, সেটা জ্যামের কারণে। আর সেই সঙ্গে সঙ্গে জ্বালানির অপচয়টা ভাবুন, এই যে আস্তে আস্তে চলছে, গাড়ি স্টার্ট তো বন্ধ হয় না, গাড়ি তো স্টার্টেই থাকে, যার ফলে এই রকম মানে সাংঘাতিক একটা অবস্থা পৃথিবী জুড়ে এখন তেল নিয়ে। সেই সঙ্গে সঙ্গে জ্বালানির অপচয়টা খুব বেশি রকমের হয় জ্যাম হলে। তার সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষতি, তাই না? সময়ের অপচয়, সেখান থেকে একটা ক্ষতি হচ্ছে, এতক্ষণ ধরে জ্বালানি পুড়ছে তার জন্য একটা ক্ষতি হচ্ছে, তারপরে এই যে নানান রকম দূষণ হচ্ছে, সেই দূষণকে ঠেকানোর জন্য একটা খরচ হচ্ছে, সেটা একটা, মানে অনেকগুলো ব্যাপার কিন্তু জ্যামের সঙ্গে জড়িত। আর সময়ের অপচয় তো সাংঘাতিকভাবে হয়, আর সেই সঙ্গে সঙ্গে দেখুন বায়ুর দূষণটা এমন জায়গায় পৌঁছে গেছে সারা ভারতের বিভিন্ন বড় শহরে যে সত্যি সত্যি পরিষ্কার আকাশ খুব কম দেখা যায়। কালো কালো আকাশ, আমাদের মনে হয় মেঘলা, না, দূষণ। মেঘলার সময় তো মেঘলা, তখন তো বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, ঠিক আছে, বর্ষাকাল, কিন্তু বাকি সময়ও দেখবেন কিরম যেন একটা ধোঁয়াটে ধোঁয়াটে আকাশ, পরিষ্কার আকাশ নয়। এটা কিন্তু পুরোটাই দূষণের কারণে, আর জ্যাম দূষণ বাড়িয়ে দেয় অনেক গুণ। তো জ্যাম জমাট নিয়ে রয়েছে অনেক কথা, তবে এখন রয়েছে একটা গান মোহন কান্নানের কণ্ঠে, শুনুন গানটা। ফিরছি গানের পর 107 FM রেইনবোয়ে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর এখন সময় হচ্ছে ঠিক 6:36। কথা হচ্ছে জ্যাম জমাট নিয়ে। আসলে জ্যাম এমন একটা ব্যাপার, তো জ্যাম নিয়ে আমরা অনেক মজা টজাও করি আর কি, যখন জ্যামটা বেশি লম্বা নয় তখন মজা টজা হয়, তারপরেই দেখা যায় যে সেটা নিয়ে প্রচণ্ড টেনশান শুরু হয়ে যায় যে কতক্ষণে পৌঁছবো। কাজেই এই যে পৌঁছানোর ব্যাপারটা, সময় মতো যেখানে পৌঁছতে চাইছেন সেখানে পৌঁছানোটা, সেটা কিন্তু খুব জরুরি। আর জ্যাম হলে সেটা কখনো পৌঁছানো যায় না। আর সেই সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে এই যে বসে থাকা জ্যামের মধ্যে, গাড়িতে বসে থাকা, প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড নিঃশ্বাসের একটা সমস্যা হয় কারণ দূষণের ফলে। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে মানসিক চাপ।

আপনাকে হয়তো একটা জায়গায় একটা সময় পৌঁছতে হবে, আপনি কথা দিয়েছেন, কিন্তু যানজটে আটকে থাকলে বিরক্তি, উদ্বেগ, মানসিক ক্লান্তি সব বাড়ে। আর জ্বালানির অপচয় তো বারবারই বলবো যে অপ্রয়োজনীয়ভাবে গাড়ির ইঞ্জিন চালু থাকে, ফলে জ্বালানি ভীষণভাবে নষ্ট হয়। তাছাড়া আমি দেখেছি জরুরি পরিষেবায়ও কিন্তু বাধা পড়ে, মানে ধরুন অ্যাম্বুলেন্স, দমকল বা পুলিশ তাদের গাড়িকে অন্য গাড়িরা চেষ্টা করে জায়গা করে দেবার, কিন্তু অনেক লম্বা জ্যাম হলে যেখানে সরার কোনো জায়গা নেই কোনো ফ্লাইওভারের ওপরে, সেইখানে কিন্তু সমস্যা হয়ে যায়, অ্যাম্বুলেন্সও কিন্তু সময় মতো পৌঁছতে পারে না, সেক্ষেত্রে একজন মানুষ বাঁচবেন না বাঁচবেন না সেই প্রশ্নও এসে দাঁড়ায়। তো যানজট এখন হয়তো অতটা নেই আমাদের শহরে, কিন্তু মাঝে মাঝে ধরুন রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেল, তারপর কিন্তু পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেল, বা কিছু মানুষ আছে না নিজেদের তাড়া তাদের প্রচণ্ড, বিশেষ করে টু হুইলার যাদের আছে আর কি, সবাই নয় কিছু মানুষ, তারা দেখবেন একটু ফাঁকফোকর পেলে এদিক ওদিক করে তারা সামনে এগিয়ে যাবে, উল্টো দিকের গাড়ি আসার যে রাস্তাটা সেটা পুরোই বন্ধ করে দেবে, বা এদিকের গাড়িও তখন আর এগোতে পারবে না, পুরোটাই আটকে যাবে, মানে জ্যাম কিন্তু এরাও সৃষ্টি করে। তো যানজট কমানো যায়, যানজট কমানোর জন্য কী কী করা যেতে পারে সেটা এবার আস্তে আস্তে বলবো, কিন্তু তার আগে আপনার জন্য সুমনার গাওয়া একটা গান, 107 FM রেনবো, আমি ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়। অরুণিমা রয়েছে আপনার সঙ্গে, আর জ্যামজট নিয়ে কথা বলছি। তো জ্যামজট তো সারা পৃথিবীর সমস্ত বড় শহরেই রয়েছে কম বেশি, আমাদের শহরেও মাঝে মাঝে কিন্তু আমরা জ্যামের কবলে পড়ি। তারপরে হঠাৎ করে দেখা যায় যে কেন জ্যাম কেন জ্যাম এসব নিয়ে অনুসন্ধান করতে করতে সামনে

গিয়ে দেখা যায় কিছুই নেই, কেন জ্যাম হলো সেটাও বোঝা গেল না। তো এই যে জ্যাম, এটা কমানোর জন্য প্রথমেই যেটা করা দরকার আমার মনে হয়েছে, ধরুন একটা বাড়িতে তিনটে গাড়ি কারুর, তারা তিনটে গাড়ি নিয়েই বেরিয়ে পড়লো, তো এই যে তিনটে তিনটে করে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে, সেটা না করে একটা বাড়ি একটা হাউজিংয়ে, অনেকেই এক অফিসে কাজ করেন, তো আপনারা তো একটা গাড়ি করে বেশ কয়েকজন যেতে পারেন যার গাড়িটা বড়। তাতে আর্থিক একটা সুবিধেও হয়, কারণ তেলটা একটা গাড়িরই পড়ে। আরও একটা সুবিধে হয়, সেটা হচ্ছে যে আমাদের এই পরিবেশ দূষণটা কমে, কারণ সবাই যদি নিজের গাড়ি নিয়ে বেরোন, ভাবুন তো কতগুলো গাড়ির সংখ্যা বেড়ে গেল। আর সেই সঙ্গে সঙ্গে জ্যামটারও কিন্তু সুবিধা হয়, মানে জ্যামটা হয় না, গাড়ির সংখ্যা কমে গেলে স্বাভাবিকভাবেই জ্যাম কমবে। আর ট্রাফিক আইনটা না কঠোরভাবে প্রয়োগ করা খুব জরুরি, ট্রাফিক আইনটা যদি কঠোরভাবে প্রয়োগ করা হয়, সেটা যদি সবাই মেনে চলতে মানে উৎসাহিত হন, তাহলে কিন্তু জ্যামের সমস্যা অনেকটাই কমে যাবে। আর জ্যাম কমা মানেই দূষণ কমা, তাই না? অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকুই গাড়ি ব্যবহার করুন। দরকার হয় ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক গাড়ি সারা পৃথিবীতেই তুমুলভাবে জনপ্রিয় হচ্ছে এখন। ইলেকট্রিক গাড়ির ব্যবহার করলে কিন্তু দূষণ অনেকটা কমে। জ্যাম নিয়ে কথা হচ্ছে, আর জ্যামের সঙ্গে তো দূষণের সম্পর্কটা সাংঘাতিকভাবে জড়িত, যেহেতু গাড়ি কোথাও আটকে গেলে বা গাড়ি আস্তে আস্তে চললে, গাড়ি স্টার্ট যেহেতু চালু থাকে, সেহেতু প্রচণ্ডভাবে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো বাতাসে মিশতে থাকে আর আমাদের শরীর খারাপ করতে থাকে। বিশেষ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে, তাদের তো ভীষণ সমস্যা শুরু হয়ে যায়। কাজেই একটু বুদ্ধি করে, সবার কথা ভেবে নিজের গাড়িটা নিয়ে বেরোন। আর সবার কথা ভেবেই কিন্তু বেশি গাড়ি রাস্তায় না আনাই ভালো। অনেক কথা বলে ফেললাম, এবার একটা গান কিশোর কুমারের কণ্ঠে, ফিরছি গানের পর।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: শুনছেন ভোরাই 107 FM রেইনবোয়ে। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় এখন 6:54, বুঝতেই পাচ্ছেন সময় দৌড়চ্ছে, মানে কিছুক্ষণের মধ্যেই নমস্কার কলকাতায় ঢুকতে হবে। তার আগে জ্যাম জমাট নিয়ে কথা হচ্ছে, তো জ্যাম কমানো যায়, আমাদের হাতেও কিন্তু খানিকটা ব্যাপার আছে। যেমন ধরুন পার্কিং, কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দেখবেন রাস্তা জুড়ে জুড়ে পার্কিং, যেই রাস্তায় দুটো গাড়ি যেতে পারে পাশাপাশি সেখানে পার্কিং একটা গাড়ির জায়গা দখল করে রেখেছে, আরেকটা জায়গা দিয়ে খুব সরুভাবে গাড়িগুলো বেরোচ্ছে, যার ফলে জ্যাম হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। এখন বর্ষাকাল, তো বর্ষাকালে অত জোরে গাড়ি চালানোও যায় না। তো এই যে অবৈধ পার্কিং, এটা কিন্তু বন্ধ হওয়া দরকার, আর দুদিক থেকে গাড়ি এলে কিন্তু জ্যাম হবেই এতে। আরও একটা জিনিস আমি কয়েকটা জায়গায় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে বেলেঘাটা, বাঘা যতীন, যেই জায়গাগুলো প্রচুর লোকজন থাকেন, এরা না খুব একটা ফুটপাথ দিয়ে হাঁটেন না, রাস্তা দিয়েই হাঁটেন। গাড়িতে করে যারা যান তারা মানে রীতিমতো গাড়িটা দাঁড় করান, হয়তো 3-4 জন পার হচ্ছে, পার হয়ে যাবার পর তারপর গাড়িটা যাচ্ছে, গাড়ি স্বাভাবিকভাবেই স্লো হয়ে যায়, আর গাড়ি স্লো হওয়া মানেই কিন্তু জ্যামের দিকে আস্তে আস্তে এগোনো, আর জ্যামের দিকে এগোনো মানেই কিন্তু দূষণের মাত্রা বেড়ে যাওয়া। আরও একটা ব্যাপার বলতে পারি, যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, মানে কলকাতার যে সমস্ত পশ এলাকা বলা যায়, সেখানে সুন্দর সুন্দর বাড়ি, আর সুন্দর সুন্দর বাড়ির সামনে সুন্দর সুন্দর ফুটপাথ, কিন্তু সেই ফুটপাথ দিয়ে আপনি হাঁটতে পারবেন না। সেই ফুটপাথে শোভা বর্ধন করার জন্য যাদের বাড়ি তারা নিজেরাই বিভিন্ন রকম ফুলের গাছের টব লাগিয়ে রেখেছে। এবার ফুল গাছের টব টপকে তো আপনি যেতে পারবেন না, আপনাকে সেই রাস্তা দিয়েই আসতে হচ্ছে। এটাও কিন্তু এদেরকে একটু বলা উচিত যে বাড়িটা আপনার, ফুটপাথটা আপনার না, ফুটপাথটা কিন্তু জনসাধারণের, কাজেই ফুলের টাবগুলো নিজের বাড়ির ভেতরেই রাখুন। হ্যাঁ, জানি এটা সুন্দর, এটা ভালো ব্যাপার, কিন্তু যেটা মানুষের হাঁটার ক্ষেত্রে অসুবিধে সৃষ্টি করছে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে সরানো দরকার। এতেও কিন্তু জ্যাম হয়, মানে ধরুন ফুলের টাব, তারপরে তাদের গাড়ি, তারপরে

রাস্তার যে জায়গাটুকু রয়েছে সেখানে অন্য গাড়িগুলো চলছে, এবার মানুষ যাবে কোথা দিয়ে, এবার মানুষ যাচ্ছে, যার ফলে অন্য গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে, ফাঁকা জায়গাতেও কিন্তু এইভাবে জ্যাম হয়ে যায়। কাজেই আমাদের শহরকে জ্যাম জমাট না করে জ্যাম মুক্ত রাখতে আমাদেরকেই উদ্যোগী হতে হবে। আর আমি অরুণিমা এবার এগিয়ে যাচ্ছি পরের ঘন্টার দিকে। আর পরের ঘন্টার দিকে যেতে যেতে আপনার জন্য রেখেছি একটা গান অনুপম রায়ের কণ্ঠে, শুনুন গানটা। ফিরছি গানের পর, খবরের পর সঙ্গে নিয়ে। নমস্কার কলকাতা, 107 FM রেইনবোয়ে।

ধৃতি সেনশর্মা। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কা দাফকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। তিনি প্রধানমন্ত্রী হ্রিস্টিজান মিকোকস্কি, সংসদের অধ্যক্ষ আফ্রিম গাসির সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে কর্মসূচি রয়েছে। কেন্দ্র জানিয়েছে, চলতি বছরের জুন মাসে প্রায় 55 কোটি ব্যবহারকারী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন। লোকসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, 2025-26 অর্থবর্ষে ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়েছে 24,162 কোটি টাকা, যার মূল্য 314 লক্ষ কোটি। রাজ্যে সরকারি চাকরিতে 5 বছরের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত কেবল 2 বছরের জন্য কার্যকর হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থ দপ্তর থেকে গতকাল এই মর্মে জারি করা নির্দেশিকায় বলা হয়, চলতি বছরের 20 জুলাই থেকে আগামী 2 বছর এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে যেসব সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেগুলির ক্ষেত্রে আবেদনকারীরা বর্ধিত সময়সীমার সুবিধে পাবেন। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য

0: ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। এতে বলা হয়েছে, যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ভাতার টাকা পৌঁছে যাবে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা এর উদ্বোধন করবেন। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32 এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবেন। দেবিকা সিহাগো প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেঠি ও HS প্রণয়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: पीएम जय अब गरीबों की जय बन गई है।
2: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
3: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
4: सुनछेन नमस्कार कोलकाता,
5: नमस्कार कोलकाता
4: 107 FM रेनबो ते, नमस्कार कोलकाता,
5: नमस्कार कोलकाता।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গুড মর্নিং, নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা আপনার সঙ্গী। আর সময় এখন 7:10, চায়ের কাপে দিন চুমুক, তারপর আপনার আর আমার তুমুল আড্ডা চুমুক এই বৃষ্টি ভেজা সকালে। ফিরছি একটু পরেই সঙ্গে নিয়ে দিনের ডায়েরি, আর এখন রেখে গেলাম আপনার জন্য মেঘদূত শুভঙ্কর ভাস্করের কণ্ঠে। শুনুন গান, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: খুললাম দিনের ডায়েরি, সকাল হয়েছে, চা খাচ্ছেন, সঙ্গে টাটা কি, মানে টাটা আমি জানতে চাইছি এই জন্যেই, এর সঙ্গে না একটা বিশেষ ব্যাপার জড়িয়ে আছে। তো টাটা লেমিংটন কি অস্ট্রেলিয়ার খাবার? এখন কলকাতাতেও সব জায়গাতেই সব রকম খাবারই পাওয়া যায়। এটা না কেক না বিস্কিট, অপূর্ব খেতে। আজ খোঁজ করবেন তো, তার কারণ আজ ওয়ার্ল্ড লেমিংটন ডে। আজ আবার বেলজিয়াম ন্যাশনাল দিবস, মানে বেলজিয়ামের। তো বেলজিয়াম বললেই তো আমার বেলজিয়ান চকলেটের কথা মনে পড়ে, সকালবেলা খাওয়া দাওয়ার কথাই হচ্ছে। যাই হোক, এইসব নিয়েই বন্ধ করব দিনের ডায়েরি। তার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখি, আজকে তো একটা বিশেষ দিন। আজ কলকাতা জুড়ে কিন্তু অনেক জায়গাতেই সমাবেশ থাকবে, কাজেই যখন বেরোবেন আগে থেকে দেখে নেবেন যে কোথায় কি অবস্থা রয়েছে রাস্তার। আর এখন আপনার জন্য যে গানটা রেখেছি, 107 FM রেইনবো নমস্কার কলকাতায়, শাহনাজ শ্রেয়া ঘোষালের গাওয়া রিমঝিমে ধারাতে, শুনুন গানটা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল,
5: হাওয়া অফিসের হালচাল কি বলছে সেটা এবার জানাবো আপনাকে। 107 FM রেইনবোয় শুনছেন নমস্কার কলকাতা, আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। 7:23 এখন, আর হাওয়া অফিস যেটা বলছে আগামী 24 ঘন্টার পূর্বাভাসে, সেটা হচ্ছে সকালে সাধারণত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও বেশ ভারী বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি কম, আর সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 77%, আর গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 4.4 মিলিমিটার। আর আমাদের যে সমস্ত মৎস্যজীবী বন্ধুরা সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, তাদের জন্য কোনো রকম সতর্কবার্তা নেই, নিশ্চিন্তে ভালো ভালো মাছ ধরুন, আর এই বর্ষায় আমরা আরাম করে মাছ খাই। যাই হোক, সেই ঘুরে ফিরে খাওয়া দেখেছেন, হবে না সকালবেলা, কি আর করা যাবে।
3: হাওয়া অফিসের হালচাল,
4: হালচাল,
5: আর হাওয়া অফিসের হালচাল পেরিয়ে আপনার জন্য যে গানটা আসতে চলেছে শ্রেয়া ঘোষালের কণ্ঠে, মেঘের পালক। 107 FM রেইনবয়, আপনারা যারা গান মিলান্তিতে গানের রিকোয়েস্ট করতে চান, তারা এখন থেকে শুরু করে দিতে পারেন। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর এখন বেজে গেছে 7:31। তো একটা জিনিস জানা যাচ্ছে, জেনে চমকে উঠবেন না, সেটা হচ্ছে বছরে নাকি 80 ঘন্টা কম ঘুমোচ্ছে কলকাতাবাসী, মানে আমরা কলকাতার লোকেরা বছরে 80 ঘন্টা করে কম ঘুমোচ্ছি গড়ে। তার কারণ হচ্ছে শুধু স্মার্টফোন নয়, কম ঘুমের পেছনে আরও বড় কারণ রয়েছে। তো সকালে তো দিনভর কাজ, অফিস থেকে ফিরে কিছুটা সময় পেলেই হাতে স্মার্টফোন, ঘাড় গুজে ঘন্টার পর ঘন্টা রিলস দেখে কেটে যাচ্ছে সময়, সঙ্গে মানসিক চাপ। সব মিলিয়ে রাতে ঘড়ির কাঁটা দ্রুত দৌড়লেও চোখের পাতা কিন্তু এক হচ্ছে না কারুর, ফলে ক্রমশ যেটা বাড়ছে সেটা হচ্ছে অনিদ্রা। তো এখনকার যেটা সমীক্ষা সেটা আবার বলছে অন্য কথা, শুধু মানসিক চাপ এবং স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের জন্য নয়, এই যে আমাদের ঘুম কম হচ্ছে এর পেছনে নাকি লুকিয়ে রয়েছে জলবায়ু পরিবর্তন। ক্লাইমেট সেন্ট্রাল দেশের 107টি এবং বিশ্বের 1338টি শহরের তাপমাত্রার

0: তথ্য বিশ্লেষণ করেছে, নতুন যে রিপোর্ট পাওয়া গিয়েছে এমনই তথ্য। এটা রীতিমতো তাক লাগানোর মতো ব্যাপার। আর রিসার্চাররা জানাচ্ছেন রাতের তাপমাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ফলে অনিদ্রা বাড়ছে। এই তালিকায় নাকি একদম প্রথমে রয়েছে চেন্নাই, সেকেন্ডে রয়েছে মুম্বাই, আর থার্ড পজিশনে রয়েছে কলকাতা। 1970 সালের প্রথম দিকের তুলনায় রাতের তাপমাত্রা বেড়েছে অনেকটাই, যার ফলে ঘুম কমেছে প্রায় দ্বিগুণ। 2020 থেকে 25 সাল পর্যন্ত একজন মানুষের গড় ঘুমের ঘাটতি 56 ঘন্টা ছিল, আর এই ঘাটতির জন্য নাকি জলবায়ু পরিবর্তনের একটা বিশেষ ভূমিকা আছে। এখন আমরা 80 ঘন্টা কম ঘুমোচ্ছি বছরে, ভাবা যায়? ঘুমোন ঘুমোন, 7:33 না? আচ্ছা, আমার শোটা শুনে পড়ার পর তারপরে ঘুমোতে পারেন, অবশ্য কাজে তো বেরোতে হবে। যাই হোক, ঘুমোনোর সময় বার করে নিন। আমরা বাঙালিরা ঘুমোনোর সময় খুব সুন্দর করে বার করতে পারি চাইলে। তবে এখন যেটা শোনাবো সেটা হচ্ছে একটা খুব মিষ্টি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে। এটা গান মিলান দিতে আমাকে রিকোয়েস্ট করেছেন সুব্রত মণ্ডল। উনি লিখেছেন, আছি ফ্রম জুহু, কিশোর কুমার গাঙ্গুলি মার্গ, সান্তাক্রুজ ওয়েস্ট, মুম্বাই 54। ওনার আজকের অনুষ্ঠান খুব ভালো লাগছে আর উনি এই গানটা শুনতে চেয়েছেন, তাই এই গানটা সব্বার জন্য রইল।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
1: নমস্কার কলকাতা
2: শহরের ইতিকথা

0: শহরের ইতিকথা 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর শহরের ইতিকথায় আমরা এই কলকাতা শহরের মধ্যেই খুঁজে বেড়াই আরেকটা কলকাতাকে, যে কলকাতাটা পুরনো কলকাতা। সেই পুরনো কলকাতার নানান কথা কিন্তু উঠে আসে শহরের ইতিকথায়। আজকে সেরকমভাবেই একটা কথা জানাবো, সেটা হচ্ছে ফোর্টুলিয়াম দুর্গ, যেটা আমাদের কলকাতা শহরেই আমাদের স্টুডিওর খুবই কাছে। এখানে একটা সময় সবচেয়ে পুরনো একটা কামান ছিল, সেই কামানটা এখন অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু এই পূর্ব ভারতের যে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফোর্টুলিয়াম দুর্গ, সেইখানে সংরক্ষিত যে কামানগুলো ছিল তার মধ্যে একটা ভীষণ পুরনো কামানের কথা, মানে সবচেয়ে পুরনো কামানের কথা বলবো, যেই কামানটা এখন জানিয়ে রাখি ওখানে কিন্তু নেই, ওটা এখন তোপখানা কমপ্লেক্সে সংরক্ষিত। তো সেই কামানটার নাম হচ্ছে জাহান কোষা কামান। এটা 1700 শতকে তৈরি হয়েছিল আর একটা বিশাল ব্রোঞ্জের কামান। তো ব্রোঞ্জ দিয়ে পুরো কামানটা তৈরি। কামানটার দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি হচ্ছে 5 ফুট, ওজন 212 মন। এই মনটাকে কী করে কেজিতে দেওয়া যায় আমি জানি না, তাহলে আমি বলে দিতে পারতাম। আর কামান বিস্ফোরণের জন্য যেটা দরকার 28-এর মানে 17 কিলো বারুদের প্রয়োজন। কামানটা তৈরি হয়েছিল অষ্টধাতু অর্থাৎ সোনা, রূপো, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ দিয়ে। অষ্টধাতু দিয়ে তৈরি হবার জন্য আজও কামানটায় কিন্তু 1 ফোঁটা মরচে পড়েনি। কামানের গায়ে ইরানি ভাষায় অনেক কিছু লেখা আছে, আর সেখানে সেই লেখা থেকে জানা যায় যে 1637 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে, সেটা হচ্ছে 1047 হিজরি, দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খাঁর সুবাদার ছিলেন উনি তখন, জাহাঙ্গীরনগরে দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস দুজনের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার জাহান কোষা কামানটা তৈরি করেছিলেন। তো নবাব মুর্শিদকুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে যখন নিয়ে আসেন, সেই সময় কামানটা এখানে নিয়ে আসেন। মুর্শিদকুলি খাঁ থেকে পরবর্তী অন্যান্য যেসব নবাবরা ছিলেন তাদের অস্ত্রাগার বা তোপখানা তারা তৈরি করেন। আর সেই সময় জাহান কোষা কামানটাকে একটা অশ্বত্থ গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় পাওয়া গিয়েছিল। পরবর্তীকালে আমাদের দেশে যারা প্রত্নতাত্ত্বিক বিভাগ আর কি, যে আমাদের দেশে সেই প্রত্নতাত্ত্বিক বিভাগের উদ্যোগে এই কামানটাকে গাছের শিকড় থেকে ছাড়িয়ে সরিয়ে নেওয়া যাওয়া হয়। ঐতিহাসিকভাবে জাহান কোষা কামান বলা হচ্ছে সবচেয়ে পুরনো কামান আর কি, সেটা ফোর্টুলিয়ামে সবচেয়ে পুরনো কামান ছিল, পরে তোপখানা কমপ্লেক্সে একে সংরক্ষণ করা হয়েছে। তো ভাবতে পারেন এত পুরনো একটা কামান আমাদের শহরে এখনও রয়েছে বা আমাদের আশেপাশে এখনও রয়েছে, ইচ্ছে করলেই ঘুরে এসে দেখে আসা যায়, ইতিহাসকে ছুঁয়ে আসা যায়। আর এই ইতিহাস ছুঁয়ে যায় কিন্তু শহরের ইতিকথা। শহরের ইতিকথা আর শহরের ইতিকথার পর আপনার জন্য আসতে চলেছে পরপর তিনটে গান। আর এই পরপর তিনটে গানের প্রথম গানটা আপনাদের অনেকেরই পরিচিত, ভীষণ সুন্দর একটা গান। এইরকম একটা বৃষ্টি ভেজা সকালে এই গানটাই শোনাতে ইচ্ছে করলো, রূপঙ্করের গাওয়া আজ শ্রাবণের বাতাস বুকে। আর তারপরে যে গানটা আপনার জন্য আসতে চলেছে সেটা সাইয়ারা টাইটেল ট্র্যাক, আর একেবারে শেষে, সেটা একটু পরে জানাচ্ছি। শুনুন পরপর তিনটে গান, তিনেককে তিন গানের হ্যাট্রিকে আমি অরুণিমা ফিরছি তিনটে গানের পর। শুনতে থাকুন 107 FM রেইনবো, সেই সঙ্গে সঙ্গে গান মিলান্তিতে রিকোয়েস্ট করতেও কিন্তু ভুলবেন না।
1: FM রেনবোতে তিনে কে

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 7:57, আর এই যে বর্ষাকাল, এত রোম্যান্টিক বর্ষাকাল, সেই সময় আপনি গা চুলকে চুলকে পাগল হয়ে যাচ্ছেন বর্ষায়? না, বিভিন্ন ধরনের মানে শরীরে নানা রকম র্যাশ বেরোনো, চুলকুনি, এগুলো বাড়ে, তো সেই সঙ্গে সঙ্গে অ্যালার্জিও বাড়ে। আমার কথা নয়, বিশেষজ্ঞদের কথা, বাইরে থেকে বাড়ি এলে একটা কাজ করবেন, তাতে অন্তত অ্যালার্জির প্রভাবটা একটু হলেও কমতে পারে, বা আপনার নাকের বন্ধ হওয়ার ব্যাপারটাও একটু হলে কমতে পারে। সেটা হচ্ছে যে ঈষৎ উষ্ণ জলে একটুখানি নুন ফেলে, বেশি না, এক চিমটে নুন ফেলে আপনি নাকটাকে ওয়াশ করুন, মানে ন্যাজাল ওয়াশ যাকে বলে, একটুখানি জল টানবেন, বার করে দেবেন। এইভাবে মানে ভেতরে যাবে না, অল্প একটু নাকের ভেতরটা পরিষ্কার হয়ে গেলে দেখবেন যে অনেকগুলো সমস্যার থেকে কিন্তু মুক্তি পাবেন। মানে নাকে হয়তো কোনো কারণে চুল করছে সেটা কমে যেতে পারে, নাক বন্ধ আছে সেটা কমে যেতে পারে, আর যেখানটা লাল হয়ে যাচ্ছে চুলকে সেখানে কোল্ড কম্প্রেস করুন। সমস্যা বেড়ে গেলে অবশ্যই ডক্টরের কাছে যান, কারণ হোম রেমেডিতে সবসময় কিন্তু কাজ হয় না। আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে, আর সময় কীভাবে দৌড়চ্ছে দেখুন, সময় দৌড়চ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে রাখি পরের ঘন্টায় কী কী আসতে চলেছে আপনার জন্য। পরের ঘন্টায় টপিক থাকবে, টপিকে আপনি মেসেজ পাঠাতে পারবেন, আর সেই সঙ্গে সঙ্গে ফুড ফান্ডায় আমি একটা দারুণ রেসিপি বলবো, ব্রেকফাস্ট রেসিপি অফকোর্স। আর আমার ব্রেকফাস্ট তো চা আর বিস্কিট, আর তো কিছু আপাতত 10টা অবধি নেই। আর আপনি এখন একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই আবার ফিরে আসছি আপনার কাছে সঙ্গে নিয়ে নমস্কার কলকাতা। মাঝখানে রয়েছে খবর, আর তারপর আবার ফিরছি আমি, শুনতে থাকুন নমস্কার কলকাতা।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
4: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সংসদ ভবনে আজ সকালে NDA সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। NDA জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ DCGI টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে টাকেদা দাবি করেছে। 4-7 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জাভিয়ের এডুয়ার্দো মার্টিনেস আচা ভাস্কুইজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেছেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, শিক্ষাসহ একাধিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে 2 ও ইরাকে 1 মার্কিন সেনা নিহত হওয়ার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতোমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। অবিরাম বৃষ্টির কারণে রাজ্যজুড়ে 16 জেলা বিপর্যস্ত। 800 কাছাকাছি গ্রামে প্রায় 3 লক্ষ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। কামাখ্যা মন্দিরগামী সড়কের একাধিক জায়গাতেও ভূমিধসের খবর মিলেছে। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হর্পাবান ও ভূমিধসে গতকাল 1 মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 3 দিনে মৃতের সংখ্যা বেড়ে হল 23, এখনও 7 জন নিখোঁজ। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: মর্নিং মন্ত্র।

0: জিনিস বাড়ির বাইরে সাজানোর জন্য রেখেছেন, দেখলেন সেটা ভাঙা, এরকম নানান কিছু। সে রোজ রোজ নতুন নতুন রাস্তা আবিষ্কার করে আপনাকে অতিষ্ঠ করছে, কিন্তু মুখে দেখা হলে কেমন আছেন দাঁত বার করে, আপনিও দাঁত বার করুন, রাখবেন না। একদম গান্ধীগিরি বুদ্ধি দিচ্ছি, সেটা হচ্ছে ভালো করে এক প্যাকেট চকলেট কিনুন, মানে খুব দামি কিনতে হবে না, এইসব লোকের পেছনে বেশি ইনভেস্ট করে লাভ নেই, চকলেট কিনুন। আর সে যখন রোজ সকালবেলা আপনাকে দেখে দাঁত বার করবে, আপনার ফ্ল্যাটের সামনে দিয়ে যাবে, তখনই একটা চকলেট বার করে তার হাতে দিন। রোজ করতে হবে কিন্তু এটা, এবং চেষ্টা করুন দুবেলা দেবার, দুবেলা না হলে একবেলা দিন, পুরো হতভম্ব হয়ে যাবে। হতভম্ব হয়ে গিয়ে না এই কাজগুলো করার আগে ভাববে যে কেসটা কী, কেন এরকম করছে, এটা চেষ্টা করে দেখুন। বুদ্ধি দিলাম, এবার কাজে লাগাবেন কি না লাগাবেন আপনার ব্যাপার। আর এখন আমি যেটা করতে চলেছি সেটা হচ্ছে যে একটা শান্ত গান শুনিয়ে দেব, নির্জন যমুনার কূলে।
1: মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।
0: যদিও থাকি গঙ্গার কূলে, এবার নিয়ে যাব যমুনার কূলে তিমির বিশ্বাসের কণ্ঠে। গানটা শুনতে থাকুন 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেনবোয়ে আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। সময় এখন 8:14। আর যেটা জানাতে চাই সেটা হচ্ছে আপনি মেসেজ করতে পারবেন, অবশ্যই করতে পারবেন। আর কি নিয়ে মেসেজ করবেন সেটা এবার জানিয়ে দিই। সেটা হচ্ছে যে কালকে তো একটা বিশেষ দিন গেছে আর আজকেও একটা বিশেষ দিন আছে, তো সেই সমস্ত কিছু বাদ দিয়ে আজকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আজকে বেলজিয়ামের ন্যাশনাল ডে। তো বেলজিয়ান চকলেট তো খুবই বিখ্যাত। একটা জিনিস আমায় বলুন তো, আমাদের ছোটোবেলায় চকলেট ছিল, অফকোর্স ছিল, সেটা খুব বেশি ছিল না কিন্তু ছিল। একটা বিখ্যাত কোম্পানি যারা এখনও চকলেট বানায় তাদের ছিল এবং তাদের চকলেট আমরা খেতাম, কিন্তু ওই চকলেট নাকি স্কুলের সামনের হজমিগুলি, কোনটা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং ছিল আর কেন ছিল? কাকে জেতাবেন আপনি, চকলেটকে জেতাবেন নাকি স্কুলের সামনের হজমিগুলি? কারণসহ লিখুন। আমি রয়েছি আপনার মেসেজের অপেক্ষায়, আর অপেক্ষায় থাকতে থাকতে আপনাকে শুনিয়ে দিই একটা গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে 107 FM রেনবোয়ে। আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:20 হয়ে গেছে আর মেসেজও আসা শুরু হয়ে গেছে। উৎপল মাইতি বেহালা থেকে প্রথম মেসেজ, নমস্কার কলকাতা উইথ অরুণিমা দি, আজ শুনলাম জ্যাম জট নিয়ে ভোড়াই, বেশ মনোরম এক অনুষ্ঠান শুনলাম, সাথে সুন্দর সুন্দর গান, আর তোমার অনুষ্ঠান পরিচালনা খুবই স্মার্ট, থ্যাংক ইউ, ঠিক তোমার মতো। ও আরেকবার থ্যাংক ইউ, আজকের মর্নিং মন্ত্রটা কাজে লাগাতে হবে। ভালো চকলেট দেবো না, 2 টাকা দামের চকলেট, লজেন্স ওইসব দিতে হবে, সেটা তোমার চয়েস, তুমি কি দেবে আর তোমার কতটা ক্ষতি করছে তার উপর নির্ভর করছে, তাই না? বিষয় বলি, ছোটোবেলায় চকলেটকে গুরুত্ব আমি খুব কম দিতাম, কিন্তু বাবা স্কুলে গেলে টিফিন দিত, সাথে 5 টাকা দিত। কারেন্ট নুন হজমি পাকা মিষ্টি আমরা খেতাম, এগুলোই ছিল টিফিন, যা বলেছো। উফ, ওই কাঠি আইসক্রিমের মধ্যে কারেন্ট নুন লাগিয়ে খাওয়ানো, মানে খাওয়াটা, আর জিভে ওটা লাগার সঙ্গে সঙ্গে চাং করে একটা কারেন্টের মতো লাগা, সেই অভিজ্ঞতাগুলো আর ফিরে আসবে না। আর এরপর সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভেরি নাইস মর্নিং অ্যান্ড মর্নিং মন্ত্রা অ্যান্ড অলসো ভেরি নাইস টপিক আর জি অরুণিমাদি, আমার চকলেট, আমার কাছে চকলেট এগিয়ে থাকবে, কারণ এটা দিয়ে মেয়েদের পটানো সোজা। গান মিলান্তিতে এ তুমি কেমন তুমি জাতিস্বর মুভির এই গানটা শোনাবেন প্লিজ, শোনাবো, নিশ্চয়ই শোনাবো, এক্ষুনি না শোনালেও একটু পরে শোনাবো। তারপরে মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে লিখেছেন, শুভ সকাল, এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর নমস্কার কলকাতাতে অসাধারণ গানের বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ, খুবই ভালো লাগছে গানগুলো। বিষয় বলি, স্কুলের গেটে বসা চানা মোটর আর হজমিগুলির স্বাদই আলাদা, সেখানে চকলেটের কোনো স্থান হবে না। আর চকলেট তো যখন তখন কিনে খেতে পারবো, কিন্তু শুধু টিফিনেই পাওয়া যায় চানা মোটর হজমিগুলি, তাই স্কুলের গেটে বসা হজমিগুলি আমার প্রথম পছন্দের। মাধাই দাস এটা লিখেছে, সত্যি তাই, অন্য জায়গায় কিন্তু দেখি না, স্কুলের গেটেই দেখি, এটা খুব ভালো লক্ষ্য করেছেন উনি। আর তারপর যে মেসেজ পাঠিয়েছে সে হচ্ছে সৌভিক সরকার ফ্রম কসবাহালতু, লিখেছে, সুপ্রভাত দিদি, আজ ভোড়াইতে জ্যাম নিয়ে খুব সুন্দর আলোচনা করলে, শিক্ষামূলক আলোচনা, আর মর্নিং মন্ত্র ছিল ফাটাফাটি। আর টপিকে বলি, স্কুলের সামনে হজমিগুলো বেস্ট, চকলেটগুলো বিলাসিতা, হজমিগুলো বেস্ট ছিল, যতই পেট খারাপ হোক চাই ওটা, একদমই তাই, সৌভিক মনের কথা বলে ফেলেছ। আর এত কিছুর পরে চলুন সেই স্কুল জীবনটায় ফিরে যাই, এমন একটা গান রেখেছি আপনাদের জন্য, স্কুল জীবনে ফিরতেই হবে। ওপেনটি বায়োস্কোপ থেকে বন্ধু চল, অনুপম রায়ের কণ্ঠে 107 FM রেইনবয়, শুনতে থাকুন, আমি অরুণিমা, ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আর সময় এখন 8:31। আপনার সঙ্গে রয়েছি আমি অরুণিমা। এই যে কালকে কি বৃষ্টিটাই না হলো, সবার বাড়ির সামনে জল জমে গিয়েছিল। তো আমার তখন বেরোনো ছিল, তখন দেখলাম পাম্প দিয়ে দিয়ে জল বার করা হচ্ছে, ফেরার সময় দেখলাম জল শুকিয়ে গেছে। যাই হোক, অনেক জায়গায় আবার জল শুকোয়নি, কলকাতা শহরের নানান জায়গায় নানান রকম অবস্থা। কিন্তু বৃষ্টি তো মানে রাজ্য জুড়েই হয়েছে, মোটামুটি ভাষাভাষী বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এদিকে অন্ধ্রপ্রদেশে বৃষ্টি আনতে ধুমধাম করে কি হচ্ছে বলুন তো, ব্যাঙের বিয়ে। ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি আনার চেষ্টা হচ্ছে, মানে খরাতে মাটি ফুটি ফাটা হয়ে গেছে, সেই কারণে ব্যাঙের বিয়ে দেওয়ার নাকি একটা প্রচলন আছে ওখানে, সেইটা দিয়ে প্রে করা হচ্ছে যাতে বৃষ্টি নামে। ইস, কিছু বৃষ্টি যদি ওইদিকে পাঠিয়ে দেওয়া যেত কি ভালোই না হতো। তো আপনি একটা কাজ করুন, আপনি আমাকে মেসেজ পাঠাতে থাকুন, কিন্তু 9903652 হচ্ছে নাম্বার, এই নাম্বারে মেসেজ পাঠান। চকলেট না স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা সেই হজমিগুলি কাকে এগিয়ে রাখবেন এবং কেন এগিয়ে রাখবেন, এটা আমাকে মেসেজে জানান। আর এখন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে যে গানটা রিকোয়েস্ট করেছিলেন গান মিলান্তিতে, এ তুমি কেমন তুমি রূপঙ্কর বাগচির কণ্ঠে, সেই গানটাই আসছে এবার সব্বার জন্য। 107 FM রেইনবো, আমি অরুণিমা, ফিরছি গানের পর।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর জিজ্ঞেস করেছিলাম যেটা, চকলেট নাকি হজমি, নাকি স্কুলের সামনে ওই যে জার, কাঁচের জারে যে জিনিসগুলো আসতো, আমাদের পকেটে সামান্য টাকা দিয়ে আমরা যেগুলো কিনে খেতাম, কোনটা বেশি ইন্টারেস্টিং আর কেন, মানে কোনটা সবসময় মনে হয় ইস ওটা যদি এখন পাওয়া যেত। তো লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে লিখেছেন, আমাদের ছোটোবেলায় স্কুলের সামনে চকলেট হজমিগুলি তেমনভাবে পাওয়া যেত না, যেগুলো পাওয়া যেত কাঠি আইসক্রিম, কুলকুটো, না এটা আমি জানি না কুলকুটোটা কি, হাতি ঘোড়া, হ্যাঁ হাতি ঘোড়া দেখেছি লজেন্স আর কি, প্রজাপতি বিস্কিট অবশ্যই, বিলিতি আমড়া, হ্যাঁ সেই আমড়াটায় নুন দিয়ে কাসুন্দি দিয়ে উফ অসাধারণ। তবে তখন যদি চকলেট পাওয়া যেত হয়তো সেটাই পছন্দ করতাম অ্যাডেড। আর হ্যাঁ আরেকটি জিনিস পাওয়া যেত, টিকটিকি লজেন্স, ভেতরে থাকতো একটা করে মৌরি, ভীষণ মজা করে খেতাম। কি মনে করিয়ে দিলেন, সত্যি টিকটিকি লজেন্স কি ভালো লাগতো, মানে এই জিনিসগুলো কোথায় হারিয়ে গেছে। স্কুলের সামনে সেই মানে যারা বসতেন তারাও সেরমভাবে বসেন না, হয়তো একটা ফুচকা বা একটা আলু কাবলির স্টল থাকে, কিন্তু আমাদের ছোটোবেলার সেই হজমি, বনকুল, টিকটিকি লজেন্স, মৌরি লজেন্স, এগুলো সব হারিয়ে গেছে তাই না। এই হোক আজকে মনে পড়ে যাচ্ছে সব কিছু, আর মনে করাতে করাতেই যে গানটা শোনাবো সেটা সবার ভালো লাগে আমি জানি, জুবিন গার্গের গাওয়া মন তোকে দিলাম 107 FM রেইনবোয়ে। আপনি আপনার পছন্দের গান গান মিলান্তিতে রিকোয়েস্ট করতেই পারেন, 9903653992 হচ্ছে নাম্বার। আমি ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফুড ফান্ডা,
4: ফুড ফান্ডা 107 FM রেইনবোয়ে, নমস্কার কলকাতায়। এইবার ফুড ফান্ডায় আমি এমন একটা ব্রেকফাস্ট রেসিপি দেব যেটা খুব সহজে রান্না করা যায় কিন্তু খেতে খুব টেস্টি, একটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে আর কি। এইটা হচ্ছে ইটালিয়ান ব্রুশেত্তা, এটার নাম, আমি জানি না উচ্চারণটা ঠিক করলাম কি না, ব্রুশেত্তা। তো এটার জন্য কি করতে হবে, ইটালিয়ান বা ফ্রেঞ্চ ব্রেড নিতে হবে, পাওয়া যায় এখন অনলাইনে, সব পাওয়া যায়। চার টুকরো করে নেবেন ব্রেডটা, টমেটো কুচি, দুটো টমেটো কুচি করে কাটবেন, রসুন দুকোয়া, অলিভ অয়েল 2 টেবিল স্পুন, তুলসী পাতা মানে বেসিল, যেগুলো একটু লম্বা মতো যে পাতাগুলো হয় খাবার দাবারের ওপর ডেকোরেশনের জন্য যা দেয় সেইটার কুচি 5-6টা পাতা, আর নুন স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো সামান্য। এবার কি করবেন, ব্রেডের টুকরোগুলো হালকা করে টোস্ট করে নিন, গরম টোস্টের ওপর রসুন ঘষে দিন, এরপর একটা পাত্রে টমেটো, বেসিল, অলিভ অয়েল, নুন আর গোলমরিচ মিশিয়ে নিন। এই মিশ্রণটা টোস্ট করা ব্রেডের ওপর ছড়িয়ে দিন। চাইলে এর ওপর থেকে গ্রেট করা চিজ, মানে পারমেজান চিজ একটু গ্রেট করে ছড়িয়ে দিতে পারেন, দিয়ে পরিবেশন করুন। চিজ দিলে তো যে কোনো জিনিসেরই টেস্ট অনেকটা বেড়ে যায়, তাই না? আর এটা খাবেন কিসের সাথে, গরম কফি বা ক্যাপুচিনো, সেই সঙ্গে সঙ্গে চায়ের সঙ্গেও খেতে পারেন। এটা খুব স্বাস্থ্যকর, সুস্বাদু, খুব সহজে বানানো একটা ইটালিয়ান ব্রেকফাস্ট। 10-15 মিনিটে বানানো হয়ে যায়, এক্ষুনি ট্রাই করে দেখতে পারেন। কোনো দিন রান্না করেননি, রান্না করতে একদম ভালোবাসেন না আমার মতো ঢ্যাঁড়স, তারাও কিন্তু রাঁধতে পারবে, এটা খুব সহজ। যাই হোক, বলে দিলাম।
3: ফুড ফান্ডা,
4: আর ফুডের ফান্ডার পর এইবার যেটা করব সেটা হচ্ছে গীতবিতানে দিব্যি আপনার জন্য, পৃথা চ্যাটার্জির কণ্ঠে এই গানটা আসতে চলেছে। গানের পর আমি আবার ফিরে আসছি আপনার কাছে 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো, আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। 8:51 বেজে গেল, তার মানে পরের ঘন্টায় এগিয়ে যাবার সময় এগিয়ে এসেছে। প্রচুর মেসেজও এসেছে, কয়েকটা পড়ে ফেলি। দীপক কুমার তুং গ্রাম বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদি ভাই, চকলেট তো আমি কোনোদিনই পছন্দ করতাম না, বরং সকালে স্কুল হলে কৌটো করে মুড়ি নিয়ে যেতাম আর স্কুলের গেটের সামনে আলুর তরকারি বিক্রি হতো, মানে যেই তরকারিটা দিয়ে আলুর চপ বানানো হয়, সে কি, এটা তো আমরা মিস করে গেছি, এটা আমরা পাইনি কোনো দিন। সেই তরকারি মেখে মুড়ি খেতে যে কী মজা লাগতো, স্বাভাবিক, সে বুঝিয়ে বলতে পারবো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে খেতাম, আরও মজা লাগতো। আর দিনের স্কুল হলে স্কুলের গেটের সামনে বিভিন্ন রকম আচার হাতে তৈরি, হেব্বি মজা লাগতো। আরে আমশি, উফ কী অসাধারণ আমশি পাওয়া যেত স্কুলের গেটে। তাই আমার নিজের মতে চকলেট নয়, স্কুলের গেটের বাইরে খাবারই প্রথম পছন্দ। তার পরের মেসেজ রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে, গুড মর্নিং দিদি, আমার ভালো লাগতো ওই স্কুলের হজমিগুলোই, ওগুলোকে কোনোভাবেই চকলেটের জায়গায় আমি ভাবতে পাচ্ছি না, চকলেট যখন তখন পাওয়া যায়, ওগুলো শুধু স্কুলের সামনেই পাওয়া যেত, এটাও সত্যি। তারপরের মেসেজ গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, বসুনগর মধ্যমগ্রাম থেকে, শুভ সকাল। প্রথমেই বলি আমার প্রিয় আরজে ফ্রেন্ড অরুণিমাদিকে বেশ কিছুদিন পর নমস্কার কলকাতা অনুষ্ঠানে পেলাম, সত্যি খুবই মিস কর,

0: করছিলাম। এবার আজকের টপিকে বলি, আমার ছোটবেলায় চকলেটের এত আধিক্য ছিল না, এখন তো কত দেশি বিদেশি চকলেট, যদিও চকলেটের উপকারিতা তো আছেই। আমার ছোটবেলায় জন্মদিনে উপহার পেতাম আমরা গল্পের বইয়ের সঙ্গে লজেন্সের বক্স। আমার কাছে চকলেটের চাইতে স্কুলের মেন গেটের বাইরে দাঁড়িয়ে থাকা হজমিগুলি, বিভিন্ন স্বাদের আচার, আলুকাবলি, চুরমুট, টিকটিকি লজেন্স অনেক এগিয়ে আছে ও থাকবে। মানে এক টুকরো ছোটোবেলা কীরকম একটা ঝপ করে চলে এলো আর কি। শাওন বারাসাত থেকে লিখেছে, পকেটে টাকা কম থাকলে হজমি আর মোটামুটি টাকা পয়সা থাকলে চকলেট, সময় ও পরিস্থিতি বিশেষে দুটোই আমার সঙ্গ দিয়েছে, তাই এই ব্যাপারে আমি কারুর দিকে পক্ষপাতিত্ব করার পক্ষপাতী নই। শাওন বারাসাত থেকে খুব সাবধান লিখেছে আর কি, যেন চকলেট রেগে যাবে। যাই হোক, খুব ভালো, মানে দুটো জিনিসই সমান ভালো, পকেটে কম টাকা থাকলে হজমিগুলি, বেশি টাকা থাকলে চকলেট, এটাও কিন্তু খুব ঠিকঠাক ডিসিশন। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে লিখেছেন, অরুণিমা গুড মর্নিং, চকলেট ফেলে স্কুলের সামনের হজমিগুলি আমি খেতাম, কারণ এর অপূর্ব স্বাদ অথচ কম দাম। একদমই তাই। এবার তাহলে পরের ঘন্টার দিকে এগোই, আর যেতে যেতে যে গানটা রেখেছি সেটা ফ্ল্যাশব্যাক সঙে নচিকেতা চক্রবর্তী আর শিখা বসুর গাওয়া, এই গানটা শুনুন। শুনতে শুনতে পরের ঘন্টায় এগিয়ে যাই, আর পরের ঘন্টায় আপনার জন্য অনেক কিছু রয়েছে, সেগুলো আগে থেকে একটু বলে দিই। হ্যালো ডক্টরে চলে আসবেন একজন ডক্টর, ডক্টর উৎসব দাস, অসাধারণ গানও গায় উৎসব। হাঁচি কাশি গলা ব্যথা এসব যা চলছে এখন আপনাদের, সেসব নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন, আর সেই সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আছে কিন্তু পরের ঘন্টায়, কাজেই সঙ্গে থাকুন 107 FM রেইনবোর।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। নরেন্দ্র মোদীর একটানা সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড অর্জনের জন্য সভায় এনডিএ জোটের সদস্যরা একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাশ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বারহামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ের স্টারমারের পর লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহ্যাম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। নতুন দিল্লিতে গতকাল এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। বিক্ষোভকারীদের আক্রমণে 118 জন পুলিশকর্মী আহত হন। এদের মধ্যে ছিলেন পুলিশের স্পেশাল কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার ও ডেপুটি কমিশনার। বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের আক্রমণের পাশাপাশি তাদের গাড়ি ও অন্যান্য সরকারি গাড়ি এবং সম্পত্তি ভাঙচুর করে। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে রাজ্যে নদীগুলোর জলস্তর বেড়ে চলেছে। মৃতের সংখ্যা 10। গতকাল 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জোরহাট, ডিব্রুগড়, শিবসাগর, তিনসুকিয়া, গোলাঘাট সহ 16 জেলা বিপর্যস্ত। পশ্চিমবঙ্গ সরকার সব পঞ্চায়েত এলাকায় ভিভিজি রামজি প্রকল্প দ্রুত চালু করার জন্য পঞ্চায়েত আধিকারিক, প্রধান ও সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নিউ টাউন কনভেনশন সেন্টারে 4 দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি আজ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গে বার্ধক্য ও বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করার বিজ্ঞপ্তি জারি হয়েছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। বিড়লা তারামণ্ডলের সামনে মমতা ব্যানার্জী পন্থী তৃণমূল কংগ্রেসের 21 জুলাই এর সভামঞ্চে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, গতকাল গভীর রাতে সভামঞ্চে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান দলনেত্রী মমতা ব্যানার্জী, সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী সহ অন্য নেতারা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: 107 FM রেনবো। নমস্কার কলকাতা, তৃতীয় ঘন্টায় মানে শেষ ঘন্টায় ঢুকে পড়লাম আমি অরুণিমা আপনাকে সঙ্গে নিয়ে।

বিশ্বাস করতে হবে না, মানে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে কি না, কখন পাবো, কীভাবে পাবো, ফোন করলে সঙ্গে সঙ্গে পাবো কি না। অ্যাপেই মিলবে অ্যাম্বুলেন্স, বুকিং করার আগেই আপনি দেখতে পাবেন ভাড়া। রোগীর স্বার্থে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে আমাদের রাজ্যে। এবার অ্যাম্বুলেন্সের জন্য বিশেষ অ্যাপ আনা হবে বলে আমাদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। ওই অ্যাপেই যে কেউ দেখতে পাবেন কটা অ্যাম্বুলেন্স ফাঁকা রয়েছে, কোন হাসপাতাল যেতে কত খরচসহ যাবতীয় তথ্য। ঠিক যেভাবে আমরা ক্যাব বাইক বুক করি সেই ধাঁচেই কিন্তু এই অ্যাপ তৈরি হচ্ছে। আর এটার মানে এই অ্যাম্বুলেন্স অ্যাপটা তৈরি হলে আশা করা যায় রাত বিরেতে কেউ অসুস্থ হলে ভাবতে বসতে হবে না যে আমি এখন গাড়ি পাবো তো, নিয়ে যেতে পারবো তো সুস্থভাবে। আর এইবার যেটা করব সেটা হচ্ছে আপনার মেসেজ পড়ব, কিন্তু এখন না, একটু পরে। এখন শোনাতে চলেছি একটা খুব সুন্দর গান রূপম ইসলামের কণ্ঠে, ঝাপসা শহর 107 FM রেইনবো। হয়তো বাইরে বৃষ্টি নেমেছে তাই মনে হলো এই গানটাই শোনাই এখন আপনাকে।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। পরপর দুটো গান আপনাকে শুনিয়ে দিলাম, আর শেষ গানটা ছিল লগ্নজিতা চক্রবর্তীর গাওয়া। এইবার একটা দারুণ জিনিস শোনাতে চলেছি, বিয়ের আসর ছেড়ে বেরিয়ে কেউ মানুষের সেবা করতে বেরোয়? হ্যাঁ, এরকম মানুষও আছে। বিয়ের আসর ছেড়ে বেরিয়ে রাস্তায় হেলমেট বিলোচ্ছেন পাত্র, এমন একটা ঘটনা ঘটেছে লজ্জায় ভুল শিকার আরোহীদের। ব্যাপারটা কি, হেলমেটবিহীন বাইক চালকদের সতর্ক করতে নিজের বিয়ের দিনে এমনই একটা অভিনব উদ্যোগ নিয়েছেন পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার এরুয়ার গ্রামের বাসিন্দা তানভীর আনসারি। উফ, কি কাজ করেছো ভাই! তার বিয়ের অনুষ্ঠান চলছিল, হঠাৎ বিয়ের আসর ছেড়ে কয়েকজন বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে বড় রাস্তায় চলে আসেন। রাস্তায় বাইক চালকদের ওপর লক্ষ্য রেখে দেখেন বাইক আরোহীদের কেউ কেউ খালি মাথায় বাইক চালিয়ে যাচ্ছেন, তাদের হাত তুলে দাঁড় করালেন। তারপর কাছে গিয়ে বিনীতভাবে নাকি বলেছেন, ভাই হেলমেট তো আমাদের দুর্ঘটনার সময় প্রাণ রক্ষা করতে সাহায্য করে, তুমি হেলমেট ছাড়া বাইক চালাচ্ছ, এটা কি ঠিক করছো? বাইক আরোহী কিছুটা লজ্জা পেয়ে নিজের ভুল স্বীকার করেন। সঙ্গে সঙ্গে বরের বেশে ওই যুবক বললেন, ঠিক আছে এরপর আর ভুল করো না, আজ আমার বিয়ে, আমার তরফ থেকে তোমাকে একটা হেলমেট উপহার দিলাম, এটা মাথায় পড়ে না। ভাবা যায়, এমন মানুষও আছে। আর সেই জন্যেই তানভীর, খুব ভালো থেকো, খুব ভালো কাজ করেছো তুমি। এইবারে যে গানটা আসতে চলেছে আপনার জন্যে, সে গানটা অনেক বছর ধরে বহু মানুষের প্রিয়, শ্রীকান্ত আচার্যের কণ্ঠে বৃষ্টি তোমাকে দিলাম। ফিরছি গানের পর।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়ে। এইবার একটা সতর্কবার্তা আছে, 107 FM রেইনবোয়ে আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আর সতর্কবার্তা যেটা, সেটা হচ্ছে মাঝারি থেকে বেশ ভারী বৃষ্টির সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েক ঘন্টার, আগামী 2-3 ঘন্টার মধ্যেই। আর সেটা না এই মুহূর্তে আমাদের কলকাতায় নয়, যেখানে যেখানে হতে চলেছে সেই জায়গাগুলো বলি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি, সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাজেই আপনারা যদি রাস্তায় মানে অসুরক্ষিত জায়গায় থাকেন, চেষ্টা করবেন কোনো সুরক্ষিত জায়গায় চলে যাওয়ার জন্য। আর এখন আপনার জন্য আসতে চলেছে অবশ্যই একটা খুব সুন্দর গান, আর এই গানটা অরিজিৎ সিংয়ের কণ্ঠে। শুনতে থাকুন 107 FM রেইনবোয়ে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হ্যালো ডক্টর,
4: ডক্টর 107 FM রেইনবোয়ে নমস্কার কলকাতা শুনছেন, সঙ্গে রয়েছি আমি অরুণিমা। আজ যেমন কথা দিয়েছিলাম ঠিক সেরকমভাবেই ডক্টর উৎসব দাসকে নিয়ে এসেছি আজকে আমাদের মধ্যে। গুড মর্নিং উৎসব। তুমি খুব ব্যস্ত আমি জানি, এখন তবু আমাদের সময় দিয়েছো, সেই জন্য প্রথমেই একটা থ্যাংকস জানিয়ে দিই।
5: আর
4: এই যে বৃষ্টি, যতই রোমান্টিক হোক, বৃষ্টিতে মানুষের ভীষণ শরীর টরীর খারাপ হচ্ছে, সর্দি কাশি গলা বসা, তো এগুলোর থেকে মুক্তি পাবার উপায় কি? তুমি কি রেওয়াজ করছিলে? আমি পেছনে একটা সাউন্ড পাচ্ছি।
5: হ্যাঁ, কানেরটা বলতে পারো।
4: হ্যাঁ,
5: সকালে সকালে রেওয়াজ হচ্ছিল, কালকে আমার আসলে একটা রেকর্ডিং আছে, সেই জন্য ক্লাসে যাওয়ার আগে একটু।
4: আচ্ছা, তাহলে কাশির কথা পরে শুনবো, আগে একটু গান শুনি যখন।
5: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা ভাবছিলাম সেটাই তাহলে শোনাই।
4: হ্যাঁ হ্যাঁ,
5: ওকে।

0: অসাধারণ অসাধারণ, মানে রোগীরা যদি গুনগুন করে উৎসবের একটু গান শোনে অর্ধেক রোগ ভালো হয়ে যাবে। তো উৎসব, এবার জানতে চাইছি যে এই বৃষ্টিতে গলা নিয়ে নানান সমস্যা এবং হাঁচি কাশি গলা বসে যাওয়া, এই সমস্ত কিছু থেকে বাঁচার উপায় কি?
1: একদম, ভীষণ একটা ওয়েভ চলছে যাকে বলে, এখন একটা ভাইরাল এবং কমন কোল্ড এবং ভাইরাল দুটোরই একটা মানে ওয়েভ চলছে, প্রচুর পেশেন্ট আছে। এবং এখন যেটা সমস্যা হচ্ছে যে কাশিটা মানে ভীষণ মানে যেদি কাশি মানে কিছুতেই যেতে চাইছে না আরকি। তাই জন্য বেস্ট হচ্ছে প্রোটেকশনের জন্য আমরা যেরকম বারবার বলি, আমরা কিন্তু অনেকেই ছাতা ক্যারি করতে ভুলে যাই। যারা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে দেখে দেখবে যে মেট্রোর গেটের সামনে বিশাল ভিড়, কেন? কারণ সবাই ক্যারি করতে ভুলে যাচ্ছে। বা যারা বাইকে বা উবের বাইক র্যাপিডো এইসবে যাতায়াত করছে, তারা যে অ্যাটলিস্ট আপার পার্টটা কভার করার ব্যবস্থা বৃষ্টি হলে সেটা না করে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাচ্ছে। যখন বৃষ্টিতে যদি ভিজি তারপর আমরা অফিসের এসিতে প্রবেশ করি, তো আমাদের শরীরে কোনো দোষ নেই থাকবে, তাই না? তো ফার্স্ট হচ্ছে আমাদের মনে করে প্রোটেকশন ক্যারি করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি যেটা বারবার বলি যে যখন ভাইরাল চলে একটু ভিড় জায়গাতে অবশ্যই একটা সার্জিক্যাল মাস্ক রাখতে, কারণ আপনার পাশের জন যখন বাসে আসছে তার রোগটা কিন্তু আমার কাছে চলে আসছে ভাইরালটা, তাই তো?
0: ঠিক,
1: তো এই গেল প্রোটেকশনের ব্যাপারটা। তারপর হচ্ছে আমাদের নিজেদের ইমিউনিটি, যেটা আমি সবসময় বলি যখনই একটা ওয়েভ আসে বা চেঞ্জ হয় সেই সময়টা কিন্তু আমাদের ভিটামিন সি ইনটেকটা একটু বাড়াতে হবে। সেটা খাবারের মাধ্যমে হতে পারে বা আমরা সাপ্লিমেন্ট নিতে পারি ভিটামিন সি সাপ্লিমেন্টটা। আর ভিটামিন ডি লেভেলটা কিন্তু আমরা দেখছি এখন পেশেন্টদের ব্লাড টেস্ট করতে গেলে, আজকাল আমরা যেহেতু রোদে কম ঘোরাঘুরি করি, ইন জেনারেল ভিটামিন ডি লেভেলটা কিন্তু আমাদের সকলেরই টেস্ট করলে প্রায় কম আসছে। তো সেইটাকে প্রপার সাপ্লিমেন্টেশন করা, সেই লেভেলটাকে অপটিমাম রাখতে, কারণ ওটাকে আমরা বলি অ্যান্টি ইনফেক্টিভ ভিটামিন। তো ভিটামিন ডি আর সি এই দুটো লেভেলকে আমাদের মনিটর করতে হবে। আর যে প্রোটেকশন বললাম সেটা তো আছেই, ন্যাচারালের মধ্যে আমরা যেমন বলি যে আদা এবং হলুদ এই

0: কে বেশি করে খেতে হবে। আর যদি হয় একবার লেগে যায়, তখন প্লেন প্যারাসিটামল, প্রচুর পরিমাণ জল এবং প্লেন নুন জলে গার্গল, এবং অ্যান্টিহিস্টামিনিক। প্লেন একটা অ্যান্টিপাইরেটিক মানে প্যারাসিটামল, আর অ্যান্টিহিস্টামিনিক মানে অ্যালার্জির একটা ওষুধ, এই দুটো খাওয়া, এবং দরকার হলে ডাক্তারবাবুকে দেখিয়ে তবেই কাফ সিরাপ, আর হচ্ছে এই গার্গল করা পেপার নেওয়া। এইগুলো করলেই শরীর ঠিক থাকবে। যেটা সমস্যা আমরা করি, আলাদা করে উল্লেখ করি, কাশির কিন্তু একটা ধরন হয়, সেই অনুসারে দু রকমের কাফ সিরাপ হয়। সুতরাং ডাক্তারবাবুকে না দেখে আমার কোনটা প্রয়োজন সেটা না দেখে নিজে নিজে ওষুধের দোকান থেকে কিনে কেউ চিকিৎসা করবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে।
1: একদমই তাই। উৎসব অনেক অনেক ধন্যবাদ, অনেকটা সময় দিলে, খুব ভালো থেকো।
0: হ্যাঁ, তুমিও খুব ভালো থেকো, এবং আমার FM এর সব বন্ধুরা সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন।
1: থ্যাংক ইউ।
0: থ্যাংক ইউ।
2: হ্যালো ডক্টর।
1: আর এবার আসতে চলেছে পরপর তিনটে গান, তিন এক তিন গানের হ্যাট্রিকে। প্রথম গান ইমন চক্রবর্তীর কণ্ঠে মনের মতো পাগল পেলাম না, তারপর অরিজিৎ সিংয়ের কণ্ঠে মন মাঝিরে, আর একেবারে শেষে দিওয়ানি মস্তানি, বাজিরাও মস্তানি থেকে এই গানটা শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আর তারপর আমি ফিরছি 107 FM রেনবো নমস্কার কলকাতায়, সঙ্গে রয়েছি আমি অরুণিমা, শুনতে থাকুন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
2: শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবো। আর সময় এখন হয়ে গেছে 9:51, মানে একদম শেষের দিকে চলে এসেছি। আর আমি অরুণিমা রয়েছি আপনার সঙ্গে। আপনাদের কয়েকজনের মেসেজ এখনও রয়েছে, তাদের মেসেজগুলো পড়া হয়নি। মেসেজ তো অবশ্যই পড়ব, কিন্তু তার আগে চলুন একটু চলে যাই লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে, দেখি কী অবস্থা আজকে রাস্তাঘাটে। পৌঁছে গেছি লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমে। আজকে রাস্তাঘাট নিয়ে তো অনেকেরই চিন্তা আছে, তো এখন এই মুহূর্তে কি অবস্থা সেটা জেনে নিই।
3: গুড মর্নিং, 107 FM রেইনবো থেকে অরুণিমা বলছি। কি অবস্থা এই মুহূর্তে রাস্তাঘাটে, বা আজকে কিরম অবস্থায় থাকবে?
4: দেখুন, এই মুহূর্তে শহরের সমস্ত জায়গায় দারুণ স্বাভাবিক রয়েছে। আর মিটিং মিছিল যেগুলো আছে, ছোট বড় মিটিং মিছিল আছে, যখন যেরকম মিটিং মিছিল প্রশাসন যাবে সেরকম ভাবে ব্যবস্থা নেওয়া হবে। সেই ব্যাপারে আমাদের সমস্ত ট্রাফিক গার্ডকে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই মুহূর্তে ট্রাফিক স্বাভাবিক আছে।
2: তো এই মুহূর্তে রাস্তাঘাট একদম পরিষ্কার, কোনো রকম জ্যামজট নেই। তো আমি মানে শো করে বেরিয়ে ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারবো বাড়ি, এটা বুঝে গেছি। তারপরে যেরম যেরম অবস্থা হবে, অবস্থা বিশেষে ব্যবস্থা নেওয়া হবে, সেটাও তো শুনে নিলেন। আর কি বলি, কথা আমার ফুরলো, নোটে গাছটি মুড়লো। তবে একটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে কাল বাদে পরশু আবার সকালবেলা চলে আসি আপনাকে ঘুম থেকে টেনে তুলতে, বকবক করতে, প্রচুর আড্ডা দিতে। কারণ এই যে আমাদের সকালবেলার আড্ডাটা না, এটা যখনই থাকে না আমি খুব মিস করি, মানে বেশ অনেকগুলো দিন মিস করেছি। যাই হোক, বেশ কয়েকটা মেসেজ রয়ে গেছে, তো তাদের মেসেজগুলো না পড়লে তারা তো দুঃখ পাবেন। একটু পড়ে দিই, সবারটা পড়তে পারবো কি না জানি না, চেষ্টা করছি। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে লিখেছেন, সুপ্রভাত অরুণিমা। 50 বছর পূর্বে আমার ছেলেবেলা, স্মৃতি বইছে জল ছবিতে আলো আঁধারের খেলা, চকলেট ছিল বহুদূর, টেলিস্কোপে রাখা চোখ রাখা, শ্রবণে এসেছে কয়েকবার, জীবকে দিয়েছি ধোকা, লম্বা মোড়ায় কাঠের বাক্সে বয়ামে রাখা হজমিগুলি, আজও যেন মন টানে যায়নি তাকে ভুলি, খাবার সময় নানা শব্দ, অমৃত তার স্বাদ, তা নিয়ে কাড়াকাড়ি, বন্ধুদের সাথে বিবাদ, ভাবলে পরে মজা লাগে ছেলেবেলার কথা।

0: অরুণিমার মধুর প্রশ্নে শুনলাম এই বার্তা। শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর গড়িয়া থেকে এই মেসেজ করেছিলেন। তারপরের মেসেজ, চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া। সুপ্রভাত অরুণিমা, এক কথায় স্কুলের সামনে বিলিতি আমড়ার চারটা লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে আমার খুব ভালো লাগতো। আমি জানেন তো এখনও না বিভিন্ন স্কুলের সামনে খুঁজি ওটা পাওয়া যায় কি না। সব স্কুলের সামনে পাওয়া যায় না, কোথাও কোথাও পাওয়া যায়। শঙ্করচন্দ্র দে যে গানটা শুনতে চেয়েছেন, আশ্রাবণের বাতাস বুকে, শুনিয়ে দিয়েছি প্রথম ঘন্টায়, নমস্কার কলকাতার। উনি খুব সুন্দর করে কবিতা করে লিখেছেন, স্কুল জীবনে সেসব কথা কেমন করে ভুলি, সেই টোপাকুল কারেন্ট নুন আর হজমিগুলি, টিফিনে তাদের দেখা যেত গোটা স্কুল গেটে, আদুরে এক স্মৃতি যেন ঢুকত মুখে পেটে, লাল সবুজ হলুদ রঙা মাছ লজেন্স, মৌরি লজেন্স কাঁচের নলে, আজকে স্মৃতির পাতায় স্থান নিয়েছে সকলে, আজ স্মৃতিতে রয়ে গেছে ফেলে আসা স্কুল হজমিগুলি কারেন্ট নুন ছোট ছোট লাল টোপাকুল, বনকুল নাম ওগুলোর। এই মিষ্টি মেসেজটা শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে পাঠিয়েছেন। আর এর পরের মেসেজ নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সকাল সকাল খুব সুন্দর সুন্দর গান শোনালেন আর খুব ভালো অনুষ্ঠান করলেন, খুব ভালো লাগছে। যাই হোক, মোটামুটি সবার মেসেজ আমি পড়ে দিয়েছি, কারুর যদি বাকি থেকে থাকে তাহলে পরশু দিন, আমি নাম মনে রাখবো, তার নামটা অচেনা লাগলে নিশ্চয়ই পড়ে দেবো। আর এখন চলে যাওয়ার তো সময় হয়ে গেল, তো আজকের মতো বাই বাই, অরুণিমা চললাম, আবার পরশু সকালে ফিরে আসি। আর এখন যেতে যেতে রেখে গেলাম এমন একটা গান যে গানটা কখনো পুরনো হবে না, শিলাজিতের গাওয়া যা পাখি উঠতে দিলাম তোকে। শুনতে থাকুন 107 FM রেনবো।
1: FM রেনবোতে রেনবো ফ্ল্যাশব্যাক সং, রেনবো ফ্ল্যাশব্যাক সং।

সহজ বলতে পারো তাই না? মন আমার মশাল শরীর জলে,

লজ্জা পাখি। আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সংসদ ভবনে আজ এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন শুরু হয়েছে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। নরেন্দ্র মোদীর একটানা সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড অর্জনের জন্য সভায় এনডিএ জোটের সদস্যরা একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাশ করবেন। ভারত দেশে তৈরি ডেঙ্গুর প্রথম ভ্যাকসিন অনুমোদন করেছে। ওষুধের গুণমান নির্ধারক কর্তৃপক্ষ ডিসিজিআই টাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া তৈরি ডেঙ্গুর ভ্যাকসিন কিউ ডেঙ্গার বাজারজাত করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে। মশাবাহিত রোগ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 4-60 বছর বয়সীদের এই ভ্যাকসিন দেওয়া হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি আগে ডেঙ্গুতে আক্রান্ত হলেও এই টিকা নিতে পারবেন। কেন্দ্র সরকার জানিয়েছে চলতি যুব বছরে জুন মাসে প্রায় 55 কোটি ব্যবহারকারী ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই এর সঙ্গে যুক্ত হয়েছেন। লোকসভায় গতকাল প্রশ্নোত্তর পর্বে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, 2025-26 অর্থবর্ষে ইউপিআই এর মাধ্যমে লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে 24,162 কোটি। দিল্লি ডিভিশনের গাজিয়াবাদ নতুন দিল্লি সেকশনে 6টি ওয়াগনের একটি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ট্রেন চলাচল ব্যাহত। উত্তর রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। এদিকে ঘটনার জেরে 53টি ট্রেনের চলাচল বিঘ্ন, 24টি ট্রেনের যাত্রাপথ দিল্লি নতুন দিল্লি রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পি ভি সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের রাউন্ড 32 এর স্বদেশীয় উন্নতি হুডার মুখোমুখি হবেন। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে ভারতীয়দের মধ্যে রয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি এবং এইচএস প্রণয়। দেবিকা সিহাগও প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সিকিমের নামচি জেলায় সামারডুং এ নির্মীয়মান এনএইচপিসি তিস্তা স্টেজ সিক্স হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভিতরে আটকে পড়াদের সন্ধানে অভিযান চলেছে। এখনও পর্যন্ত নটি দেহ উদ্ধার হয়েছে। ২৫ জন ওই সুড়ঙ্গের মধ্যে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায়। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গডানা সিলজা নোভস্কা দাভকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী রিস্ট্রিজান মিকোকস্কি, সংসদের অধ্যক্ষ আফ্রিম গাসির সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত ৫০% শুল্ক আরোপ করেছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ১৯৩০ শুল্ক আইনের ৩৩৮ নম্বর ধারার আওতায় এই শুল্ক আরোপ করা হল। আমেরিকার পণ্যের ওপর কানাডার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদেই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলেও জানা গেছে। আসানসোল ও দুর্গাপুরের মধ্যে প্রস্তাবিত এরিয়াল মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিশেষজ্ঞ সংস্থার রাইটস ইতিমধ্যেই তাদের কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সংক্রান্ত সমীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে। এরপরে বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ চূড়ান্ত হবে। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হচ্ছে। ১ আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি এনএসএপির আওতায় এই মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হল। রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: এক প্রকার পিএম জয় অব গরিবো কি জয় বন গই।

0: অবস্থা, কোথাও বৃষ্টি পড়ছে, কোথাও মেঘ করে রয়েছে, কোথাও বেশ সুদিং একটা ওয়েদার, আবার কোথাও যদিও বা গরম আছে। সব কিছু মিলিয়ে আপনারা তো বেশ একটু অন্যরকম মেজাজেই আছেন বলে আমার মনে হচ্ছে, আর আমরা এখানে কিন্তু একটু রিল্যাক্স হয়ে গেছি। কেন? কারণ হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের জীবনের যে কোনো স্তরেই হোক না কেন, কেউ না কেউ আছে যে আমাদেরকে দেখে বা আগলে রাখে বা একটু নজরে নজরে রাখে, তাই আমরা কিন্তু বেশ কিছুটা সেফ। কি জয়শ্রী, তাই তো?
1: একদমই তাই। আসলে এই যে ঠিক সমাজ এভাবে আপনাদেরকে বললো না, আমাদের সম্পূর্ণ জীবন জুড়ে সে দুটো চোখ, সে চোখ দুটো কখনো প্রত্যক্ষে কখনো পরোক্ষে, যেমনই থাক আমরা অনুভব করতে পারি বা না পারি, সে চোখ আমাদের মনের জানালা ধরে উঁকি তো দিয়েই যায়। সে চোখ নিয়ে আমরা থাকি একটা পর্যন্ত,

0: মনির জানালা ধরে উঁকি দিয়ে গেছে। সত্যি তো তাই, সেই চোখ আমাদের সম্পূর্ণ জীবন জুড়ে কখনো না কখনো মনির জানালা ধরে উঁকি তো দিয়েই যায়। আর আমার মনে হয় একটি মানুষের জীবনের সবথেকে স্বচ্ছ আয়না বোধহয় তার চোখ।
1: সেই
0: চোখ তার ভেতরের কথা হয়তো সে বলতে চাইছে বা বলতে পারছে না, বা যেটা বলতে চাইছে সেটাই সে ভাবছে কি না, বা আমরা একটা মানুষের চোখ দেখলে বুঝতে পারি এ কি এটাই বলতে চাইছে বা এ কি আমাকে দেখতে চাইছে। নানা প্রশ্নের উত্তর বোধ হয় একটা স্বচ্ছ আয়না চোখে বোঝা যায়।
1: অবশ্যই, আসলে চোখের অনেক ভাষা রয়েছে, সেই ভাষাগুলো আমরা একটু খেয়াল করলে বুঝতে পারি, যারা বুঝতে চাই। হ্যাঁ, সুতরাং একটি মানুষ কেমন তার চোখের দৃষ্টি বলে দেয় যে সেই মানুষটা কেমন, সেই মানুষটা কি খুব চালাক চতুর নাকি খুব সাধারণ, তার ভাবনা একেবারেই জটিলতা নেই তার চোখের মধ্যে। এই যে মন আর চোখ দুটো এক, চোখ মনের কথা বলে আর মনে

0: এই মানে গুরুত্বহীন করতে পারি না, প্রচুর গুরুত্ব আছে এই চোখের। আর চোখের সেই ইশারা সেটাও নিশ্চয়ই আপনি বোঝেন, তাই না?
1: আসলে আমার মনে হয় আমাদের স্পর্শের থেকেও আগে স্পর্শ করে চোখ, চোখই বোধহয় আগে দেখে, তারপরেই বোধহয় ব্রেইন বোঝে, তারপরেই সেই ভালো লাগা মন্দ লাগা যেটাই থাকুক না কেন আমাদের অনুভবে আসে। সবথেকে ইম্পর্টেন্ট অর্গান চোখ, কিন্তু সেটা আমাদের অনুভবেরও কারণ বটে।

0: অজয় চক্রবর্তীর কণ্ঠে যে গানটা আমরা শুনছিলাম, আমার মনে হয় আমাদের আজকের এই যে পুরো শোটা একটা পর্যন্ত আমরা নিয়ে থাকব, আমাদের এই পুরো শোটা আমরা যা বলতে চাইছি অজয় চক্রবর্তী কিন্তু সেটাই বলে দিলেন, এবং পুরোটাই একদম অসম্ভব ভালো স্কেচ পেনে কালার পেনে এঁকে দিলেন। এটাই
1: গানটা একেবারে অসামান্য, কিন্তু
0: অসামান্য
1: গানটা আমরা শুনছিলাম, সঙ্গে সঙ্গে গাইছিলাম, মানে জয়শ্রী বেশি করে গাইছিল। আর আমার মনে হয় ও প্রান্তে যারা আছেন আমাদের

0: কণ্ঠ শুনছেন, তারাও কিন্তু মনে মনে গাইছিলেন বা জোরে জোরে গাইছিলেন, কারণ গানটাই এমন অপূর্ব। এবং জয়শ্রী যেটা বলছিল যে সে যেন স্কেচ পেন দিয়ে এঁকে দিয়েছে, স্কেচ পেন দিয়ে মোটামুটি একটা স্কেচ করে দিয়েছে, আর শুধু রঙগুলো ভরা বাকি রয়েছে,
1: একদম
0: সেই রঙগুলো আমরা ভরতে ভরতে যাব, ঠিক আছে। এই যে রং ভরবো, মানে এই রং তো বিভিন্ন রকম হয়, কিন্তু রংটা মনের রঙের সঙ্গে মিলে যায় যখন, তখনই আমরা তাকে দেখি, তাই না? রবীন্দ্রনাথ কি বলেছেন, গোলাপের দিকে চেয়ে বলবে সুন্দর, বললো সুন্দর, সুন্দর হলো সে। সুতরাং আমি যাকে সুন্দর দেখতে চাই সেই সুন্দর, তাই না? সেই জন্যেই কিন্তু দেখো চোখের তো একটা ভাষা প্রেম, তাই তো? প্রেম প্রেম হয়ে যদি তাকাও, মানে প্রেমে বিগলিত হয়ে যদি তুমি কারোর দিকে তাকাও, সে কি বুঝবে না তোমার চোখের দৃষ্টি? ঠিক বুঝবে।
1: তারপরে যদি উল্টো দিকে সমা থাকে,
0: ও ও, তাহলে কি হবে সেটা এখনই আপনারা হয়তো বুঝতে পারছেন, পাচ্ছেন না আমি জানি না,
1: তাহলে কি হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ আমাদের যারা শ্রোতা বন্ধু তারা যদি বুঝতে নাও পারেন, জয়শ্রী যখন আছে ঠিক তাই তো নিয়ে নিচ্ছে না, পরিস্থিতি হলে ঠিক কি হতে পারে আমি বুঝিয়ে দিচ্ছি।
0: চলো চলো।

সত্যজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: নয়নের দৃষ্টিতে আমরা এই গানটি শুনছিলাম চন্দ্রাবলী রুদ্রের কণ্ঠে। আসলে অনেক সময় এমন কিছু অনুভূতি থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না, কিন্তু চোখ অনায়াসে বলে দেয়। আনন্দের ঝিলিক থাকে তার মধ্যে, কষ্টের চোখের জল থাকে, ভালোবাসার মায়া থাকে, অপেক্ষার আকুলতা থাকে, কিংবা অভিমানের নিরবতাও থাকে। সব কিছুই চোখের ভাষায় কিন্তু ফুটে ওঠে।
1: তাহলে জয়শ্রী কী বলতে চাইছে? জয়শ্রী কী বলতে চাইছে এটাই যে আমার চোখ, মানে আমার দিকে তো আঙুলটা তুললো, তুলে ও ইঙ্গিত করে দিল যে কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মানে আমি যেদিকে তাকাবো সে মন্দ হয়ে যাবে, আমি পুরোটাই জয়শ্রীর দিকে আজকে থাকবো তাকিয়ে, দেখি ও কতটা মন্দ হতে পারে।
0: না না, আমার দিকে তাকাবে
1: এবার, কখনো কখনো আমি প্রেম প্রেম দৃষ্টিতে তাকাবো, কখনো কখনো অভিমানের দৃষ্টিতে তাকাবো, আমি দেখি ও কিরকম ভাবে মন্দ হয়।
0: তাহলে আমি এই গানটাই শোনাবো।
1: আচ্ছা শোনাও।

0: তালাত মাহমুদের কণ্ঠে আমরা এই গানটি শুনছিলাম। আর দেখো, আঁখির মধ্যে তো অনেক ব্যথা লুকিয়ে থাকে, অনেক অভিমান লুকিয়ে থাকে, সবই থাকে, কিন্তু সেই আঁখির দৃষ্টি কোথায় পড়ছে সেটা অবশ্যই দেখতে হবে, তাই না? যার দিকে সেই দৃষ্টি পড়ছে, সেই অভিমান বা সেই আনন্দ বা সেই চোখের জল, সেই উল্টো দিকের মানুষটাকে কিন্তু কোথাও যেন ছুঁয়ে যায় যদি সে দেখতে চায়। ঠিক সেই রকম দেখো, আমাদের আবহাওয়া দপ্তর, তাদের দৃষ্টিও কিন্তু চারিদিকে গোটা পশ্চিমবঙ্গ ছড়িয়ে রয়েছে আবহাওয়া দপ্তরের দৃষ্টি। এবং সেই দৃষ্টি দিয়ে যা দেখা গেল সেটা হচ্ছে যে বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সমস্ত জেলায় আগামী দু তিন ঘন্টার মধ্যে কি হতে চলেছে, হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হতে চলেছে। সুতরাং যারা বাইরে রয়েছেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। আর এই যে আবহাওয়া দপ্তর চারিদিকে দৃষ্টি দিয়ে বসে রয়েছে, সে কিন্তু শুধু দেখছে না, সে আমাদের মাধ্যমে আপনাদের কাছেও সেই বার্তা পৌঁছে দিচ্ছে। তো দৃষ্টি তার মানে বার্তাও পৌঁছে দেয়, তাই না? কত কথা বলে সে।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: চোখে চোখ না রাখলে সত্যি কোনো মানে হয় কি? আসলে চোখের চোখ রাখা মানে কি? মানে হচ্ছে যে আমার দিকে তুমি তাকিয়েছ, তোমার দিকে আমি তাকিয়েছি, অর্থাৎ দৃষ্টি বিনিময়। তো আমাদের সমগ্র পৃথিবী কেন, বিশ্ব ব্রহ্মাণ্ড সবটাই তো বিনিময়ের উপরেই রয়েছে, তাই না? তো যেমন ধরো সূর্য যদি পৃথিবীকে আকর্ষণ করে না রাখতো, সে যদি সূর্যের চারিদিকে কনস্ট্যান্ট যেভাবে বছরের পর বছর ধরে ঘুরে চলেছে সেটা না ঘুরতো, মানে এই অ্যাট্রাকশনটা যদি না থাকতো, তাহলে তো সবই ছিটকে চলে যেতাম না, আমাদের কোনো অস্তিত্বই থাকতো না, এই কথাটা তাও বলা হতো না আর কি। তো যাই হোক, তো সেই জন্য চোখে চোখ রাখাটা খুব জরুরি। চোখে চোখ না রাখলে তুমি কি বলতে চাইছো সেটা আমি বুঝবো কি করে, তাই না? তোমার চোখের ভাষা সেটা তোমাকে বুঝতে হবে, আর সেই ভাষায় ধরো সেই চোখে যদি আবার কাজল পড়া থাকে, হ্যাঁ
1: বোঝো,
0: আর সেই কাজলে যদি ভালোবাসার কথা লেখা থাকে, তাহলে সেই চোখের দিকে যদি তুমি না তাকাও, তাহলে সেই কাজলই বা দেখবে কি করে, সেই ভাষাই বা পড়বে কি করে, তাই না? সে প্রেমের ভাষা, ভালোবাসার ভাষা।
1: দেখো, কবি, সাহিত্যিক, গীতিকার, এমন কি এদের সবার সঙ্গে সমা, সকলেই চোখের ভাষাকে,
0: মানে সকলের সঙ্গে সমা,
1: এক্স্যাক্টলি,
0: আচ্ছা,
1: মানে সবাই, এরা সবাই মানে চোখের ভাষাকে নানাভাবে ব্যাখ্যা করে, ভালোবাসে, বোঝায়, বলে। তার মধ্যে যেমন ভালোবাসার ভাষা থাকে, অপেক্ষার একটা, মানে অপেক্ষার প্রতীক্ষা এটা থাকে, আবার কখনো স্বপ্নের ঠিকানা থাকে, ঠিক যেমন করে সময় এতক্ষণ বলে গেল সবকটাই। কিন্তু দেখুন, আমি আমি তো শুনতে শুনতে আমার মনে হলো সবকটাই রয়েছে আর কি।
0: না, আমি বুঝেছি, আসলে নিজে তো চোখে কাজল পড়েছে, ওই জন্য ব্যাপারটা একটু অন্য দিকে টার্ন নিয়ে নিচ্ছে, সোমার ঘাড়ে সমস্তটা চাপিয়ে দিচ্ছে।
1: না, একদমই চাপাচ্ছি না, ব্যাপারটা ও যে দৃষ্টি ভঙ্গিতে যাচ্ছে আর কি।
0: আমি বলেছি যে চোখে চোখ রাখতেই হবে, না হলে এই চোখের কাজলটাই বা দেখবে কোথা থেকে, আর সেই যে কাজলের ভেতর যে ভালোবাসার কথাটা লেখা রয়েছে সেটা পড়বে কোথা থেকে, তাই না?
1: কিন্তু সবসময় কি কাজলই পড়তে হবে? তুমি কি কাজল পড়া চোখ ছাড়া অন্য কোনো চোখে তাকাও না?
0: ও গো, কাজল নয়না হরিণী।
1: না, সে তো ঠিক বুঝে গেলাম, কিন্তু কাজল ছাড়া কি তুমি অন্য কোনো চোখে তাকাও না?
0: না, চোখের দিকে তাকাবো তবেই তো দেখবো সেখানে কাজল আছে কি নেই,
1: মানে কাজল নয়না ছাড়া তুমি আর কোনো দিকে যাচ্ছ না। যাক গে, আর কি বলি, তোমার জন্য আজকে এই গানটাই থাকলো।

গানটা মনির এমন কিছু কথা বলে যা হয়তো একমাত্র প্রথম অনুভব করে চোখ।

0: সত্যি তাই। এ ধরনের গানগুলো শোনার পরে বারবার এই কথাটা বলতেই হয়, এই মন কেন যে ব্যাকুল হয়, কি যে কারণ, সত্যি কি কোনো চোখের কারণ? আসলে এই মানে এই চোখ, তার তো অনেক ভাষা, ঠিক সময় আপনাদেরকে ওই আমাদের অনুষ্ঠানের শুরুতেই বলেছে, চোখের তো অনেক ভাষা আছে। যেমন একটা ছোট্ট বাচ্চার চোখে একটা বিস্ময় থাকে, মায়ের চোখে একটা আশ্রয় থাকে, বন্ধুর চোখে বিশ্বাস থাকে, একজন সিনিয়র সিটিজেন, একজন পরিণত প্রবীণ মানুষের চোখে দীর্ঘদিনের জমে থাকা জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কালো ছায়া মেশানো মাখানো অভিজ্ঞতা থাকে, আর প্রেমিকের চোখে কি থাকে? ভালোবাসা।
1: ভালোবাসা সত্যি সব কিছুর সঙ্গে জুড়ে আছে একটা ভালোবাসা, যে কোনো দৃষ্টির মধ্যে কোথাও থাকে সেই একটা অনুভূতি, যে অনুভূতির ভেতরে থাকতে পারে ভালোবাসা, বা কখনো এই দৃষ্টি ছুঁয়ে দিতে পারে ঘৃণাকে। কিন্তু এই ঘৃণা কিভাবে আসে? ঘৃণা আমাদের ভেতরে ক্ষত থেকে তৈরি হয়, সেই ক্ষতটা চোখের মাধ্যমে বেরিয়ে আসে, তাই না? আমার মনের কষ্টটা আমার চোখের মধ্যে থেকে বেরিয়ে আসছে, চোখের দৃষ্টিটার মধ্যে। আর সেই চোখ যখন সুদূরের দিকে তাকিয়ে থাকে, দূর আকাশের দিকে, শুধুই কি জয়শ্রী, দেখো আমরা যখন দূর আকাশের দিকে তাকিয়ে থাকি, তখন কি শুধুই তাকিয়ে থাকি, নাকি আমাদের মনটাও সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় যত দূর আমাদের দৃষ্টি যাচ্ছে? হয়তো আমাদের মনটা তার থেকেও আরও বেশি দূরে পৌঁছে যায়, তাই না? কারণ চোখের দৃষ্টির গতির থেকেও মনের গতি অনেক বেশি।
0: কিন্তু আজ আমরা চোখেই থাকবো।
1: একদম চোখেই থাকবো, কিন্তু চোখ যে মনের আয়না, তাই ওই মনের কথা বারবার চলে আসছে। আমার মা যখন আমার দিকে তাকায়, তখন মা কি বলতে চাইছে আমি কি বুঝবো না? অর্থাৎ মায়ের সে মনের কথাটা তার চোখের মধ্যে থেকে ফুটে উঠল, ঠিক কিনা বলুন?
0: অনেক কথাই বলা যায় না যা চোখ বলতে পারে।

0: তুমি সুন্দর যদি নাহি হও। প্রিয়ার কি রূপ সেই জানে যে কখনো ভালোবাসে। অবশ্যই তাই, আমরা যে কথা বারবার করে বলছি, চোখ কিন্তু সবসময় যা দেখে তা সত্য হতেও পারে নাও হতে পারে, কিন্তু সম্পূর্ণ নিজস্ব দৃষ্টিভঙ্গি। ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে চলেছে, আর তার সঙ্গে আমরা সংবাদ বিরতির দিকেও যাচ্ছি, কিন্তু তার আগেও আপনাদের জন্য রয়েছে কিন্তু একটি ঘোষণা।
1: অবশ্যই একটি ঘোষণা, কারণ আজকে যা ওয়েদারের পরিস্থিতি সেক্ষেত্রে বারবারই হয়তো এই ধরনের ঘোষণা করতে হবে। এবং আমরা জানি যে কলকাতার বুকে বসে রয়েছি এবং একটা সুন্দর একটা স্টুডিওতে বসে আছি, নীল রঙের একটা হটসিট সেখানে বসে রয়েছি, কিন্তু যে মানুষেরা এখন রাস্তায় আছেন, বাইরে আছেন, তাদের জন্য এই সতর্ক বার্তাটা খুব জরুরি, তাই না? কারণ ধরো বিভিন্ন জায়গায় যারা বিশেষ করে জলযানের সঙ্গে যুক্ত আছেন, জলের সঙ্গে যুক্ত আছেন, তাদের তো খুবই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে আমি কয়েকটা জেলার কথা বলেছিলাম, আরও বলতে হচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোও কিন্তু বাদ যাচ্ছে না আগামী দু তিন ঘন্টার মধ্যে। সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের, একেবারেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা পুরোপুরি রয়েছে। তাই আবারও সকলকে সতর্ক করা হচ্ছে যারা বাইরে আছেন, মূলত তাঁদের কথা

0: থাকবে এই সতর্ক বার্তা। আপনারা খুব সাবধানে থাকুন, সম্ভব হলে যত মানে যতটা দ্রুত সম্ভব আপনারা একদম সেফ জোনে চলে যান। কেমন,
1: তার সঙ্গে সঙ্গে আমরা একটি গানের সাথে চলে যাব সংবাদ বিরতিতে। সংবাদ বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গে থাকুন, শুনতে থাকুন জয়শ্রী সোমার সাথে গান দরিয়া।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের জেরে বেলা ১২টা পর্যন্ত সংসদের উভয় কক্ষের অধিবেশন মুলতবি হয়ে গেছে। সকাল ১১টায় লোকসভার কাজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে তা ভেস্তে যায়। সিকিমের নামচি জেলার সামারডুঙে নির্মীয়মান এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভেতরে আটকা পড়াদের সন্ধানে অভিযান চলছে। এখনও পর্যন্ত ৯টি দেহ উদ্ধার হয়েছে। ২৫ জন টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় সিকিমের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সংসদে এনডিএ সংসদীয় দলের সদস্যরা আজ এক বৈঠক করেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে ১৩ জন অভিযুক্ত জেলে রয়েছে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বর্তমানে উত্তর ম্যাসেডোনিয়ায়। সফরকালে শ্রীমতী মুর্মু ম্যাসেডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কার দাফকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হ্রিস্টিজান মিকোস্কি সংসদের অধ্যক্ষ আফরিন গাশির সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে তার। আসানসোল ও দুর্গাপুরের মধ্যে প্রস্তাবিত এরিয়াল মেট্রো প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিশেষজ্ঞ সংস্থা রাইটস ইতিমধ্যেই তাদের কারিগরি সমীক্ষার প্রতিবেদন জমা দিয়েছে। এরপরই বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির কাজ চূড়ান্ত হবে। মৌসুমী অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে বিভিন্ন জেলায় আজও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যায়।

এই যে গানটা আমরা শুনছিলাম, এই গানটা অনেক কিছু দেখার কথা বলে গেল কিন্তু, এবং এই সমস্ত দেখা পৃথিবী জুড়ে, আমার চারপাশ জুড়ে, আপনার চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে। শুধু কি তাই, এছাড়াও আমরা কত কিছু দেখি। ভোরের প্রথম আলো দেখি, বর্ষার বৃষ্টি দেখি, মায়ের মুখের স্নেহ দেখি, আদর দেখি, শাসন শুনি, সন্তানের হাসি দেখি, প্রিয় মানুষের অপেক্ষার রং দেখি, আর নিজের স্বপ্নের রঙকে পরিষ্কার দেখি, যে স্বপ্নের রং সবসময় হয়তো বলে ওঠা সম্ভব হয় না, সে রঙকে স্পষ্ট দেখতে পাই। আসলে চোখের তো একটা অদ্ভুত ক্ষমতা আছে, যে কথা ঠোঁট বলতে পারে না সে কথা চোখ অনায়াসে বলতে পারে। সেখানে যেমন আনন্দের তৃপ্তি আছে, তেমনি কখনো অদম্য সাহসের ভাষাও আছে। আর কি আছে? আর যেটা আছে সেটা হলো যে আমার চারপাশ, আমি ভালো আছি, আমি মন্দ আছি, আমি কেমন আছি, সেই যে দৃষ্টিভঙ্গি সেটাও হয়তো আমি দেখাতে চাই, বোঝাতে চাই আমার সেই পছন্দের মানুষটাকে।

0: সেই বিশ্বস্ত মানুষটাকে, যাকে আমি ভরসা করি, যাকে আমি বিশ্বাস করি, সেও বোধ হয় চোখেরই ভাষা।
1: একদমই তাই, চোখের ভাষার সঙ্গে বোধ হয় কোনো কিছুরই তুলনা করা যায় না। একদম শুরুতেই বলেছিলাম যে ছোটবেলায় মায়ের চোখকে ফাঁকি দেওয়া যায় না, অর্থাৎ মায়ের সেই যে চোখের নজর, নজরকে ফাঁকি দেওয়া যায় না।

0: মায়ের মতো আর কেউ পারে না। ঠিক সেই রকমভাবেই জীবনে যত রকম সম্পর্ক আসে, প্রত্যেকটা সম্পর্কের এক একটা আলাদা দৃষ্টি হয়, সেই দৃষ্টির প্রত্যেকটার গুরুত্ব আলাদা এবং প্রত্যেকটার নজর আলাদা। তেমনি করেই সারা পৃথিবী জুড়ে যত চোখ আছে তত দৃষ্টি আছে, তত ভাবনা আছে, তত রকম ভালো মন্দ সব কিছু আছে, তাই না?
1: অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল তখন সময়টা ছিল বড় অদ্ভুত। আমরা হাইওয়ের উপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। লাল আকাশ, সন্ধে হয়ে আসছে, দুপাশে ফাঁকা মাঠ। আমরা চা খাবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাঁড়িয়ে বললো, চিনতে পারছিস? বললাম, না। বলো, ভালো করে দেখ। আমি সেই চুরি যাওয়া আলোতে ওকে চিনলাম, আমার বন্ধু অনির্বাণ। আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়াছবির মতো ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ তুই এখানে? ও বলল, তাই তো কথা ছিল বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি খুব বোকার মতো ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ কী করছিস এখন? ও বলল, যা কথা ছিল বন্ধু, মানুষের মাঝখানেই আছি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে। ও বলল, তো দেরি হয়ে যাচ্ছে, আমি গাড়িতে গিয়ে বসলাম। ও জানলার কাছে এসে বললো, এখন তো তোর নাম হয়ে গেছে, তুই তো বিখ্যাত হয়ে গেছিস, সুখেই আছিস, কি বল? আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, অনির্বাণ আমার জীবন থেকে মিলেই যাচ্ছে। অনির্বাণের শেষ কথাগুলো আজও আমার কানে আলপিনের মতো বেঁধে, সুখেই আছিস, সুখেই আছিস।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: রেখার দুটো চোখ। সত্যি কথাই, একটি মানুষ তার জীবনের অনেক স্বপ্ন থাকে, অনেক কল্পনা থাকে, অনেক স্বপ্ন দেখার সেই বাস্তবের রূপ দেওয়ার ইচ্ছে থাকে, কিন্তু সত্যি সেটি কি সবসময় সম্ভব হয়? আসলে কারোর কারোর দৃষ্টিতে লুকিয়ে থাকে করুণা, যার লুকিয়ে থাকে সেই চোখের দুটো কোণে করুণা, সে সত্যি মানুষকে আরও আপন করতে পারে। যে চোখে সম্মান আছে সে সম্পর্ককে আরও গভীর করতে পারে, যে চোখে ভালোবাসা আছে সে পৃথিবীকে আরও বসবাসযোগ্য করতে পারে। কখনো কখনো চোখের নীরব কষ্ট, অব্যক্ত আনন্দ, অপ্রকাশিত স্বপ্ন, এই সবটা মিলেমিশে চোখ স্বচ্ছ আয়না একটি মানুষের। তার ভাষা, তার আচরণ এবং চোখের ভাষা, সত্যি কি অদ্ভুত সৃষ্টি না?
1: সত্যি তাই। তাই এই চোখের ভাষাকে আমাদের বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে। সে ভাষা কি বলতে চাইছে সেটা যদি বুঝতে পারি, তাহলে হয়তো অনেক কষ্ট আমাদের কমে যায়। আসলে মনে হয় কোথাও একটা এই ভাষা বোঝার ক্ষেত্রে দূরত্ব থাকে, অভাব থাকে। তাই তো কষ্ট, তাই তো দুঃখ। যদি আমি তোমার চোখের ভাষা বুঝতাম, যদি তুমি আমার মনের কথা বুঝতে, তাহলে আমি অভিমানিনী নাকি আমি এখন একটু রোম্যান্টিক? কি চাই আমি সেটা তুমি বুঝতে পারতে? আর যেমন বোঝা তেমন কাজ, তাই না? তাই তোমার সব কথা আমি বুঝব, আমার সব কথা তুমি বুঝবে। তোমার চোখের মধ্যে কি গভীর নীল সমুদ্র আছে? সেই সমুদ্রে কি আমি ডুবে যেতে পারি? এমন অনেক কথা থাকে চোখের মধ্যে।
0: কিন্তু আরেকটা কথা আমার মনে হচ্ছে, আজকে এই অনুষ্ঠানটাতে বসে যে দিকটা হয়তো আমরা এখনও পর্যন্ত যাইনি, আমাদের বিশেষ করে যারা মানে আমাদের এই আকাশবাণী শুধু বলবো না, নাচ গান আবৃত্তি এই এই এই কালচারাল ওয়ার্ল্ড ঘিরে আমরা থাকার সৌভাগ্য পাই, বাঁচার সৌভাগ্য পাই, আমাদের জীবনে এমন কোনো ধরো অনুষ্ঠান, মানে আমার মনে হয় কি একদম ধরো আমি একদম বাস্তবের মাটিতে যদি আসি, এমন কোনো ধরো স্টেজ শো হোক বা কোনো একটা, সেটা নাচের হতে পারে, গানের হতে পারে, যে কোনো হতে পারে, আবৃত্তি হতে পারে, সেখানে গিয়ে আমাদের কি এমন কখনো হয়নি কোনো একজন আর্টিস্ট হোক বা কোনো একজন ডান্সার হোক, কোনো একজন মিউজিশিয়ান হোক, যাদেরকে আমাদের ভীষণ ভালো লেগে যায়, ভীষণ পছন্দ হয়ে যায়, ভালো লাগে, এবং রিপিটেডলি তার শো দেখার জন্যে, তার পারফরমেন্সকে ফলো করার জন্যে আমরা নানা অজুহাত নানাভাবে পৌঁছানোর চেষ্টা করি। এটাও কেমন একটা রূপকথার গল্প। এটাও দেখো সেই চোখেরই কেরামতি, কিন্তু প্রথম তো চোখই দেখে, তারপরে বাস্তবে কী হয় জানি না।
2: আমার প্রেরণা, আমার গান, নীল চোখ,

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: আরে ও চন্দ্রমুখী লো, তুই কই যাস আবার এই বৈকাল বেলায়, একবার ইদিক পানে চা।

0: একদম সত্যি কথা। কিন্তু আমরা এই এতক্ষণ ধরে মোটামুটি আমরা 12:30 পার করে ফেলেছি, সেই 11:00 থেকে নিয়ে আমরা কথা বলে যাচ্ছি চোখকে নিয়ে। কিন্তু একটা জিনিস দেখো, আমার মনে হয় যে এই যে চোখকে ঘিরে আমাদের এত স্বপ্ন, চোখকে ঘিরে আমাদের এত কল্পনা, এত কিছু, কিন্তু যদি সেটা দেখার লোকই না থাকে তার কি মানে হয়?
1: অবশ্যই, এটা তো প্রথম থেকেই আমাদের ভাবতেই হবে যে তুমি আমার দিকে তাকালে কিন্তু আমি দেখলাম না, তুমি কিছু বলতে চাইলে আমি শুনলাম না, বুঝলাম না,
0: বা আমার জীবনে এমন কোনো ব্যক্তিই নেই, এমন কোনো চোখই নেই আমাকে দেখার।
1: সেই শূন্যতা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে।
0: আর একটাও হতে পারে, সেটা হচ্ছে দেখো চোখকে নিয়ে আমাদের যেমন অনেক শক্তপোক্ত কথা, অনেক বাস্তব কথা, অনেক দর্শন বলো বা অনেক কিছুই রয়েছে চোখকে নিয়ে, কিন্তু তার সঙ্গে আর একটা জিনিসও রয়েছে যেটা আমরা অনেক সময় বলি যে খুব মানে একাধারে সেটা খুব মিষ্টি, খুব সুন্দর, একটু আমরা বলি লক্ষ্মী ট্যাঁড়া। খুব মিষ্টি লাগে সেই মুখগুলো যাদের এরকম একটা পরিস্থিতি হয়, খুব সুন্দর, কিন্তু অনেক সময় মানে প্রত্যক্ষে এবং পরোক্ষেও হয় যে আমরা যা দেখছি, যা আমাদের দেখা উচিত, যা আমাদের বোঝা উচিত, চোখকে যা দেখা উচিত, সেটা আমরা দেখেও দেখি না, বুঝেও বুঝি না।
1: অবশ্যই, ওই দেখেও না দেখার বিষয়টাই তো মূল। যদি আমি দেখেও না দেখি, অর্থাৎ আমি তোমাকে গুরুত্বই দিলাম না, তাই না, বা আমি তোমাকে খেয়াল করলাম না, তাহলে তো হবে না, সেই দৃষ্টি বিনিময় হবে না, বা চেনা জানা এটা হবে না। আমাদের জীবনেই তো এরকম অনেক ঘটনা ঘটে প্রতি মুহূর্তে। আমরা ধরুন যখন স্কুলে যাচ্ছি, যখন টিউশন পড়ছি, বন্ধুবান্ধবের একটা জগৎ হচ্ছে, সেখানে কখনো শিক্ষক শিক্ষিকা, কখনো বড় দাদা বা দিদি, কখনো কোনো সত্যিকারের বন্ধু, আবার কখনো এমন একজন শুভাকাঙ্ক্ষী আমার জীবনে আসছে যার সঙ্গে হয়তো রক্তের সম্পর্ক নেই কিন্তু হৃদয়ের সম্পর্ক আছে। তারা হয়তো আমরা ভুল করলে শাসন করেন, ভেঙে পড়লে সাহস দেন, আর পথ হারালে সঠিক দিশাও দেন। কিন্তু যারা এই দিশা দিচ্ছেন তাদের দৃষ্টিটাও তো আমাদের বুঝতে হবে, আর তারা যে আমাদের দিকে দৃষ্টি দিয়ে রয়েছেন সেই দৃষ্টির মধ্যে আছে ভালোবাসা, তাই তো তারা দিশা দেখাচ্ছেন আমাদের, না হলে তাদের কি দরকার আমাদের দিশা দেখানোর?
0: আর এই সব কিছুর মাঝে সব কিছু থেকেও যদি কিছু না থাকে তখন কি হতে পারে? আমার তো মানে এছাড়া আর কিছুই হতে পারে না।

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

একদমই। নয়নে আবির কেন ছড়ালে? এই যে নয়নে আবির, আচ্ছা চোখের মধ্যে সত্যি যদি আবির পড়ে তাহলে কি আমরা তাকাতে পারি? না, তাকাতে পারি না, একেবারে চোখটা জলে ভরে যাবে, খচখচ করবে, যেটা ওই আমাদের বসন্ত উৎসবের সময় হয়েই থাকে অনেকের ক্ষেত্রে। কিন্তু সবসময় কি এই আবির সেই আবির? এই নয়নে আবির ছড়ানোর মধ্যে অন্য কোনো ভাষাও বলা আছে, তাই না? আবার এই যে নানাভাবে আমরা চোখকে বা চোখের দৃষ্টিকে দেখছি, আচ্ছা আমরা তো স্থির হয়ে তাকিয়ে থাকতে পারি না, তাই না? মানে মাছের যেমন চোখের পলক পড়ে না, মানুষের তো চোখের পলক পড়ে, তাই না? এবং চোখের পলক যে পড়ছে তার একটা ছন্দ আছে, তার একটা হার আছে, অর্থাৎ একটা স্পিড আছে। কিন্তু হ্যাঁ, একজন ব্যক্তির যখন মনের অবস্থা যেমন থাকবে তেমনি করেই এই চোখের পলক পড়বে। ধরো তুমি খুব মানসিক চাপে আছো, তখন কেমন তোমার চোখের পলক পড়তে পারে বলো তো দেখি? খুব ঘন ঘন চোখের পলক পড়বে, তাই না? আমরা চোখ পিটপিট করতে থাকবো, খুব উদ্বেগ উত্তেজনার যখন থাকবে তখন আমরা এটা করব। যখন কেউ কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করবে তখন আমাদের মাথা যখন ভাবতে থাকবে যে এই এইরকম একটা অস্বস্তিবোধক প্রশ্নের উত্তর বা কঠিন প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব, তখন মানে নিজের অজান্তে কিন্তু খুব দ্রুত চোখের পলক পড়তে থাকে। আবার যখন খুব চোখের মধ্যে ধরো শুকনো বাতাস এসে লাগছে, খুব ক্লান্ত তুমি, হ্যাঁ তখন কিন্তু আবার এই পলক ফেলার হারটা বাড়িয়ে দিতে পারে। সুতরাং এটার উপরেও নির্ভর করে যে আমরা কিভাবে আমাদের সমস্ত অভিব্যক্তির সঙ্গে চোখ জুড়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের সঙ্গে চোখ জড়িয়ে আছে, এ কথা কি আমরা ভেবেছি আগে কখনো?

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দেখো, বিভিন্ন ধরনের দৃষ্টির কথা বললাম, কিন্তু একেবারে বাস্তব জগতের কোনো কোনো কল্পনা নয়, কোনো কিছু অন্য কিছু নয়, চোখের ভাষা বা দৃষ্টির মাধ্যমে একটা সায়েন্স রয়েছে যেটা বলছে যে অপরাধীদেরও শনাক্ত করা যায়, তাই না? যেটাকে বলা হয় অকিউলেসিক্স, ফরেন্সিক নিউরোফিজিওলজি। এটা এর মাধ্যমে অপরাধীদের গোপন তথ্যকে খুঁজে বার করা যায়, তাদের অনৈচ্ছিক গতিবিধি মানে মাইক্রো মুভমেন্টস সেটাও ধরা পড়ে, এবং চোখের পলকের গতি, ফোকাসের খনিকে কোনো দিকে আটকে যাওয়া, এই সমস্তগুলো কিন্তু বিচার করে অপরাধীর ভেতরে কোন কথা রয়েছে সেই কথাটাকে টেনে বার করেন। চোখের মনি কতটা খুলছে, কতটা চোখ বড় করে সে দেখছে একজন অপরাধী, কিন্তু এভাবে নির্ণয় করা যায় যে আততায়ীর চোখের যে মনি বা পিপেল সেটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে, যা তার মনের উত্তেজনা প্রকাশ করছে।
1: আসলে সবটা মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে চোখ আমাদের জীবনের একটি অমূল্য সম্পদ।
0: একদম, চোখ হচ্ছে প্রতিবিম্ব,
1: অমূল্য সম্পদ। এটা শুধু অলংকার নয়, কিন্তু চোখ আমাদের জীবনের অমূল্য সম্পদ, এবং তার সঙ্গে সঙ্গে ঘড়ি আমাদেরকে বলছে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। আমাদের কাছে যতটা সময় আছে ততক্ষণ আমরা চোখে চোখেই থাকি, কথায় কথায়, গানে গানে।

0: বান্দরিয়ার সন্ধে হয়েছে, কিন্তু ভরদুপুর বাইরের আকাশ কি বলছে সেটা যদি আমরা স্টুডিওর বাইরে না বেরোলে বুঝতে পারবো না, কিন্তু তারপরও সত্যি এটা আমরা আজকে চোখ নিয়েছিলাম, আমরা চোখ নিয়ে দেখেছি, চোখ নিয়েই কথা বলেছি, চোখের নানা চলন বলন সবটা নিয়ে আজকে আমাদের এই পুরো গান্দরিয়ায় ভাষা। ঘড়ির কাঁটা অনুযায়ী আমাদেরকে আজকের মতন টাটা বাই বাই বলতে হবে।
1: অবশ্যই টাটা বাই বাই বলবো, কিন্তু রেখে যাব শেষ গান আজকের এই গান্দরিয়ার। আর আপনাদের সঙ্গে আমরা দুজন ছিলাম জয়শ্রী এবং সোমা। আমরা আবার ফিরে আসবো নাটকের দুপুর নিয়ে, কিন্তু তার আগে আপনাদের জন্য রয়েছে আরও কিছু উপহার, একটা মিষ্টি গান। তবে অবশ্যই সেটাই বলবো, সবাই সুন্দর দৃষ্টি নিয়ে থাকুন, সুন্দর দৃষ্টিতে দেখুন পৃথিবীটা, পৃথিবী অবশ্যই সুন্দর হবে।

ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হই হট্টগোলের মধ্যে দুপুর দুটো পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি ঘোষণা করা হয়েছে। সকাল ১১টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। অন্যদিকেও রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। সিকিমের নামচি জেলার সামারডুংয়ে নির্মীয়মান NHPC তিস্তা স্টেজ ৬ হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের টানেলের ভেতর আটকে পড়াদের সন্ধানে অভিযান চলছে। এখনও পর্যন্ত ৯ জনের দেহ উদ্ধার হয়েছে। ২৫ জন টানেলের ভেতরে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সিকিমের এই প্রাণহানির ঘটনায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর শোক প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্ট গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি আরাবল্লি পর্বতমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ জনগণের কাছ থেকে মতামত ও প্রতিক্রিয়া আহ্বান করেছে। চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট আরাবল্লি পর্বতমালা ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক বিষয়গুলি খতিয়ে দেখতে এই কমিটি গঠন করে। আগামী মাসের ৩১ তারিখের মধ্যে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ রিপোর্ট শীর্ষ আদালতে পেশ করবে এই কমিটি। জাতীয় তদন্তকারী সংস্থা NIA দায়ের করা FIR ভিত্তিতে নথিভুক্ত এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টের সূত্র ধরে আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ED বেঙ্গালুরু জোনের ৮টি স্থানে তল্লাশি চালাচ্ছে। উল্লেখ, ED তথ্য অনুযায়ী এই মামলাটি ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া ISIS সদস্য নিয়োগের সঙ্গে সম্পর্কিত। দেশের অন্যান্য রাজ্যের মতো এরাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তরের অধীনে সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট ৫০টি AC বাসের যাত্রা সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর ১৯৯৩ সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ পালিত হচ্ছে ২১ জুলাই। এই মুহূর্তের খবর শেষ হলো।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। সিকিমে সুড়ঙ্গ ধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা। পাশাপাশি মৃতদের নিকটাত্মীয়দের প্রত্যেককে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুসহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের মধ্যে দুপুর 2 পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতুবি ঘোষণা করা হয়েছে। সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12 পর্যন্ত মুলতুবি করা হয়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। ভারতীয় আবহাওয়া হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ এবং মুজাফরপুরে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। এছাড়া দিল্লি, হরিয়ানা

0: চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্ব ভারতের একাংশে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জাতীয় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে আরও শক্তিশালী করতে কেন্দ্রীয় ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন সিডিএসসিও দেশের প্রথম ডেঙ্গু ভ্যাকসিন কিউডেঙ্গাকে বাজারজাত করার অনুমোদন করেছে। উল্লেখ, কিউডেঙ্গা টাকেডা ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি করা ভ্যাকসিন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ দায়ের করা এফআইআর এর ভিত্তিতে নথিভুক্ত এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্টের ইসিআইআর সূত্র ধরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি বেঙ্গালুরুর জোন এর 8টি স্থানে তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য, ইডির তথ্য অনুযায়ী এই মামলাটি ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া আইসিস এর সদস্য নিয়োগের সঙ্গে সম্পর্কিত। বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের সভামঞ্চ ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে জয়েন্ট কমিশনার অফ পুলিশকে অবিলম্বে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন, সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে পুলিশকে তার জন্য নজর রাখতে হবে। নির্মমান একটি বাড়ি দখলের অভিযোগে নদিয়ার হোগলবেড়িয়া থানায় দায়ের হওয়া মামলায় কৃষ্ণনগরের সাংসদ মহুমা মৈত্রকে তদন্তে সহযোগিতার শর্তে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত 5ই অক্টোবর পর্যন্ত, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে আদালত। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

আজকের নাটক বাজি, কাহিনী স্যার আর্থার কোনান ডয়েল, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, প্রযোজনা শুভেন্দু বাগ, নাটক বাজি।

0: আহ, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও আমায়।
1: কেন কেন ছেড়ে দেব?
0: তোমাকে বলেছি না, ছোবে না, ছোবে না আমায় তুমি।
1: কেন কেন ছোবো না কেন? 100 বার ছোবো না। তুমি আমার বিয়ে করাবো, তোমাকে কেন ছোবো না আমি?
0: আমার লাগছে, ছেড়ে দাও বলছি।
1: এসো এসো আমার কাছে,
0: ছাড়ো শয়তান, নইলে কিন্তু আমি
1: কি করব? কি করবে? কে বাঁচাতে আসবে তোমায়? আজ আমি স্বামী হিসেবে আমার প্রাপ্য আদায় করে ছাড়বই বা।
0: মিকি, মিকি,
1: মিকিকে ডাকছ কেন? ভেবেছো আমার পেছনে নিয়ে দিয়ে বুঝি পারবে? মিকি,
0: মিকি, অ্যাটাক, অ্যাটাক হিম।
1: দিয়েছি বেটা কুকুরের বাচ্চাকে একটা কষে লাথি, শিক্ষা দিয়েছি আর কখনো জন্মে আমার কাছে ঘেঁষতে আসবে না। কিন্তু ইভা, ইভা কোথায় গেল? ইভা, ও ও ও বুঝেছি, ও সুযোগে পালিয়েছে শয়তানি। কিন্তু আমি আমি ওকে ছাড়ব না, আমি আমার প্রাপ্য আদায় করেই ছাড়ব।

0: Miki? Miki? Miki, darling? Come here. Aye. Miki, shona. Kechis? Ki korbo bol? Ami je oshustho. Toke je jotno korbo, nijer hate khawabo. তা যে সম্ভব নয় রে ডিয়ার, তুই ছাড়া যে এ বাড়িতে আমার আর কেউ নেই রে। মিকি, তোর কি হয়েছে? মিকি, তুই আর প্রিন্স, তোদের দুজনকে যে আমি কতখানি ভালোবাসি তা তোরা নিজেরাই জানিস না। আয় কি তোর গলার কাছে একটা আঘাতের চিহ্ন কেন? কে মেরেছে তোকে? ইভা, কোথায় গেলি? ইভা,
1: ম্যাডাম ডাকছেন।
0: হ্যাঁ ডাকছি। কে মেরেছে আমার ভিকশনাকে? কে? এ বাড়িতে কার এত সাহস? হ্যাঁ, জবাব দিয়ে চেষ্টা কেন বল।
1: কেউ না।
0: তার মানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মিকির গলার কাছটা ফুলে লাল হয়ে গেছে। কেউ খুব জোরে মারলেই যেমন এমন হয়। আর তুই বলছিস কেউ মারেনি ওকে?
1: হ্যাঁ।
0: আর একই একই তোর চুলগুলো মুশকো মুশকো কেন রে?
1: না মানে
0: জামা কাপড়ও দেখছি বিধ্বস্ত।
1: মানে
0: বুঝেছি, তোরা আবার এই নোংরামি করছিলি। তোদের এই নোংরামি আমার মেয়েকে সহ্য করতে পারিনি রে, ডিস্টার্ব করছিল। তাই তোরা ওকে এমন নির্মম ভাবে মারলি?
1: না ম্যাডাম, আপনি যা ভাবছেন তা নয়।
0: চুপ কর, নষ্ট মেয়ে মানুষ একটা, আমার মিথ্যে কথা বলছিস?
1: ম্যাডাম প্লিজ, আপনি বিশ্বাস করুন।
0: বিশ্বাস তোকে? আজ আমি অসুস্থ হয়েছি, এই কবছর বিছানায় পড়ে আছি। এখন এই হুইল চেয়ারই আমার সম্বল। হাটের অসুখে একটু কথা বললেই দেখিস কেমন হাঁপ ধরে যায় আমার। আর তারই সুযোগ নিয়ে তুই দিনের পর দিন নষ্টপি করে যাচ্ছিস। তোর জন্য, শুধু তোর জন্যই আমাদের এই শুষ্ক ওল্ড প্লেসের উঁচু মাথাটা একেবারে ধুলোয় মিশে গেছে। ছি ছি ছি ছি, ভাবলে আমার ঘৃণা করি।
1: আমি তো একজন সামান্য পরিচারিকা মাত্র ম্যাডাম, সমাজের নিচের তলারই মানুষ, আমি তো ঘৃণ্যই। যদি তাই বলেন তাহলে আপনাদের অভিজাত বংশের মানুষও তো কিছু কম যান না, শুধু একলা আমার দোষ দিচ্ছেন কেন?
0: খুব যে মুখে মুখে বড় বড় কথা বলতে শিখেছিস দেখছি, তোর এত সাহস কার জন্য তা কি আর আমি জানি না। হ্যাঁ, আমি জানি, সে তো আমার জন্ম শত্রু, তারই জন্য তো আমার আজ এই দুর্দশা। তোদের নোংরামি যেদিন আমি স্বচক্ষে দেখলাম, রাগে দুঃখে অপমানে ঘেন্নায় আমার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে গেল। সেই যে বিছানায় পড়লাম, তারপর থেকে তোদেরই হাত তোলা হয়ে আছে। কিন্তু কিন্তু কিন্তু আমার মিকি কেউ তোরা ছাড়িস নি, ওই অবলা জীবটাকে তোরা মেরেছিস। তোদের ঈশ্বর ক্ষমা করবে না, কিছুতেই না।
1: ম্যাডাম আপনি যা ভাবছেন তা নয়, মিকি আমাকে বাঁচাতে এসেছিল। আর তখনই
0: বাঁচাতে এসেছিল? মিকি, তোকে? কার হাত থেকে?
1: না মানে ওই মানে
0: বল বল বল না।
1: ও বলছি বলছি বলছি, আপনি উত্তেজিত হবেন না ম্যাডাম, ডাক্তার না আপনাকে বারণ করেছে। আসলে আসলে নরলেট আমাকে একলা পেয়ে।
0: নরলেট? কিন্তু কিন্তু সে তোকে একলা পেয়ে অ্যাটাক করবে কেন? সে তো তোর স্বামী, সে কেন এমন করবে?
1: করেছে করেছে ম্যাডাম।
0: ও ও বুঝেছি, নষ্ট মেয়ে মানুষ কোথাকার, তোর বিয়ে দিয়েও আমার শান্তি নেই। এই ওকে কাছে ঘেঁষতে দিস না, তাই তো সে ক্ষিপ্ত হয়ে যায় না। ছি ছি ছি, বেরিয়ে যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোকে দেখলে আমার ঘেন্না করছে। তুই আমার ছবি না, যা খেতে দিবি না, তোর নিঃশ্বাসে পাপ। উফ মা গো, আমার বুকের ভেতরটা কেমন যেন ধরফর করছে।
1: ম্যাডাম শান্ত হন ম্যাডাম।
0: আহ না, সরে যা, আমি বললাম না আমায় ছুবি না।
2: কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড? কি হলো দিদি, এত চিৎকার করছো কেন তুমি?
0: রবার্ট, তুই আমি তোর কি শত্রুতা করেছি রে? তুই আমার একমাত্র ছোট ভাই, সারা জীবন কি তোরই জন্য জ্বলে পুড়ে মরবো? একটু কি মায়া হয় না তোর আমার উপর? হ্যাঁ রে,
2: স্টপ ইট! সকাল থেকে তোমার এই সমস্ত নাটক বন্ধ করো তো।
0: কি বললি? আমি নাটক করি?
2: ইয়েস।

0: ছাড়লি না? তোর তোর মতো লম্পটের জন্য লজ্জায় বড় থাকাটা যায় না।
1: দিদি,
0: কাউকে তুমি ছাড়িস না।
1: শোনো, আমি যা করি আমি বেশ করি। আমার শরীরে যে নীল রক্ত বইছে তা তো আর তুমি অস্বীকার করতে পারবে না। পারবে? বড় বংশের বংশধরদের কাছে ওসব নারী সংগঠন জল ভাতের ব্যাপার শুনে রাখো। আমাদের কাছে ওই চুন কালিটার কোনো মানেই নাই, এটা তুমি জানো না। এটাই হচ্ছে আমাদের আদত। আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে?
0: বাহ, চমৎকার রেস খেলে বাবা সব টাকা পয়সা তো তুই ধ্বংস করেছিস। বিনার দায় এখন আকন্ঠ ডুবে গেছিস। নিহাত দয়া করে তোকে তো জামাইবাবু মৃত্যুর সময় উইলে কিছু মাসোহারের ব্যবস্থা করেছিল। মানে উনি কেমন করে এত সব বড় বড় কথা বলতে পারতিস তা আমিও দেখতাম।
1: স্টপ ইট! তোমার এই সমস্ত এক জায়গায় কেন কেন শোনবার সময় আমার নেই। আমার মাথায় এখন একটাই চিন্তা, আর তাতে আমার প্রিয় ঘোড়া প্রিন্সকে আমি প্রতিযোগী করব। ওই ডাইভিনেসটা আমাকে জিততেই হয়, জিততে পারলেই ব্যাস আমার কেল্লা ফতে। আর আমাকে দেনা নিয়ে ভাবতে হবে না, ওই টাকায় আমি আমার সমস্ত দেনা মিটিয়ে ফেলতে পারবো পাওনাদারদের, আর এটাই হবে আমার জীবনের শেষ বাজি।
0: দিনাই তো আমাকেও ডুবিয়েছিস রে তুই।
1: কে?
0: আজ আমি মরে গেলে পাওনাদাররা আমার সব সম্পত্তি নেবে।
1: জানি জানি জানি, আই নো এভরিথিং দিদি। আর সেই জন্যই তো তোমার আর আমার দুজনের কাছে এই ডার্বি রেসটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা বোঝো, তুমি নিজেও তো একদিন রেস খেলতে খুব ভালোবাসতে। এই রেস খেলাটা আমাদের রক্তে, আমাদের রক্তে। প্রিন্সকে তো তুমিও খুব ভালোবাসতে দিদি। দিনান্তে একবার বিকেলে যখন ঘোড়ার গাড়ি চড়িয়ে বেড়াতে নিয়ে যায় তোমায় ইভা, তখন ওই আস্তাবলের সামনে দিয়ে তো নিয়ে যেতে হয় তোমার গাড়িখানাকে, হ্যাঁ, যাতে তুমি প্রিন্সকে গুড আফটারনুন বলতে পারো। আর প্রিন্সও তোমার সঙ্গে দেখা করবার জন্যে উদগ্রীব হয়ে অপেক্ষা করে, ওর সুন্দর চামড়ের মতো লেজটা নাড়িয়ে। ইজন্ট ইট?
0: আরে ওই প্রিন্স আর মিকি, এদের জন্যই তো আমি বেঁচে আছি। এরাই আমার প্রিয় ঘোড়া আর কুকুর। কিন্তু কিন্তু এটা কি তুই জানিস রবার্ট, যে আমার মিকিকে আঘাত করেছে নলেট?
1: নলেট? নলেট আঘাত করেছে মিকিকে? ওর এত বড় স্পর্ধা,
0: এর জন্য তো তুই দায়ী।
1: আমি দায়ী?
0: হ্যাঁ হ্যাঁ, তুই তুই তোর জন্য ভাতা স্বামীকে নিজের কাছে ঘেঁষতে দেয় না। আজ বিয়ের পর থেকে মুখ নামিয়ে নিচ্ছিস কেন রে? মুখ নামিয়ে নিচ্ছিস কেন? আমি বিছানায় পড়ে আছি বলে ভাবিস না যে আমি কিছু জানতে পারি না। একদিন তোর কেলেঙ্কারি চাপা দিতে আমি বাধ্য হয়েছিলাম ওই কুৎসিত বিভৎস দর্শন নলেটের সঙ্গে ইভার বিয়ে দিতে।
1: তুমি চুপ করবে?
0: কিন্তু নলেট তো হাজারো ইভার বিয়ে করা বর, তবু ইভা তাকে মন থেকে আজও মেনে নিতে পারিনি। তাই জন্যে সে ইভাকে কোনোদিন পুরোপুরি পাইনি। ইভার সঙ্গে জবরদস্তি করার সময় আজকে মিকি আসে ইভাকে বাঁচাতে, আর আর তখনই সেই শয়তান অপদার্থ নলেট আমার প্রিয় মিকিকে আঘাত করেছে।
1: নলেটের এত বড় সাহস! আই উইল কিল হিম! কোথায় ওকে আমি খুন করে ফেলবো? কোথায় সে শয়তানটা? কোথায়?
0: খবরদার খবরদার রবার্ট, তুই নিজের উশৃঙ্খল জীবন এই নারী আসক্তির জন্যই তুই একদিন ইভার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিস। নির্লজ্জ! নলেটের কি দোষ? সে তো একদিন আমাদের বাঁচিয়েছিল। সেই ইভাকে বিয়ে করতে রাজি না হলে এই সোসকম ওল্ড প্লেসে কারো জানতে বাকি থাকতো না তোদের এই কেলেঙ্কারির কাহিনী।
1: তুমি চুপ করবে? ওকে তার জন্য অনেক টাকা দেওয়া হয়েছে। সে আমাদের কোনো উপকার করেনি, ও যা করেছিল সব টাকার জন্য, টাকার জন্য, টাকার জন্য।
0: আর ইভার জন্য? কিন্তু কিন্তু ইভা নষ্ট মেয়েটা নলেটকে ঠক সাক্ষী স্বামী রেখে আজও তোর সঙ্গে সমানে রিলেশন চালিয়ে যাচ্ছে। ছি ছি ছি, আমার সারা শরীরটা ঘিন ঘিন করছে।
1: শোনো, ইভা যা করেছে বেশ করেছে। ও কি ওই কুৎসিত নলেটকে নিয়ে সুখী হতে পারতো? পারতো না দিদি।
0: তোকে তোকে আমার ভাই বলতে ঘেন্না করছে রবার্ট, তোকে আমার ভাই বলতে ঘেন্না করছে।
1: স্টপ ইট!

0: মে আই কাম ইন? আপনি কি মিস্টার শার্লক হোমস?
1: তারপর আপনার কথা শুনছি।
2: জল।
0: থ্যাংকস, থ্যাংকস।
1: আপনার চিঠি পড়ে যেটুকু

0: বুঝেছি আপনি সোসকোম ওল্ড প্লেসের একজন ঘোড়া জকি, কি তাই তো?
1: হ্যাঁ, আসলে কদিন যাবৎ আমার মালকিন লেডি বিয়াট্রিসের কিছু ব্যবহার যেন আমার খুব সন্দেহজনক লাগছে। তার আচার আচরণও কিছুটা অস্বাভাবিক, এছাড়াও।
2: আচ্ছা মিস্টার মেসন, আপনাদের এই সোসকম ওল্ড প্লেস তো হর্স ব্রিডিং আর ট্রেনিং সেন্টার হিসেবে খুব বিখ্যাত, ঠিক তো?
1: ইয়েস ইয়েস, ইউ আর পারফেক্টলি রাইট।
2: আচ্ছা, ওখানে ডার্বি রেস খুব শিগগিরই শুরু হবে তাই না?
0: সে কি হে ওয়াটসন, তুমি তো আমাকে অবাক করলে দেখছি, ঘোড়া সম্বন্ধে তুমি তো অনেক খবরই রাখো।
2: অনেক না হলেও কিছুটা। ওখানকার একজন নামকরা রেস খেলোয়াড় রবার্ট নবার্টন আছেন।
1: হ্যাঁ, রবার্ট নবার্টন আমার মনিব।
2: ও তাই নাকি?
1: মিস্টার হোমস, শুধু যে আমার মালকিন লেডি বিয়াট্রিসের আচরণই অস্বাভাবিক হয়ে গেছে ইদানিং তাই না, সেই সঙ্গে আমার মনিব রবার্ট নবার্টনও বোধহয় উন্মাদ হয়ে গেছে।
0: কেন আপনার এমন কেন মনে হচ্ছে?
1: আসলে আসন্ন ওই ডার্বি রেসে উনি ওর প্রিয় ঘোড়া প্রিন্সকে লড়াবেন আর সেই মতো প্রিপারেশনও নিচ্ছেন, আর এই রেস জিততে না পারলে ওকে হয়তো আত্মহত্যা করতে হবে।
0: কি বলছেন?
1: বেনার দায়ে ওনার গলা পর্যন্ত ডুবে আছে।
2: বলেন কি,
1: কদিন ধরে দেখছি উনি রাতে ঘুমোন না, পায়চারি করেন বাগানে, মুখ চোখ একেবারে উদ্ভ্রান্ত।
0: ঠিক কতদিন ধরে এটা লক্ষ্য করছেন?
1: তা ধরুন দিন সাতেক তো হবে। বলছিলাম কি, সেটা না হয় ওই আসন্ন ডার্বি রেসের জন্য হতে পারে মিস্টার হোমস, কিন্তু তাই বলে তিনি তার দিদির ঘরে যাওয়া একেবারে বন্ধ করে দেবেন? আগে যেখানে রোজ অন্তত একবার যেতেন, হয়তো সেই মনোকষ্টেই ম্যাডাম কেমন যেন একটা পাল্টে গেছে। যেমন ধরুন প্রত্যেক দিন বিকেলে অসুস্থ ম্যাডামকে ঘোড়ার গাড়ি চড়িয়ে হাওয়া খেতে নিয়ে যায় ওর খাস পরিচালিকা ইভা।
0: আচ্ছা,
1: আর যাবার পথে প্রতিদিনই আস্তাবলের সামনে এসে একবার দাঁড়ায় ঘোড়ার গাড়িটা, ম্যাডাম ওদের প্রিয় ঘোড়া প্রিন্সের নাম ধরে ডেকে গুড আফটারনুন বলে, তারপর চলে যান। আর আমি ঠিক ওই সময়টায় ধুয়ে মুছে সাজিয়ে গুছিয়ে রাখি প্রিন্সকে, আর প্রিন্সও ঘোড়ার গাড়ির আওয়াজ শুনেই একেবারে ডাকতে শুরু করে। কিন্তু
0: কিন্তু
1: মানে কদিন ধরে দেখছি ঘোড়ার গাড়িটা নিয়ম মাফিক আসছে বটে, কিন্তু ম্যাডাম প্রিন্সের দিকে ফিরেও তাকাচ্ছেন না।
2: সে কি, প্রিন্স কি এমন দোষ করলো যে ওর উপর এমন নির্দয় আচরণ করছেন লেডি বিয়াট্রিস?
1: আসলে সেটাই তো বুঝতে পারছি না।
0: এছাড়া আর কোনো অস্বাভাবিকত্ব চোখে পড়ছে?
1: আর এমনিতে ম্যাডাম ড্রিঙ্ক খুব একটা করেন না, কিন্তু ইদানিং দেখছি ওর মদ খাওয়ার প্রবণতাটা বেশ বেড়ে গেছে।
0: আচ্ছা,
1: ইভা দিনের মধ্যে বেশ কয়েক বোতল মদ ওর জন্য নিয়ে যাচ্ছে, এই কথাটা বাড়ির লাধুনি স্টেফি আমাকে বলেছে।
2: হোমস, অনেক সময় অ্যাকিউট ডিপ্রেশনে মদ খাওয়ার প্রবণতাটা বেড়ে যায়।
0: সেটা ঠিক, সেটা ঠিক। হয়তো ভাইয়ের টেনশনটা ওর ভেতরে সংক্রামিত হয়েছে। এমনিতে ভাই বোনের সম্পর্ক কেমন?
1: খুব খারাপ। আসলে এই ইভাকে কেন্দ্র করেই তো যত ঝঞ্ঝাট।
0: ইভাকে নিয়ে ঝঞ্ঝাট?
1: রবার্ট নবার্টের লম্পট দুশ্চরিত্র বলে কুখ্যাতি আছে। কত মেয়ে যে উনি সর্বনাশ করেছেন তার কোনো লেখা জোকা নেই। তবে ইভার সঙ্গে সম্পর্কটা অনেক দিনের। ইভা একবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে, তখন সেই কেলেঙ্কারি চাপা দিতে লেডি বিয়াট্রিস ইভাকে জোর করে বিয়ে দেন নললেট নামক একটি খর্বকায় বামনের সঙ্গে।
2: আর বাচ্চাটি
1: মৃত সন্তান জন্মায়।
0: ও মাই গড।
1: তবে তবে ইভার সঙ্গে আজও ভেতরে ভেতরে রবার্টের সম্পর্ক রয়েছে বলেই সন্দেহ করেন ম্যাডাম, আর এই নিয়েই ভাই বোনে গণ্ডগোল।
0: আচ্ছা, এছাড়া আর কিছু চোখে পড়েছে আপনাদের?
1: পড়েছে। ম্যাডামের অত্যন্ত প্রিয় স্প্যানিয়াল মিকিকে হঠাৎই রবার্ট নবার্টন সরিয়ে দিয়েছেন বাড়ি থেকে।
2: সে কি, কোথায়?
1: গ্রিন ড্রাগন সরাইখানার মালিক সোশিয়া বার্নসের কাছে।
2: লেডি বিয়াট্রিস এটা আপত্তি করেন?
1: না না না না, ম্যাডাম যেখানে মিকিকে চোখে হারান সেখানে তিনি একটা প্রতিবাদ পর্যন্ত করেননি।
0: দেখুন মিস্টার মেসন, আপনি এতক্ষণ ধরে যা যা বললেন তা নেহাতি একটা পারিবারিক কিছু নিজস্ব সমস্যা, কিন্তু এর জন্য কেন হঠাৎ একজন গোয়েন্দার কাছে আসবার প্রয়োজন পড়লো আমার মাথায় তো ঢুকছে না।
1: মিস্টার হোমস, পরশু রাতে একটা ভয়ঙ্কর ব্যাপার দেখেছি আমি, আর সেই জন্যই চিঠি লিখেছিলাম আপনাকে।
0: ভয়ঙ্কর ব্যাপার?
1: হ্যাঁ, রাত তখন প্রায় দুটো।
0: আচ্ছা।
1: বৃষ্টির শব্দে আচমকা ঘুম ভেঙে গেল। গায়ে জলে ছাট আসছে, ইস, এত জোরে বৃষ্টি এসেছে। মাথার কাছে জানলাটা খোলা ছিল, খেয়ালও করিনি, বিছানাটা একেবারে। কটা বাজলো? রাত দুটো, বৃষ্টি তো থামবে বলে মনে হচ্ছে না। যাই, জানলাটা বন্ধ করে দি। ওকে, কে? একটা লোক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, বর্ষাতি গায়ে মাথায় টুপি, বাগানের ভেতর দিয়ে উত্তর দিকে যাচ্ছে। না না, ব্যাপারটা দেখা দরকার তো। কে লোকটা? লোকটা ওদিকে কোথায় যাচ্ছে? ওদিকে তো পরিত্যক্ত ফুতুরে পুরো গির্জা আছে। সর্বনাশ, এ কোনো অশরীরই আত্মা নয় তো? দিনের বেলাতেও তো ওই গির্জার আশেপাশে যাওয়ার সাহস কেউ পায় না, এত রাতে কেন যাচ্ছে গির্জায়? ও, একই লোকটা যে গির্জার ভেতর ঢুকে গেল, কি করি এখন? একই কারা যেন কথা বলছে না, দেখি দেখি তো একটু এগিয়ে।
3: আমার টাকা এনেছ?
4: এনেছি, এই নে।
3: আমি জানতাম এখন অন্তত তুমি কার্পণ্য করবে না, তোমার বাঁচা মরা যে এখন আমার হাতে।
4: চুপ কর শয়তান, ডোন্ট ফরগেট, ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস।
3: জানি তো, স্যার রবার্ট নবার্টন।
1: ও মাই গড, লোকটা তাহলে স্যার রবার্ট স্বয়ং।
3: ঈশ্বরের কি অপার মহিমা, তাই না? বারবার তোমার পাপ ঠকতে সেই অমকেই প্রয়োজন পড়ে।
4: নলেজ, বাজে কথা রাখ, যে কাজটা আমি করতে বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেটা শেষ করবে, বুঝেছিস?
1: এখানে লুকিয়ে পড়তে হবে, স্যার রবার্ট বেরিয়ে আসছেন, ওই ছোপটার আড়ালে লুকিয়ে পড়ি। ওই লোকটাকে হাতে নাতে ধরতে হবে আমায়, যার সঙ্গে স্যার কথা বলছিলেন। দেখি তো একটু ভেতরে ঢুকে। একি, কোথায় গেল? কেউ তো নেই, কিন্তু কিন্তু আমি যে স্পষ্ট শুনেছি আরেকজনের গলা। ও কি ওটা? ঘরের কোণে একটা কফিন, দেখে তো মনে হচ্ছে খুব। ও কি, ঘরের কোণে ফায়ার প্লেসের সামনে ওগুলো কি পড়ে? মমির মাথার খুলি আর কতগুলো হাড়। না না না না, ওই হাড়গুলোর মধ্যে কয়েকটা পুড়ে ঝলছে গেছে। ও কি বিভৎস!

0: এখনো ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে মিস্টার হোমস। এই যে এই সেই পোড়া হাড়ির কয়েকটা টুকরো আপনার জন্য নিয়ে এসেছি, দেখুন।
1: দেখি, এ তো মনে হচ্ছে বহু পুরনো হাড়।
2: কই দেখি হোমস, এগুলো মনে হচ্ছে উরুর হাড়ের উপরের অংশ।
1: পুরনো কফিনটা কি আপনি খুলেছিলেন মিস্টার মেসন?
0: না, সাহস পাইনি। এখন বুঝতে পারছেন তো মিস্টার হোমস কেন আমি আপনার কাছে ছুটে এসেছি? এর রহস্যের সমাধান আপনি ছাড়া আর কেউ করতে পারবে না।
1: আচ্ছা, একটা কথা বলুন, যে সরাইখানায় মিকিকে সরানো হয়েছে তার নামটা কি?
0: গ্রিন ড্রাগন।
1: মালিকের নাম?
0: জোশিয়া বান্স।
1: আচ্ছা, ওখানে আশেপাশে কোনো জলাশয় আছে?
0: আছে আছে, লেডি বিয়াট্রিসেরই মালিকানা একটা লেক আছে,
1: সেখানে মাছ ধরা যায়।
0: হ্যাঁ, তা যায়।
2: কি ব্যাপার হোমস?
1: হঠাৎ খুব মাছ ধরতে ইচ্ছে করছে ওয়াটসন।
2: আচ্ছা,
1: তাই গ্রিন ড্রাগন সরাইখানা একবার যেতেই হবে আমাদের।
3: গুড মর্নিং। গুড মর্নিং মেশান, আমাকে আপনাদের কথা বলেছেন। আপনারা এখানে কটা দিন বিশ্রাম নিতে চান? আমি জোসিয়া বার্নস, এই গ্রিন ড্রাগন সরাইখানার মালিক।
1: আমার এই বন্ধুটির খুব মাছ ধরার শখ।
3: আচ্ছা,
1: সেজন্যই আসলে এখানে আসা। আচ্ছা, শুনেছি এখানকার লেকে নাকি অনেক ট্রাউট মাছ আছে।
3: হ্যাঁ, তা আছে, তবে একটা মুশকিলও যে আছে।
1: কেন, মুশকিল কিসের?
3: যে লেকটাই ট্রাউট মাছ পাওয়া যায়, মুশকিলটা হলো সেই লেকটাকে নিয়ে।
1: লেক? লেকে কি সমস্যা?
3: না, মানে ঠিক লেকে সমস্যা নয়, মানে ওই লেকের সামনের গ্রাউন্ডটাই সমস্যা।
2: আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না মিস্টার বার্নস, দয়া করে একটু খুলে বলবেন।
3: ওই লেকের মালকিন লেডি বিয়াট্রিসের ভাই স্যার রবার্ট লেকের পাশের গ্রাউন্ডে ওর ঘোড়া প্রিন্সকে নিয়ে এখন জোর কদমে অনুশীলন করাচ্ছে, তাই লেকে কাউকে মাছ ধরতে দিচ্ছেন না, মানে পাছে ঘোড়া লোকজন দেখে ভড়কে যায়।
2: কিন্তু আমরা তো কোনো ডিস্টার্ব করব না।
3: স্যার রবার্ট অত্যন্ত বদমেজাজি, আপনারা নতুন মানুষ, বলছিলাম মাছ কি না ধরলেই নয়, সস্কমে বেড়ান না যত খুশি, এখানকার মুক্ত বায়ু প্রাণ ভরে সেবন করুন মনের আনন্দে।
1: আচ্ছা আচ্ছা, ওই ঘোড়াটা আসন্ন ডার্বি রেসে নামবে, তাই তো?
3: হ্যাঁ।
1: আপনার এই কুকুরটি তো বেশ জাতের স্প্যানিয়েল বলে মনে হচ্ছে, কত দাম ওর? আমার আবার কুকুরের ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে, বিক্রি করবেন নাকি?
3: না না না, কুকুরটা আমার নয়।
1: তবে
3: ওটা স্যার রবার্টের।
1: সোসকম ওল্ড প্লেসের মালিক?
3: আগে হ্যাঁ।
1: স্যার রবার্টের কুকুর আপনার কাছে? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম
3: না, মানে সপ্তাহখানেক আগে ওটা উনি আমার কাছে পাঠিয়ে দিয়েছে।
1: ও আচ্ছা আচ্ছা, আপনাদের এই ডার্বি রেস্টার আর কত দেরি?
3: দু সপ্তাহ। কেন বলুন তো, আপনারা কি টাকা লাগিয়েছেন নাকি প্রিন্সের উপর? আমরা মানে এই অঞ্চলের সবাই ওর উপর বাজি ধরেছি, জানেন তো।
1: না না না না, আমাদের ঘোরার ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, তবে যদি কুকুরটা দিতে।
3: না, আমাকে লজ্জায় ফেলবেন না
1: মিস্টার। না না না, বরাবরের জন্য নয়, বরাবরের জন্য নয়, মানে যে কটা দিন এখানে আছি অন্তত সে কটা দিন যদি বিকেলে বেড়াতে যাবার সময় ওকে আমাদের সঙ্গে পেতাম তাহলে বড় ভালো লাগতো।
3: বেশ তো, তা নিয়ে যাবেন বেড়ানোর সময়। ওর নাম হচ্ছে মিকি।
1: মিকি?
3: এমনি তো শান্ত।
2: তাহলে চেন দিয়ে বেঁধে রেখেছেন কেন ওকে?
3: ও ও বাবা, ছাড়া পেলে শটান চলে যাবে ওল্ড প্যালেসে স্যার রবার্টসের ক্যাসলে। লেডি বিয়াট্রিসের খুব ন্যাওটা কি না?
1: আচ্ছা, লেডি বিয়াট্রিস নিশ্চয়ই খুব মন খারাপ করেছেন ওকে না দেখে।
3: জানি না, আমি ঠিক বলতে পারবো না।

0: এই আপাত শান্ত নিরিবিলি জায়গা সোসকম, অথচ অথচ দেখো হোমস, এখানে কেমন একটা চাপা রহস্যের গন্ধ, তাই না? তাই রহস্যটার কোনো সূত্র খুঁজে পেলে নাকি হোমস?
1: আপনারা কারা এই অঞ্চলে নতুন বুঝি?
2: হ্যাঁ, ঠিকই ধরেছি। আপনি?
1: আমি শ্যাস।
0: শ্যাস, আপনার নামটা খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কি কোনো নাম করা রেস
1: খেলোয়াড়? এলাকায় নতুন হলেও দেখছি আপনারা এই সোসকম সম্বন্ধে অনেক খবরই রাখেন।
2: আসলে আমার এই বন্ধুটির ঘোড়ার ব্যাপারে একটু ইন্টারেস্ট আছে। আমি মিস্টার হোমস, ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন।
1: ও, তা উড়েছেন কোথায়?
2: এই গ্রিন ড্র্যাগনে। ভেবেছিলাম লেকে মাছ ধরবো দু বন্ধু মিলে, তা শুনলাম নাকি স্যার রবার্ট তা অ্যালাউ করছেন।
1: রবার্ট?
2: হ্যাঁ।
1: ও নিজেকে কি মনে করে? হ্যাঁ, পৃথিবীর সবাই কি ওর মতে চলবে না? তা আপনারাও কি ওর ওই ঘোড়া ওই প্রিন্সের উপর বাজি ধরে পয়সা লাগিয়েছেন? না
0: না না, একদমই না।
1: তবু ভালো। আরে, একটা এক নম্বরের দাম্ভিক লম্পট লোক, বুঝলেন, তার বরাবর একটা গুন্ডা।
0: শুনেছি নাকি এক সময় বক্সিং এর চ্যাম্পিয়ন ছিলেন, তাই আগে ভাগে এই লোকজনকে দুমদাম মেরে বসেন, আর সেই ভয় কেউ না

0: ওকে বিশেষ ঘাঁটায় না। তিনি নাকি এখানকার একজন বিখ্যাত মশলা ব্যবসায়ীকে একবার চাবুকও মেরেছিলেন শুনেছিলাম।
1: যত সব রচনা, চাবুক মারবে আমাকে? চাবুক মারবে? মারুক তো দেখি কত বড় সাহস।
0: আপনি আপনি সেই ব্যবসায়ী?
1: আমি শ্যাস ব্রুয়ার। সত্যি কথা হলে শুনবেন, আমি ওর কাছে অনেকগুলো টাকা পাই, বুঝলেন তো? আমি ওর এক নম্বর পাওনাদার। আরে টাকা দিতে না পেরে যেখানে সেখানে যখন তখন ছুতোয় নাতায় পায়ে পালা গিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে? আরে ওইটাই তো স্বভাব, জানেন? নিজের দিদির সঙ্গে পর্যন্ত ঝগড়া করে, যে দিদি ওকে আশ্রয় দিয়েছে। আরে মাসোয়ারাও দেয়, এমনকি দিদির অবর্তমানে সব সম্পত্তির হয়তো ওই একমাত্র উত্তরাধিকারী হতো। আরে তা সত্ত্বেও
2: তাই নাকি?
1: আরে শুধু কি তাই, মানে কি বলবো, ওই যে বাড়ির পরিচারিকা আছে তাকেও ছাড়ে না। তাকে ওসব কেচ্ছার কথা বাদ দিন।
2: কুকুরটা স্যার রবার্টের।
1: সে কি মিকি কেউ সরিয়ে দিয়েছে নাকি? আরে মিকিকে না দেখলে ও লেডি বিয়ার্টিস মারবেন নাকি? আচ্ছা সরালো কেন বলুন তো?
2: সেটাই তো প্রশ্ন মিস্টার ব্রুয়ার।
1: তবে কি জানেন, জন্তুদেরও কিন্তু মানুষের থেকেও অনেক বেশি ক্ষমতা থাকে। ওরা গন্ধ শুঁকে অনেক কিছু বুঝতে পারে। চলি, কেমন? গুড ডে।
2: কথাটা বোধ হয় ঠিকই বলেছেন মিস্টার স্যাস ব্রুয়ার।
0: স্যার রবার্টের চাবুকের আঘাতটা এখনো মনে হয় ভুলতে পারেননি ভদ্রলোক। সুসকম ওল্ডপ্রেস রহস্যের কোনো সূত্র খুঁজে পেলে নাকি হোমস?
2: শোনো ওয়াটসন, আজ বিকেলে আমরা বেড়াতে বেরোবো মেকিকে সঙ্গে নিয়ে।
0: তোমার দেখছি সত্যি কুকুরের শখ হয়েছে হোমস।
2: এছাড়া এই ব্যাপারটা প্রমাণ করবার আর কোনো উপায় নেই ওয়াটসন।
0: কি প্রমাণ?
2: তোমাকে একটা কাজ করতে হবে। মেসন বলেছিলেন বিকেলে ঘোড়ার গাড়ি চড়ে লেডি বিয়াট্রিস বেড়াতে বেরো, তখন গাড়িটাকে দাঁড় করিয়ে দু একটা প্রশ্ন করা।
0: ঠিক আছে, আর তুমি?
2: আমি ঝোপের আড়ালেই থাকবো মিকিকে।
0: ওই তো লেডি বিয়াট্রিসকে নিয়ে ঘোড়ার গাড়িটা এগিয়ে আসছে।
2: কুইক কুইক ওয়াটসন।
0: ওই তো ভেতরে একজন অল্প বয়সী মহিলা, ওই নিশ্চয় ইউহা। আর তার পাশে কালো স্কার্ট পরা মুখ অব্দি কম্বল ঢাকা, উনি নিশ্চয়ই লেডি বিয়াট্রিস। মাথার পাকা চুলগুলো সনের মতো হাওয়ায় উঠছে।
3: এই দাঁড়াও দাঁড়াও, এই
0: বলতে পারবেন ম্যাডাম, স্যার রবার্ট কি এখন সোসকম ওল্ড প্লেসে আছেন? আসলে আমার ওকে খুব দরকার।
3: কি মিকিতে দৌড়ে গাড়িটার ভেতরে ঢুকে গেল।
0: সর্বনাশ, সেটা লেডি বিয়াট্রিসের কালো স্কার্ট কামড়ে ধরেছে।
4: মিকি মিকি স্টপ স্টপ মিকি স্টপ, গো গো গো মিকি গো।
5: এই কচুয়া গাড়ি চালাও।

0: যাক, মিশন সাকসেসফুল।
1: কি হলো বলো তো হোমস? আমি তো কিছুই বুঝতে পারলাম না। মিকি ছুটে শটান গাড়িতে উঠে গিয়ে লেডি বিয়াট্রিসের স্কার্ট ধরে টানলে, কিন্তু ম্যাডাম তো ওকে একটু আদর করলেন না। তবে যে শুনেছি উনি নাকি মিকিকে চোখে হারান।
0: আরেকটা তুরুপের তাস আমাদের হাতে এলো ওয়াটসন।
1: তুরুপের তাস মানে? আচ্ছা একটা কথা, লেডি বিয়াট্রিসের গলাটা কি অসম্ভব কর্কশ নয়?
0: আশা করছি আজ রাতের অভিযানে সব রহস্যের সমাধান হয়ে যাবে।

0: Holmes.
1: Mr. Holmes.
2: কি হয়েছে মেসন?
1: Mr. Holmes, এইমাত্র আমাকে মালি বলল যে ওই পরিত্যক্ত গির্জার পরিত্যক্ত কবরখানায় একটা কবর খোঁড়া আর তার ভেতরে কফিনটা নেই।
2: ও কি রোজই ওখানে যায়? মানে আমি বলতে চাইছি যে কবরটা কি আজই খোঁড়া না।

0: দিন কয়েক আগে
1: দেখুন, মালির কথা শুনে আমি তক্ষুনি গিয়ে দেখলাম, মনে হলো খোঁড়ার পর সপ্তাহ খানেকের উপর কেটে গেছে। আসলে ওই কবরখানায় তো বহু বছর কেউ কবর দেয় না।
0: মেসন স্যার, রবার্ট এখন কোথায়? মানে সোসকমিক কি?
1: না না, উনি একটু শহরে গেছেন, একটা কাজে গেছেন, বোধহয় কাল ফিরবেন।
0: আমাদের হাতে আর নষ্ট করবার মতো সময় নেই মেসন। আজ রাত্রে যা করবার করতে হবে। আজ রাত্রে আমি, আপনি আর ওয়াটসন ওই পরিত্যক্ত গির্জায় যাব।
1: ইয়েস

0: যে সামনে, এই যে ঘর, দাঁড়ান দাঁড়ান, আলোটা ধরি, এই সাবধানে পা ফেলবেন।
1: ওই কোণে একটা সুরঙ্গের মতো লাগছে, ওখান দিয়ে কোথায় যাওয়া যায় মেসন?
0: ক্যাসেলের ভেতরে,
1: তাই নাকি? তবে তো ওই পথ দিয়েই সেদিন স্যার রবার্টের সঙ্গে কথা বলে দ্বিতীয় ব্যক্তিটি ওই সুরঙ্গ পথে পালিয়েছিল, তাই আপনি এসে তাকে দেখতে পাননি।
0: কিন্তু কিন্তু এটা যে অসম্ভব মিস্টার হোমস।
1: কেন কেন অসম্ভব কেন?
0: কারণ ওই সুরঙ্গটা শেষ হয়েছে ক্যাসেলের ভেতরে লেডি বিয়াট্রিসের শোবার ঘরে।
2: ও মাই গড!
0: সুতরাং সেই দ্বিতীয় ব্যক্তিটিকে পালাতে গেলে তো শটান ম্যাডামের ঘরের ভেতর গিয়ে ঢুকতে হয়।
1: আচ্ছা আচ্ছা, সেই হাড়গোড়গুলো কোথায় পড়ে থাকতে দেখেছিলেন আপনি?
0: ওই যে ওই কোণে, আসুন আসুন। আরে কি, কোথায় গেল? বিশ্বাস করুন মিস্টার হোমস, ঠিক ঠিক ঠিক এই খানটাতেই আমি নিজের চোখে দেখেছিলাম।
1: জানি, মনে হচ্ছে ওগুলো এখন ওই ফায়ার প্লেসের ছাই হয়ে গেছে।
2: হোমস, কোথায় একটা পচা দুর্গন্ধ আসছে।
0: না না না, আসলে পুরনো গির্জা তো, হয়তো ইঁদুর টিদুর।
2: এ মানুষের পচা মৃতদেহের গন্ধ।
0: কি বলছেন আপনি?
2: ভুলে যাবেন না মেসন, আমি একজন ডাক্তার, এই গন্ধ চিনতে আমি অন্তত ভুল করব না।
1: গন্ধটা সম্ভবত ওই কফিনটা থেকে বেরোচ্ছে।
0: মানে কত বছরের পুরনো কফিন থেকে পচা গন্ধ, এ কি করে সম্ভব মিস্টার হোমস?
2: কে যেন আসছে।
0: মনে হচ্ছে স্যার রবার্ট ফিরে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, এই তারই বুটের শব্দ, সর্বনাশ কি হবে এখন।
3: একে কে কে তোমরা, কে ম্যাশন? তুই তুই এখানে কি করছিস? আর আপনারা কারা কারা? আপনারা কেন ঢুকেছেন এখানে?
1: আমি শার্লক হোমস।
3: শার্লক হোমস, বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস।
1: ঠিকই ধরেছেন স্যার রবার্ট।
3: কেন কেন এসেছেন এখানে আপনারা? কে কে আপনাদের আসতে বলেছে ম্যাশন?
1: তার আগে আপনি বলুন, পুরনো কফিনের ভেতরে এই নতুন মৃতদেহটা কার?
3: শুনুন শুনুন, এটা
0: এই তো ম্যাডাম, ম্যাডামের মৃতদেহ।
1: হ্যাঁ হ্যাঁ, এই কফিনটা গির্জার পরিত্যক্ত কবরখানার মাটি খুঁড়ে কে এনেছে এখানে রবার্ট?
3: এটা শুনুন শুনুন, এটা
1: ভেতরের বহু বছরের পুরনো হাড়গড়ি বা কে বার করলো এই কফিনটা থেকে, আর সেগুলো হঠাৎ পোড়ালোই বা কেন বলুন?
3: ও গেট লস্ট।
2: আরে আরে আরে, সেই কর্কশ কণ্ঠস্বরটা সেদিন যা লেডি বিয়াট্রিসের গলা থেকে বেরিয়েছিল, কি ওই সুরঙ্গটা দিয়ে বেরিয়ে আসছেন লেডি বিয়াট্রিস? মনে হয় শটান তার ঘর থেকে, পুরনো স্কার্ট, মাথায় সোনের মতো সাদা চুল।
0: এ কি করে সম্ভব মিস্টার হোমস? কফিনের ভেতরে তো ম্যাডাম বিয়াট্রিসের মৃতদেহ, আবার আবার ম্যাডামের ঘর লাগোয়া সুরঙ্গ থেকে বেরিয়ে আসছেন ম্যাডাম স্বয়ং, এ তো অসম্ভব ব্যাপার।
1: মাথার সোনের মতো পরচুলাটা সরান নলেট। নলেট
0: নলেট?
4: হ্যাঁ, আমি ইভার স্বামী নলেট।
0: তাহলে তোমাকে খাওয়ানোর জন্যই রোজ বোতল বোতল মদ খরচা হতো।
4: এই দেখো।
0: ও মাই গড, কিন্তু তোমার পরনে ম্যাডামের পোশাক, এসবের মানে কি?
4: মানেটা জিজ্ঞেস করা তোমার প্রভুকে মেসন, যিনি আমাকে তার দিদি সাজতে বাধ্য করেছেন নিজের খুনটাকে ধামা চাপা দেবার জন্য।
5: No, no, no, he's lying, he's lying.

0: আমি খুন করিনি আমার দিদিকে, মিথ্যে কথা বলছে নলেট।
1: উনি খুন করেননি মিস্টার হোমস।
0: ইভা,
2: আমাকে তো মানুষ বলেই ভাবনি কোনোদিন। ইভা, বিয়ের পর থেকে ঠকিয়ে এসেছো।
1: বেশ করেছি,
2: এবার এবার আমি তার শোধ তুলব। ফাঁসি হবে তোমাদের দুজনে।
0: ফাঁসি? ফাঁসি দেবে আমায়? আমায় ফাঁসি দেবে? ফাঁসি মাই ফুট! তার আগে তোকে শেষ করে দেবো আমি। এই যে এই রিভলভার, এই রিভলভারটা দিয়ে তোমায়।
1: না না না না না, আপনি এই কাজ করবেন না।
0: করব,
1: ছেড়ে দিন ওকে।
0: না ওকে ছাড়বো না, ছাড়বো
1: করবেন না। নলেট
0: ফোন করব। নলেটের উপরে তোমার এত দয়া কেন, এত মায়া কেন? ইভা,
1: না, নলেটের উপর এক বিন্দুও মায়া নেই আমার। আমি আপনাকে বাঁচানোর জন্যই বলছি। ওকে খুন করলে যে খুনের দায়, সত্যি সত্যি আপনার ফাঁসি হবে।
3: নিজের দিদিকে খুনের দায় কি এড়াতে পারবে দিভা?
1: না না, লেডি বিয়াট্রিসের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট।
4: অ্যাক্সিডেন্ট?
1: হ্যাঁ, আমার আর স্যার রবার্টের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে উনি প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েছিলেন, আর তখনই
3: একজন অসুস্থ বৃদ্ধাকে উত্তেজিত হয়ে চেঁচামেচি করাতেই বা বাধ্য করেছিলেন কেন আপনারা? ঘটনার মানবিক দায়টা কি এড়াতে পারেন? তারপর মানুষকে ধোঁকা দেবার উদ্দেশ্যে নলেটকে লেডি বিয়াট্রিস সাজানো, এর কি ব্যাখ্যা দেবেন আপনি? বলুন, জবাব দিন।
0: ইয়েস ইয়েস, কামিং ডার্বি রেসের কথা ভেবে। হ্যাঁ মিস্টার হোমস, আসলে আমি ভেবেছিলাম এই মুহূর্তে দিদির মৃত্যুর খবরটা জানাজানি হয়ে গেলে সমস্ত সম্পত্তি ক্রক হয়ে যাবে, আর তার মধ্যে পড়বে আমার প্রিয় ঘোড়া প্রিন্সও। ওকে তো তাহলে আমি আর প্রতিযোগিতা নামাতে পারবো না, আমি আর পারবো না। আর আর সেটা যদি আমি না পারি তাহলে আমার ব্যক্তিগত ঋণের বোঝাই বা আমি পরিশোধ করবো কেমন করে? দ্যাটস ওয়াই আই ওয়াজ কম্পেলড, আমি বাধ্য হয়ে গিয়েছিলাম। আমি বাধ্য হয়ে কয়েক সপ্তাহের জন্য আমার দিদির মৃত্যুর খবরটাকে চাপা দেওয়ার চেষ্টা করি, আর নরলেটকে আমি আমার দিদি আমি আমার দিদির সাজিয়ে। ও, আই এম ভেরি মাচ অ্যাশেমড অফ মাই সেলফ, সরি, আই এম রিয়েলি ভেরি সরি ফর হোয়াট আই হ্যাভ ডান।
3: বাকিটা আমি বলছি। পাছে মিকি নলেটকে দেখে চেঁচামেচি করে, তাই প্রথমেই মিকিকে সরিয়ে দিয়েছিলেন ক্যাসল থেকে।
0: ইয়েস ইয়েস,
3: ঘোড়ায় গাড়ি চড়ে নিয়ম মাফিক বেড়াতে গেলেও নলেট প্রিন্সকে অভিবাদন করতো না কেন, সেটা এবার নিশ্চয়ই বুঝেছেন মেসন।
5: ইয়েস মিস্টার হোমস,
3: মিকিকে কৌশলে একদিন ঘোড়ার গাড়িতে উঠে পড়ার সুযোগ করে দিলাম আমি। তখনই বুঝেছিলাম যে স্কার্ট আর চুল পড়লেও উনি লেডি বিয়াট্রিস কখনোই নন। সত্যি লেডি বিয়াট্রিস হলে অবশ্যই মিকিকে আদর করতেন বিরক্ত হবার বদলে।
5: ও মাই গড,
3: নলেটের সাহায্যে পুরনো কবরখানা থেকে কফিন তুলে এনে দিদির মৃতদেহ তাতে রেখে দিলেন স্যার রবার্ট, আর নলেটকে হুকুম করলেন কফিনের ভেতরে থাকা পুরনো হাড়গোড়গুলো পুড়িয়ে ফেলতে।
2: আর আমি সবাইকে ফাঁস করে দেবার ভয় দেখিয়ে মোটা টাকা হাতিয়ে নিচ্ছিলাম। আমার উপর করা এতদিনের অত্যাচারের শোধ তুলছিলাম, অবিচারের শোধ তুলছিলাম।
1: কিন্তু কিন্তু খুনটা স্যার করেননি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আপনারা, উনি উনি খুন করেননি। সেদিনের ঘটনায় ম্যাডাম খুব অশান্ত ছিলেন, তাই আমি ওনাকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করি। ম্যাডাম ম্যাডাম, আপনি শান্ত হন প্লিজ, আপনি একটু শান্ত হন, আপনি অসুস্থ, এত উত্তেজনা আপনার পক্ষে ক্ষতিকর ম্যাডাম।
6: ক্ষতি ক্ষতি আমার যা ক্ষতি তোরা করেছিস তার হিসেব রাখিস? ছোট্ট এই গ্রাম, আমাদের এই শুষ্ক, আমাদের এই বাড়ি, আমার শ্বশুরের বংশ, এগুলো যে কত নামি তা তোরা কি বুঝবি? এখানে লোকে এক ডাকে চেনে আমাদের এই শুষ্ক ওল্ড প্লেসকে, আর সেই বংশের বদনাম রটিয়েছিস তোরা। হ্যাঁ হ্যাঁ
1: ম্যাডাম,
6: তোরা তোরা তুই তুই আর তুই আর আমার এই এই গুণধর ভাই রবার্ট, তোদের এই ব্যভিচারের জন্য।
1: ম্যাডাম,
6: তোদের এই ব্যভিচারের জন্য
1: ম্যাডাম প্লিজ,
6: এর মাথাটা কি কষ্ট।
1: ম্যাডাম ম্যাডাম প্লিজ প্লিজ একটু চুপ করুন, একটু চুপ করুন প্লিজ।
6: কেন কেন কেন চুপ করবো কেন কেন কেন? আমাদের উঁচু মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে এখন আমাকে বলছিস চুপ করতে? ই তোর ছোট লোক।
1: ম্যাডাম বেরিয়ে যা,
6: বেরিয়ে যা, বেরিয়ে যা তোর আমার বাড়ির থেকে। আমি তোদের চাই না, কাউকে চাই না, কাউকে না, কাউকে না। তোদের তোদের নিঃশ্বাসে বিষ, আমার সব কিছু মান সম্মান সব ছাড় খার করে দিলি।
1: ম্যাডাম ম্যাডাম প্লিজ, কি হলো ম্যাডাম? বুকে হাত দিয়ে আমার

0: কেন? ম্যাডাম কথা বলুন, কি হলো আপনার? ম্যাডাম
1: কি হয়েছে? কি হলো দিদি? দিদি
0: ম্যাডাম যে মারা গেলেন রবার্ট!
1: ও মাই গড!
2: যেটা বললেন সেটা তো প্রমাণ সাপেক্ষ মিস ইভা।
0: আচ্ছা আমি আমি আমি যদি সাক্ষী দিই তাহলেও হবে না মিস্টার হোমস? আমি তো ঘটনার প্রত্যক্ষদর্শী, বলুন।
2: শান্ত হন, শান্ত হন। দেখুন দেখুন স্যার রবার্ট, যে মেয়েটিকে আপনি সামান্য একজন পরিচারিকা বলে সারা জীবন শুধু অপমান অসম্মান আর বঞ্চনাই করে এসেছেন, যে আপনাদের সোসকম ওল্ড প্লেসের সম্মান রাখতে নলেটের মতো মানুষকেও স্বামী হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছে, সেই মিস ইভা কেমন করে আপনার নির্দোষিতা প্রমাণ করবার জন্য মরিয়া প্রচেষ্টা করছেন? আপনাদের এই তথাকথিত আভিজাত্য আর নীল রক্তের অহংকারকে ধিক্কার, ধিক্কার স্যার রবার্ট।
1: ইয়েস ইয়েস Yes, you are right, Mr. Holmes. Sorry, I'm really very sorry for what I have done, Eva. Eva, I tomar kache khoma chaichi, Eva. Amake khoma kore dao. Amake khoma kore dao. I'm so sorry.
2: Amra tahole choli mesen. Ki? সোসকো মোর প্লেসের রহস্য তাহলে সমাধান করতে পেরেছি তো?
3: অবশ্যই। কি বলেছে? আপনাকে ধন্যবাদ দেবো মিস্টার হোমস।

0: আচ্ছা হোমস, সোসকম ওল্ড প্লেসের শেষ খবর কিছু পেলে?
1: পুলিশ রবার্টকে ছেড়ে দিয়েছে। ওর বিরুদ্ধে খুনের উপযুক্ত কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি।
0: ও,
1: পোস্টমর্টেম রিপোর্ট বলছে হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে লেডি বিয়েট্রিসের।
2: মে আই কাম ইন?
0: আরে মিস্টার মেসন,
2: একটা ভালো খবর আছে।
0: কি?
2: ডার্বি রেস জিতে গেছে প্রিন্স।
3: তাই নাকি?
2: প্রচুর টাকাও পেয়েছে স্যার রবার্ট।
0: আচ্ছা,
2: আর তাতে ওর সব দেনাও শোধ হয়ে যাবে।
1: এটা এটা সত্যি একটা সুখবর মেসন। স্যার রবার্ট তাহলে ওর শেষ বাজিটা জিতেই গেলেন। হ্যাঁ, কি বলো ওয়াটসন?
0: একদম।

0: স্যার আর্থার কোনান ডয়েলের কাহিনী অবলম্বনে বাজি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রবার্ট, সঞ্জীব সরকার, ইভা, মৌসুমী বন্দ্যোপাধ্যায়, লেডি বিয়াট্রিস, ইন্দিরা মুখোপাধ্যায়, নরলেট, হারাধন সাহা, মেসন, শঙ্কর রায়চৌধুরী, মিস্টার বার্নস, চন্দন সরকার, স্যাস বুয়ার, সুতেজ সাত্বিক, ওয়াটসন, উজ্জ্বল ভট্টাচার্য ও শার্লক হোমসের ভূমিকায় অভিনয় করেছেন নির্মাল্য সেনগুপ্ত। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন শুভেন্দু বাগ।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। সংসদ ভবনের GMC বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের বৈঠকরা মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। দেশে আয়োজিত পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে এনডিএ সংসদরা জানিয়েছেন। আকাশবাণী সংবাদকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রীয় লোকমোর্চা সভাপতি উপেন্দ্র কুশওয়াহা বলেন, এনডিএ সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে স্বচ্ছতা ও মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দেশের অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তর সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, দক্ষিণবঙ্গের দুর্গাপুর, আসানসোল এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ির মধ্যে এই সিটি মেট্রো পরিষেবার চালু পরিকল্পনা নেওয়া হয়েছে। কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট 50 এসি বাসের যাত্রা সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবেশের দূষণ কমাতে বৈদ্যুতিক বাসের সংখ্যাও বাড়ানো হবে বলে আশ্বাস দেন তিনি। এই বাসগুলি কেনার জন্য মোট অর্থের 60% কেন্দ্র ও 40% রাজ্য দেবে। পাশাপাশি রাজ্যের 3 পরিবহন নিগমের বাস ডিপোগুলিতে চার্জিং স্টেশন ও আনুষঙ্গিক পরিকাঠামো গড়ে তোলা হবে। 21 জুলাইয়ের সমাবেশ উপলক্ষে রাস্তাঘাটে যান চলাচল মোটামুটি স্বাভাবিক, তবে আজ সন্ধে 6টা পর্যন্ত মধ্য কলকাতার বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পুলিশ কমিশনার অজয় নন্দের জারি করা

নির্দেশিকায় জানানো হয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন কুইন্সওয়ে, হাসপাতাল রোড, ক্যাথিড্রাল রোড সহ বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ হচ্ছে। জলপাইগুড়ি জেলার দক্ষিণ ওদলাবাড়িতে বন্ধ থাকা একটি রাইস মিলে আবারও কাজ শুরু হয়েছে। ওই রাইস মিলটির কাছে একটি বেসরকারি ব্যাংকের 1 কোটি টাকারও বেশি অর্থ ঋণ বাবদ বকেয়া ছিল। এক মাস আগে ব্যাংক কর্তৃপক্ষ মিলটিকে সিল করে দেয়, তবে রাইস মিলের মালিক গোষ্ঠী সেই ঋণ শোধ করে দেওয়ায় ব্যাংক মিলটি খুলে দেয়। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: বিরোধী সদস্যরা নিট নিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। হট্টগোলের মধ্যেই সংসদের উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতুবি ঘোষণা করা হয়। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই। এই উপলক্ষে কলকাতায় এবার 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। এর মধ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সভায় প্রকাশ্যে বাগবিতণ্ডায় জড়ালেন দলনেত্রী এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রীতিমতো কথা কাটাকাটি চললে এবং নেত্রীর সঙ্গে ঝগড়া করে মঞ্চ ছেড়েই চলে গেলেন শ্রীরামপুরের সাংসদ। দেশের অন্যান্য রাজ্যের মতো এ রাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তর সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট 50টি এসি বাসের যাত্রার সূচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানান। আসানসোল দুর্গাপুরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে এরিয়াল মেট্রো, দামোদরের ওপর সেতু ও লজিস্টিক হাব তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে। শুরু হয়েছে সমীক্ষা। পশ্চিম বর্ধমান জেলা শাসক ও এডিডি এর আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর দুর্গাপুরে একথা জানান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নির্মীয়মান একটি বাড়ি দখলের অভিযোগে নদিয়ার হোগলবেড়িয়া থানায় দায়ের হওয়া মামলার কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে তদন্তে সহযোগিতার শর্তে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত 5ই অক্টোবর বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ করা যাবে না বলে জানিয়েছে আদালত। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন,
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: Rainbow Time Check. Rainbow Time Check. রেইনবো স্টুডিও রেইনবোর ঘড়িতে এখন ঠিক 4:13 অ্যান্ড ইটস রেইনবো টাইম চেক।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: একদমই ক্যাফে কলকাতায় হাজির হয়ে গেছি, আর যে মুহূর্তে টাইম চেক ব্যাপারটা হয়ে যায় না সেই মুহূর্তে তোমরা বুঝতেই পারো যে ক্যাফে কলকাতা হাজির হয়ে যায়। আর আজকের ক্যাফে কলকাতা রাজ্যে রয়েছে আমি আর যে মধুর, আমার সঙ্গে রয়েছে
0: অনির্বাণ।
2: ইয়েস, আর আজকে কিন্তু এই যে মানে মধু আর বান, মানে মধু বান ব্যাপারটা কিন্তু আজকে আমরা তোমাদের কানের মধ্যে পুট করতে থাকবো, ঠিক আছে? আর 9903659
3: রাখতে থাকবো।
2: হ্যাঁ,
3: পুট পুট করতে
2: না, মানে ব্যাপারটা এরকম মানে আমাদের আজকে মুখের মধ্যে দিয়ে যে মধু বান এরকম আমরা সেই তীর্ধনুকের মতন করে টানবো, আর জাস্ট গিয়ে টক টক করে তোমাদের কাছে গিয়ে পড়বে। ওই সব
3: কি ইমেজারি,
2: একদম। আর 9903659 তে কিন্তু তোমরা রেডি থেকো, মানে তোমাদের আর কি কিপ্যাড আর তোমাদের আঙুলের মধ্যে একটা টক টক টক টক করে মেসেজ আসার জন্য
0: আজকে পুরো সাউন্ড এফেক্ট নিয়ে মজে আছে। তো যাই হোক, আমরা এগোবো অনুষ্ঠান নিয়ে, তার আগে একটা ছোট্ট ওয়ার্নিং আছে, ওয়েদার ওয়ার্নিং আছে, তো সেটা একবার বলে দিই। সেটা হচ্ছে গিয়ে যে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এই দুটো জেলার বেশ কিছু অঞ্চলে আগামী 2-3 ঘন্টায় একটা হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ এবং তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং একটা ঝোড়ো হাওয়া 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা প্রতিবেগে বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং যেটা আরেকটা ওয়ার্নিং রয়েছে সেটা হচ্ছে যে বাঁকুড়া জেলার কিছু অংশে আগামী 2-3 ঘন্টায় 30-40 কিলোমিটার স্পিডের একটি ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রপাত ও বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অ্যান্ড তার সঙ্গে যেটা বলার যে এই যে জিনিসগুলো রয়েছে, এই যে ওয়ার্নিংগুলো রয়েছে, এগুলোকে কিন্তু খানিকটা সিরিয়াসলি নিয়ে সেই মতো তোমাদের আগামী প্ল্যানিংটা করো।
2: একদমই তাই, মানে এই বজ্রপাতের সময় নিজেকে নিরাপদে রেখো, একদম একটা শেডের তলায় দাঁড়িয়ে। তবে তার সাথে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে 107 FM রেইনবো ক্যাফে কলকাতার আড্ডা শুনতে পারো। কারণ আজকে এই যে একটা বৃষ্টির আবহাওয়া দিয়ে এই যে শুরু করলাম, আজকে কিন্তু গোটা ক্যাফেটাই এরকম একটা বৃষ্টির উষ্ণ ছোঁয়ায় সমস্তটা ভরে যাবে, ঠিক আছে?
0: অ্যাবসলিউটলি। এই গানটার পর ফিরছে অনির্বাণ অ্যান্ড মধু নিয়ে, ওই যেটা বললো মধুবান।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতাতে ফিরে এসেছি অনির্বাণ এন্ড মধু নিয়ে, মধুবান আফটার দ্য গান।
2: এক্স্যাক্টলি তাই, আর এই
1: যে সো মাচ ফান,
2: হ্যাঁ অবশ্যই তাই, আর এই যে ও মাই লাভ, মানে এই যে একটা গানটা শুনলেই না কিরকম চার পাঁচটা না জাস্ট মনে হয় যে ওই লাল লাল পিঙ্ক পিঙ্ক সমস্ত লাভগুলো বেশ চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে পড়ছে।
1: কি ইমাজিনেশন!
2: ইয়েস, ইমাজিনেশনের ফুল পাওয়ারটা কিন্তু আমাদের থাকবেই। আর এটা রেখেই আর কি আমি আজকে তোমাদের সঙ্গে আড্ডার যে ব্যাপারটা ফিক্স করেছি বুঝলে তো, সেটা কি বলতো?
1: তুমি আবার ফিক্সও করো নাকি?
2: হ্যাঁ, না শুধু যে আমি সমস্ত কিছু ভেঙে টেঙে ফেলি এরকম না, আমি ফিক্সও করি। এবং আজকে এই যেরকম একটা সুন্দর ক্যাফের আড্ডা ফিক্স করেছি তোমাদের সঙ্গে দেবো বলে, 9903695992 রয়েছে তোমাদের সঙ্গে, এবং হোয়াটসঅ্যাপ করতে পারবে, মেসেজ করতে পারবে। কিন্তু এক্স্যাক্টলি কোন বিষয়, ব্যাপারটা এরকম যে দেখো এখন বৃষ্টি পড়ছে, ঠিক আছে, বৃষ্টি আমাদের কারোর কারোর ভালো লাগে, কারোর কারোর ভালো লাগে না। এবং আমার মনে হয় যে বাড়িতে থাকলে বৃষ্টি সবসময় ভালো লাগে।
1: ঠিক ঠিক ঠিক,
2: আর এইরকম বৃষ্টির ওয়েদারেই মানে মনে হয় না মনটা একটু বেশ প্রেম প্রেম পায়, কিংবা কারোর হয়তো মনে হয় যে এই সময়টাই অ্যাডভেঞ্চারের সময়, বা কখনো তোমার মনে হয় চারিদিকটা মানে রহস্যে ভরে গেছে, এই একটা বোধহয় কিছু একটা মানে ঘটে চলেছে বা এরকম। এই যে নানান ধরনের তোমার মুডগুলো একটার পর আর একটাতে সুইং করতে থাকে, এটা কেন হয় মানে, এবং এটা হলে তুমি এক্স্যাক্টলি কোন মানে কি দিয়ে তুমি নিবারণ করতে চাইবে এইরকম ফিলিংসটাকে, তুমি কিভাবে মনে হবে যে হ্যাঁ এইটা করলে আমার এই সব কটা ফিলিংস একদম পূর্ণ।

0: যাবে।
1: আমার না এখন ওই থ্রি ইডিয়টস এর প্রফেসরের মতো বলতে ইচ্ছে হচ্ছে, বল না কে চাতে হো।
0: ব্যাপারটার কি এটাই বলতে চাইছি যে এই যে বৃষ্টির দিনে কোন সিনেমা দেখতে তোমার সবচেয়ে ভালো লাগে, কারণ একমাত্র সিনেমাই পারে ঠিক আছে তোমার মুড অনুযায়ী পুরো ব্যাপারটা সেট করে দিতে। তুমি অ্যাডভেঞ্চার চাইলে অ্যাডভেঞ্চার সিনেমা দেখতে পারো, তোমার যদি মুডটা খুব রোম্যান্সে ভরে যায় তুমি সেই সময় রোম্যান্টিক সিনেমা দেখতে পারো, কিংবা তোমার যদি মুডটা সেই সময় মনে দেয় ঢুসুম ঢাসুম এরকম একটা ব্যাপার হয়ে থাকে তাহলে তুমি
1: বৃষ্টিতে ঢুসুম ঢাসুম মুড কেন হবে। যাই হোক, এগুলো মধুর খুব ফান ফ্যাক্টস, তো যাই হোক হতেই পারে। তো তোমার মুড যেটা বলছে, যেটা তোমার করতে ইচ্ছে করছে ঢুসুম ঢাসুম থেকে শুরু করে রোম্যান্টিক ব্যাপার স্যাপার যা খুশি, তো সেগুলোর উপরে ডিপেন্ড করে আজকে বৃষ্টির দিনে তুমি ঠিক কোন সিনেমাটা দেখতে চাও লিখে পাঠাও 9903 6 5 9 2 8 নাম্বারে। সঙ্গে রয়েছি অনির্বাণ অ্যান্ড মধুর, অ্যান্ড তোমাদের জন্য থাকছে এই গানটা। ফিরছি এই গানটার পর সঙ্গে নিয়ে মধুবান।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন।

0: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM Rainbow তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, আর এই আড্ডায় কিন্তু আজকে তোমার সঙ্গে কথা বলছিলাম যে এই যে বৃষ্টির ওয়েদার, বৃষ্টির মরশুম, সেই মরশুমে তুমি কোন সিনেমাটা দেখতে সবচেয়ে বেশি পছন্দ করবে। ঝুড়ি ঝুড়ি মেসেজ অলরেডি চলে এসেছে, কিন্তু তোমার জন্য আরও একবার, মানে যদি ভাবো যে এই মাত্র টিউন ইন করলাম বা কী বিষয়ে কথা হচ্ছে তুমি জানো না, তাহলে তোমার জন্য আরও একবার আমি বলে দিই যে আজকে যে বৃষ্টির ওয়েদার, মানে শুধু আজকে নয়, এখন কয়েকদিন যাবৎ যে বৃষ্টির একটা ওয়েদার চলছে, তাহলে সেই সময়টাতে তুমি কোন সিনেমা দেখতে সবচেয়ে বেশি পছন্দ করবে সেটাই কিন্তু 0 3 6 5 9 2 তে চটপট করে আমাদের জানিয়ে ফেলো।
3: হ্যাঁ, জানিয়ে ফেলো, কারণ আমি মানে আমি খুব আশ্চর্য হয়ে শুনছিলাম যে মধু এই প্রথম এত শর্টে টপিকটা বললো। আমার উপরে কনফিডেন্স আছে যে মধুর কথা যদি বুঝতে নাও পড়ো আমার কথা বুঝতে পারবে। সেটা হচ্ছে সিম্পলি আজকে যে বর্ষার দিন, বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনে তোমার বাড়িতে বসে কোন সিনেমা দেখতে খুব ইচ্ছে করছে বা দেখতে পেলে তুমি আর ছাড়বে না, অন্য কোনো কাজ করবে না, সেটা সেই সিনেমার নামটা আমাদেরকে, তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার নাম অবশ্যই সেটা সহ পাঠিয়ে দাও 9 9 3 6 5 9 9 2। তবে আরেকটা জিনিস বলার, আমরা কিন্তু কিছু মেসেজ এরকম পাচ্ছি যে তোমার লোকেশন পাঠানোর জন্য তুমি ডিরেক্ট হোয়াটসঅ্যাপের লোকেশনটাই পাঠিয়ে দিচ্ছ আমাদেরকে।
2: হ্যাঁ, মানে সেটা বেসিক্যালি করো না,
3: প্লিজ করো না
2: আপাতত। হ্যাঁ, তুমি করতে পারো যখন তুমি ধরো আমাদের নিমন্ত্রণ করতে চাইছো বা এরকম কোনো একটা, বা সেই সময় পাঠাতে পারো, কিন্তু এই মুহূর্তে পাঠিও না। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে এই যে ধরো লাইভ একটা প্রোগ্রাম চলছে এবং আমরা তোমাদের সঙ্গে লাইভ কথা বলছি, তার মাঝখানে যদি টুক করে একটা তোমার ফোন জাস্ট উড়ে এসে জুড়ে বসে, তখন কিন্তু একটু সমস্যা হয়ে যায়, কারণ তোমার মেসেজগুলো আমরা ঠিক মতনভাবে পড়ে উঠতে পারি না। সো সেটাও করো না। তো যাই হোক, আড্ডা আমাদের সঙ্গে কিন্তু দিও 9 9 0 3 6 5 9 9 2 খোলা রয়েছে, আর তার সঙ্গে আজকে আমরা আড্ডা দেব, আরও অনেক অনেক বিষয় তোমার সঙ্গে কথা বলবো, সেই সমস্ত কিছু নিয়েই আমরা আসছি। তবে এই মুহূর্তে মানে ব্যাপারটা কি, মানে আজকে আমাদের সঙ্গে এই আড্ডাটা মুডটা তোমার কি তৈরি করছে, ভালো নাকি খারাপ, তো সেই ব্যাপারটা দেখা যেতেই পারে গানে গানে।
3: ব্যাস, তাহলে দেখাও গানে গানে।

0: জায়গা থেকে আমার যেটা মনে হয় যে এই ধরো সিনেমা আমাদের অনেক বেশি মনে করিয়ে দেয় যে এক্স্যাক্টলি কীরকম লাগছে বা মানুষটাকে আমরা কতটা কাছে পেতে চাইছি। আর এই সিনেমা যখন আরো আরো ডেপথে ঢোকে তখন সেটা কার সিনেমা হয়ে যায় জানো?
1: কার সিনেমা হয়ে যায়,
0: মানে তখন মোমেন্টো, প্রেস্টিজ এই টাইপ অফ সিনেমাগুলো উঠে আসে।
1: ওরে বাবা, মানে যাই হোক, মানে আমি একটু সহজ করে বলে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, আমরা অ্যাকচুয়ালি ক্রিস্টোফার নোলানের কথা বলছি, যার এই সিনেমাগুলো রয়েছে এবং যার এই সিনেমাগুলো খুব সত্যি দুর্ধর্ষ, মানে একটা মানে দারুণ ব্যাপার স্যাপার আর কি, যে জিনিসটা বোঝা যায় না খুব দারুণ ব্যাপার আর কি, সেই জন্য আরও দারুণ ব্যাপার। এবং সেটাই নোলান সাহেব বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, মানে আমার বিষয়গুলোকে বুঝতে হবেই বা এরকম কথাই বা কে
0: বলেছে, মানে ওই জন্যই কিন্তু আমি এইভাবে ডিসক্রাইব করলাম
1: যাতে কেউ বুঝতে না পারে,
0: না যাতে মানে ব্যাপারটা ঠিক ওই জায়গায় পৌঁছতে পারে, যাই হোক না না এটা মানে সেটা কখনোই সম্ভব নয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে কিন্তু নোলানের সিনেমা ভীষণ ভীষণ ভালো লাগে। এবং সব থেকে বড় কথা, কেন হঠাৎ করে নোলানকে নিয়ে পড়লাম সেখানে একটা কথা বলি, যে সম্প্রতি আরো একটা সিনেমা তিনি বানাচ্ছেন এবং সেই সিনেমাতে তোমরা জানো কিনা জানি না প্রচুর ভারতীয় ছোঁয়া সেখানে রয়েছে। কিভাবে রয়েছে?
1: অ্যাবসলিউটলি বানাচ্ছেন না, এই জায়গাটাই আমি যেটা বলবো যে বানিয়ে ফেলেছেন অলরেডি, এবং সিনেমাটা বানিয়ে ফেলার পরে মানে ইয়েও হয়ে গেছে, কি বলে ওটাকে নাম যেটাকে স্ক্রিনে দেখানো হয়, রিলিজ করে গেছে।
0: আজকালকার তো আমরা প্রযুক্তির উপরে পুরোটাই নির্ভর করি,
1: বাট এই ভদ্রলোক প্রযুক্তির উপরে খুব নির্ভর করে না, কারণ এখনো ওই মানে ডিজিটাল ফিল্ম মেকিং এ যাননি তিনি, এখনো সেই রিল দিয়েই ফিল্ম মেকিং করছেন।
0: একদমই তাই, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলি যে তিনি চেয়েছিলেন যে তাঁর সিনেমার মধ্যে এমন কিছু অস্ত্রশস্ত্র

0: ছোঁয়া থাকবে, যেটা প্রযুক্তিগতভাবে না একদম সেই মানে কি বলবো খুব লাইভলি একটা টাচ থাকবে, মানুষের নিজের হাতে করা কাজের একটা স্পর্শ থাকবে। তো সেই ব্যাপারটাই কিন্তু তিনি করে ফেলেছেন, এবং সেই যন্ত্রপাতি বা অস্ত্র শস্ত্র তিনি যেগুলো সিনেমার মধ্যে ব্যবহার করেছেন সেটা কিন্তু আমাদের ভারতীয় কারিগরদের তৈরি করা।
1: হ্যাঁ, সেইভাবেই লক্ষ লক্ষ ভারতীয় কারিগররা জড়িয়ে রয়েছেন। এই যে সিনেমাটা যেটা রিসেন্টলি রিলিজ করেছে ক্রিস্টোফার নোলানের ওডিসি, গ্রিক মহাকাব্যের ওপরে ভিত্তি করে এই যে সিনেমাটা, সেখানটায় স্বভাবতই রিলিজের জন্য আই মিন শ্যুটিংয়ের জন্য বেশ কিছু অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়েছে অনস্ক্রিন দেখানোর, সেগুলো করতে তিনি কম্পিউটার গ্রাফিক্সের সাহায্য নেননি, ভারতীয় কারিগরদের দ্বারা তৈরি নির্মিত সেই সমস্ত অস্ত্র তিনি ব্যবহার করেছেন তার সিনেমায়।
0: একদমই তাই। আর আপাতত আমরা যেটা করতে পারি যে আমাদের আজকের আড্ডায় কিসের ব্যবহার করতে পারি, আমাদের অস্ত্রশস্ত্র মানে জাস্ট গান আর 9990365 অফকোর্স 365992 তে রয়েছে তোমার মেসেজ নিয়ে তুমি নিজে। সো আমাদের মেসেজ করতে থাকো। আর আজকে আমাদের বিষয় ছিল যে এই যে বৃষ্টির মরশুম চলছে, সেই বৃষ্টির মরশুমে তোমার সবচাইতে প্রিয় সিনেমা কোনটা, যেটা তুমি বারবার দেখো, জাস্ট একটু ঘরে একটা গরম কফি কাপ কিংবা জাস্ট একটা গরম চায়ের কাপ নিয়ে হাতে বসে দুর্ধর্ষভাবে এনজয় করো, সেটাই জানিয়ে ফেলো। আর এখন তো অবভিয়াসলি 107 FM রেইনবো ক্যাফে কলকাতা তোমার কানে ডেফিনেটলি চলছে। আপাতত একটা সুন্দর গান রইল তোমার জন্য।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ক্যাফে কলকাতাতে চলে এসেছি অনির্বাণ অ্যান্ড মধু, এবং আমরা আজকে তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে বৃষ্টির দিন, সেই বৃষ্টির দিনে তোমার কোন সিনেমা দেখতে ভালো লাগবে, সেই সিনেমার নাম, নিজের নাম এবং লোকেশন পাঠিয়ে দাও। আমাদের প্রথম যে মেসেজটা এসছে সেই মেসেজটায় ডেফিনেটলি ভূতের সিনেমা তিনি দেখতে চেয়েছেন, কিন্তু কোনো পার্টিকুলার সিনেমার নাম বলেননি।
3: আচ্ছা, হ্যাঁ, মানে এই বৃষ্টির ওয়েদার, অ্যাকচুয়ালি আমি যেহেতু ভীষণ ভূতে ভয় পাই, সো আমি ভূতটাকে একটুখানি অ্যাভয়েডই করি, তাই আমার বৃষ্টির মধ্যে এই ভূতের ব্যাপারটা খুব একটা মাথায় আসে না, কিন্তু সত্যি তাই। এবং আমার বলা মাত্রই মনে হলো যে এই রকম একটা বৃষ্টি পড়ছে বাইরে ঝমঝম করে, হঠাৎ করে জাস্ট লোডশেডিং হয়ে গেল আর কি, কারেন্টটা চলে গেল, আর তার মধ্যে তুমি ধরো একটা তোর ফোনে, ফোনে তো লোডশেডিং হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই যে কারেন্ট চলে যাবে না, একটা ভূতের সিনেমা চলছে, হঠাৎ করে পিছন থেকে হ্যাক করে কি ওটা চলে এলো, মানে অন্যরকম।
2: আচ্ছা, যাই হোক, এর পরের যে মেসেজটা এসছে, গুড আফটারনুন, বৃষ্টির দিনে হরর ফিল্ম দেখতে ভালো লাগে আর অ্যাডভেঞ্চার ফিল্ম, রজত বিশ্বাস, বানপুর, নদিয়া থেকে। আচ্ছা না, একটা জিনিস, এইটা কিন্তু আমরা কিন্তু ফিল্মের নাম চাইছি, মানে
3: একদমই তাই, এক্স্যাক্টলি কোন জনরের সিনেমা দেখতে ভালো লাগে সেটা নয়, এক্স্যাক্টলি তুমি একদম নাম বলো যে কোন সিনেমাটা তোমার মনে হয় যে ভীষণ ভীষণ ভাবে তুমি দেখতে পছন্দ করবে। আচ্ছা অনির্বাণ, আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এরকম বৃষ্টির দিনে তুমি বাড়িতে রয়েছো, তুমি কোন সিনেমাটা দেখবে?
2: আমার একটা ফিল্ম, মানে আমি জীবনে খুব, এইটা আমার খুব অসুবিধা হয় আমাকে যখন এই কোনটা কি এরকম করে প্রশ্ন করা হয় কোনটা কি রং, আমার খুব অসুবিধা হয় বলতে, বাট এইটা আমার একদম ঠিক করা আছে, মানে এই সিনেমাটা আমি দেখবই যতবার ইচ্ছে হোক, আমি বৃষ্টির দিন বৃষ্টি পড়লে এই সিনেমাটা যদি সুযোগ পাই অবশ্যই দেখবো, সেটা হচ্ছে অন্তহীন।
3: ইয়েস, এক্স্যাক্টলি, মানে এই প্রশ্নটা তুমি যদি আমাকেও করো আমিও তোমাকে একই উত্তর দেবো, এই সিনেমাটা দেখবই, একটা হচ্ছে অন্তহীন, তবে আমার আরও দুটো সিনেমা লিস্টে রয়েছে, আর একটা হচ্ছে হিন্দি সিনেমার মধ্যে তুমি যদি বলো হামতুম।
2: হামতুম, হ্যাঁ হ্যাঁ,
3: একটা অন্যরকম আমার একটা ভালো লাগা জড়িয়ে রয়েছে। আর আরও একটা সিনেমা, আমি জানি না তুমি নামটা গেস করতে পারবে কিনা, মিক পিয়নের ব্যাগের ভেতর। ইয়েস,
2: এগুলো এই এই সিনেমাগুলো, মানে এগুলো গেস করতেই হবে, না হলে খুব চাপ হয়ে যাবে জীবনে,
3: সত্যি সত্যি সত্যি।
2: এরপর আরেকটা মেসেজ এসেছে অনির্বাণের, মধু, গুড ইভিনিং, বৃষ্টির দিনে আমি অল্প স্বল্প রোমান্টিক হয়ে যাই, এই সময় কুচকুচ হতা হ্যায় মুভিতে চোখ রাখতে ইচ্ছা হয়। সুভাষ চক্রবর্তী লিখছেন উত্তর বাওয়ালি থেকে। যাই হোক, এই বৃষ্টির দিনে এখন যেরকম একটা বিষয় সবাই বলছেন, এই প্রথম আমরা একটা ফিল্ম টাইটেল পেলাম, সেটা খুব ভালো লাগলো। তো এখন যে গানটা তোমাকে শোনানো হবে সেটা আমাদের 90s এর বেড়ে ওঠার সময়
3: এক্স্যাক্টলি
2: খুব প্রিয় সিনেমার গান, তো সেই সিনেমার থেকে সেই গানটা, আমি বলছি না কোন গান, এটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তোমার জন্য এখন রেইনবোর ফ্ল্যাশব্যাক সং রইল, অ্যান্ড অনির্বাণ এবং মধু ফিরছে ঠিক এই গানটার পরে।
1: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

মনে পড়ে গেল তো হিমেশ রেশমিয়ার সেই গানের দিনগুলো। যাই হোক, সময়টা তো একটু হালকার উপর দিয়েই বয়ে চলেছে। ফিরে আসছি নেক্সট আওয়ারে, নেক্সট আওয়ারে ফিরছে অনির্বাণ অ্যান্ড মধু নিয়ে ক্যাফে কলকাতা। তোমরা শুনছো 107 FM।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজা তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বৈশ্বরুদ্র। সংসদের উভয় কক্ষের অধিবেশন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের প্রতিবাদের জেরে দিনের মতো মুলতবি হয়ে গেছে। দুপুর দুটোয় দ্বিতীয়বার মুলতবির পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আবারও শুরু হলে বিরোধী সদস্যরা নিট নিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। হৈহট্টগুলির মধ্যেই সংসদের উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি ঘোষণা করা হয়। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেয়। গত রবিবার হাইকোর্টে দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতে দ্বারস্থ হন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। সিকিমের নামচি জেলার সামারদুংয়ের কাছে ঝোলুঙ্গুতে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলের ধসের ঘটনায় 8 শ্রমিকের নিহত হওয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। এদের মধ্যে 5 জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হচ্ছে। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাই মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরুর ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। দেশের অন্যান্য রাজ্যের মতো এরাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তর সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: গুটি গুটি চাঁদের হার
1: আর বাপরি চাঁদ,
0: ক্লাস ঘরে দেরি হয়ে যায়, চুপি চুপি বৃষ্টি পায়
1: আর ক্লাস কামায়,
0: বন্ধুরা গল্প পাঠায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: হ্যালো হ্যালো হ্যালো হ্যালো হ্যালো, অনির্বাণ অ্যান্ড মধু ইজ ব্যাক ইন দি নেক্সট আওয়ার। অ্যান্ড নিয়ে কি মধুবান?
2: এক্স্যাক্টলি, সেটা তো রয়েছে, এবং তার সঙ্গে কিন্তু তোমার মেসেজের বানও প্রচুর রয়েছে, কারণ 9903653992 তোমার সঙ্গে কথা হচ্ছিল যে এই যে বৃষ্টির মরশুম চলছে, সেই বৃষ্টির মরশুমে তোমার প্রিয় সিনেমা কোনটা? আর এত মেসেজ এসেছে, আমি আর অনির্বাণ মানে রীতিমতো নেই, এই যে মাঝখানের যে সময়টা আমরা ফাঁকা পেয়েছিলাম, আমরা এটা করছিলাম যে এই সিনেমাটা দেখেছিস, এই সিনেমাটা কি তোর দেখতে ভালো লাগে, মানে এইটা আমরা কনস্ট্যান্ট করে যাচ্ছিলাম। আমরা বুঝতে পারছি যে তোমাদের এক্স্যাক্টলি ঠিক কোন কোন সিনেমা এবং কত কত সিনেমা ভীষণ ভালো লাগে।
1: অ্যাবসলিউটলি, এবং সেই সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে যে এটা তোমরা আমাদেরকে জানাবে কী করে, সেটা আরেকবার বলে দিচ্ছি। 9903653992 ইজ দ্য নাম্বার, সেই নাম্বারে আমাদেরকে টেক্সট করতে পারো অ্যান্ড হোয়াটসঅ্যাপ করতে পারো, অ্যান্ড করে আমাদেরকে জানাতে পারো। কিন্তু কিন্তু কিন্তু এখানে একটা ব্যাপার আছে।
2: কীরকম ব্যাপার বলো তো?
1: ব্যাপারটা হচ্ছে যে এই যে ফোন থেকে মেসেজটা করবে, এই ফোনটা কি তুমি খুব বেশি বেশি ঘাঁটছো?
2: হ্যাঁ, দেখো কম বেশি আমরা এখন ফোন কিন্তু সবাই ঘাঁটি, এবং আমরা যদি বাসের ট্রামে চলাফেরা করি, সবাই আমরা দেখতে পাই যে সবারই ঘাটটা নিচু হয়ে রয়েছে, এবং প্রত্যেকেরই হাতে এই মুঠোফোন, সবাই মুঠো ভর্তি করে ধরে নি, এবং ব্রেন ভর্তি মুঠোফোন হয়ে যাচ্ছে।
1: অ্যাবসলিউটলি, এইটাকে কিন্তু বলা হচ্ছে স্মার্টফোন ব্রেন সিন্ড্রোম, এবং টেক্সট নেক সিন্ড্রোমও বলা হচ্ছে, কারণ অতিরিক্ত সময় ধরে মাথাটাকে নিচু করে তুমি ফোনটা ঘাঁটছো, এবং এর ফলে যেটা হচ্ছে যে এই যে মোবাইল থেকে যে একটা ব্লু রে নির্গত হচ্ছে, সেটা কিন্তু সরাসরি কোনো রকম কোনো নিউরোলজিক্যাল প্রবলেম তৈরি না করলেও তোমার যে ব্রেন, সেই ব্রেনের ফাংশনিংয়ে এমন কিছু চেঞ্জেস আনছে যেটা কিন্তু তোমার ওভারঅল ব্রেন ফাংশনের ক্ষেত্রে খুব খারাপ।
2: মানে বুঝতেই পারছো এই বিষয়টা খুবই চিন্তা, হ্যাঁ চিন্তার বিষয়, এবং এটার ফলে তোমার যদি মানে তুমি যদি ভাবো যে ঠিক আছে, মানে এই যে স্মার্টফোন ব্রেন এরকম তুমি বলছো, তাহলে কী হতে পারে এক্স্যাক্টলি? তোমার এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার মাথা ব্যথা করবে, মনোযোগের অভাব হবে, অনিদ্রা, মাথা ঘোরা, এছাড়াও তোমার মধ্যে একটা বমি বমি ভাব একটা তৈরি হবে, যেটা কিন্তু বেসিক্যালি বলা হচ্ছে ব্রেন ফগ, ঠিক আছে? এবং একটা ওই শর্ট টাইম মেমোরি লসের মতন বিষয়ও কিন্তু দেখা দিতে পারে আস্তে আস্তে। সুতরাং এইগুলো থেকে আমাদের মনে হয় যে এবারে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, আমাদের ফোনটা একটু তুলনায় কম ঘেঁটে, ভীষণ ভীষণ বই লেখা এগুলো কিন্তু চারপাশে এখন ভীষণ পরিমাণে হচ্ছে, তো আমরা এই ডিজিটালি ব্যাপারটা থেকে যদি বেরিয়ে গিয়ে আমরা সেই আবার পুরনো জায়গাটায় ফিরে যাই, হাতে আমরা ছোট বই রাখলাম, ছোট নোটবুক রাখলাম, এই জায়গাগুলোতে যদি আমরা ফিরে যাই, আমার মনে হয় আরও অনেক অনেক বেশি আমরা সুস্থ লাইফের দিকে চলে যাব। এবং দেখো, আমরা সর্বোপরি যেটা চাই, সবাই হেলদিভাবে বেঁচে থাকতে চাই, তাই না? আনন্দ করে বেঁচে থাকতে চাই, এমন কোনো জীবনে সমস্যা না আসুক যেখানে আমার এই হেলদি লাইফটা আনহেলদি হয়ে যায় বা আমাদের সমস্যা তৈরি হয়। তাই এই সমস্ত কিছুকে কাটিয়ে তোমরা যেটা করতে পারো, কানে 107 FM রেইনবো রাখতে পারো ফর এন্টারটেনমেন্ট। কাফে কলকাতার এটা তো এই মুহূর্তে চলছে, এই সঙ্গে রয়েছে আরজে অনির্বাণ, আরজে মধু।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতায় রাত যা চলছে। তোমার সঙ্গে 9903659992 তে তোমার সঙ্গে কথা হচ্ছে। আর এই মুহূর্তে কিন্তু তোমার প্রচুর মেসেজ আমাদের কাছে রয়েছে, বুঝলে তো। মানে ওই আর কি, যেটা আমরা একটু আগেই তোমার সঙ্গে বলছিলাম যে আমরা এক্স্যাক্টলি এত সিনেমার নাম পাচ্ছি এবং নিজেরা ডিসাইড করছি যে এক্স্যাক্টলি এই সিনেমাগুলো কি আমরাও তো মানে আমাদের নিজেদেরও দেখতে ভালো লাগে। কিছু কিছু সিনেমা মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ মানে এটা তো আমি দেখবই, আবার কিছু কিছু সিনেমা মনে হচ্ছে যে না ঠিক আছে এটা ভেবে দেখতে পারি দেখবো কিনা। তো আপাতত ভেবে দেখবো নাকি দেখবই অনির্বাণ?
3: আমরা দেখবই এবং দেখবই সেই সমস্ত সিনেমাগুলো যেগুলো বন্ধুরা বলছে। মাধাই দাস বহর ঘোষপাড়া থেকে বলছে যে রিমঝিম বৃষ্টির মন রাঙানো শুভেচ্ছা, এইটা জানালাম। একটা হাসির সিনেমা দেব নুসরাত রুদ্রনীল ঘোষের লাভ এক্সপ্রেস, এইটা যখন এইরকম বৃষ্টির নিরালায় কাটাই আমি দেখি।
2: হ্যাঁ,
3: এরপর আসছে, আচ্ছা এটা খুব সুন্দর একটা রেকমেন্ডেশন, এটা আমার প্রিয় একটা রেকমেন্ডেশন। এমপি থেকে প্রবীণ লিখছে লাইফ ইন আ মেট্রো, অ্যান্ড দ্যাটস আ ব্রিলিয়েন্ট ফিল্ম। এবং মেট্রো ইন্দিনেটাও মানে বিশেষ করে ওটাকে মনসুন থিম নিয়ে একটা সিনেমা বানানো হয়েছিল, সেটাও খুব দুর্ধর্ষ একটা সিনেমা। হাই অনির্বাণ দাদা ভাই এবং প্রিয় দিদি ভাই মধু, বৃষ্টির দিনে ছবি বলতে বা দেখতে ইচ্ছে করে। আচ্ছা, এই ভদ্রলোক আবার তিনি কিছু লেখেননি, আনোয়ার মোল্লা মহেশতলা থেকে। তিনি আবার জনরা লিখেছেন হিন্দি ছবি দেখতে ইচ্ছে করে। আচ্ছা, তারপর লিখেছেন বাংলা ছবি প্রেমের কাহিনী, এটা দেখতে ইচ্ছে করে।
2: এই সিনেমাটা সত্যি বেশ বেশ ভালো।
3: সিনেমা দেখতে নয় বরং দেখাতে চাই সবাইকে আমার লেখা একটি গল্প যেটা সিনেমার আকারে। আচ্ছা, তিনি একটা সিনেমা দেখাতে চান সবাইকে, ঠিক আছে, খুব ভালো। পীযূষ কর্মকার ঠাকুরপুকুর থেকে লিখেছেন, খুব ভালো। এরপর যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে সৌভিক লিখছে দ্য কনজিউরিং দেখতে ইচ্ছে করছে ওর।
2: এটা দেখে আমার মনে হচ্ছে যে এটা আমি ভেবেও দেখতে পারি না, ঠিক আছে, এটা তো জাস্ট আমি ভেবেও দেখতে পারি না। তবে হ্যাঁ,

মুহূর্তে এত সুন্দর সুন্দর সিনেমার কথা পেলাম, এবং এই যে আমরা প্রেমের কাহিনী পেলাম, ঠিক আছে, কিন্তু না না না, তুমি ভেবো না যে আমি প্রেমের কাহিনী থেকে সেই বৃষ্টির মৌসুম বলে রিমঝিম ধারাতে আমি গানটা শোনাতে চাইছি, একদমই নয়। কিন্তু আরও একটা সিনেমা মনে করে দেখো, এতে হিরণ ছিল, এতে কোয়েল মল্লিক ছিল, আর আরেকজন এক্স্যাক্টলি আমার এই মুহূর্তে না একদম মনে পড়ছে না, আর একজনও ছিলেন, সিনেমাটার নাম ছিল জ্যাকপট। আমার ভীষণ পছন্দের সিনেমা, আর এই জ্যাকপটের যে সিনেমা সাউন্ডট্র্যাকটা এখন তোমাকে শোনাচ্ছি, তার এই চারপাশটাও কিন্তু এরকম একটা সুন্দর জঙ্গল একটা ব্যাপার, এবং সেখান থেকে গানটা শুরু হয়েছিল, এবং দারুণ একটা গান আপাতত রইল তোমার জন্য। ঠিক চার মিনিট পরে ফিরে আসছি, সঙ্গে থাকো 107 FM ড্রিমবোর্ট কাফে কলকাতার জুবিতার্য মধুর নার্জে অনির্বাণ।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: কলকাতার আড্ডা চলছে, আর সেই সঙ্গে 9903653992 তে রয়েছে তোমার মেসেজ।
2: এই বৃষ্টির বিকেলে চাল ভাজা চপ চানাচুর মিশিয়ে আরাম করে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে
3: আলো ফিল্মটা আমার দারুণ লাগে। রূপকুমার লিখছে হাওড়া থেকে। বেশ, আলোটা কিন্তু সত্যি একটা দুর্ধর্ষ ফিল্ম।
1: হ্যাঁ, সত্যি সত্যি মানে অসাধারণ অসাধারণ আলো এবং অনুরণন।
3: হ্যাঁ, অনুরণন
1: কিন্তু ভীষণ আমার ভালো লাগে,
3: খুবই পছন্দের সিনেমা আমার একদম। হ্যাঁ, তোমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে। আমি সর্বাণী টলিগঞ্জ থেকে। এই বৃষ্টিতে ইচ্ছে করছে একটু মজাদার মুভি দেখি, যাতে তেমন মাথা খাটাতে হবে না, আবার মজাও লাগবে খুব। যেমন ধরো হেরাফেরি বা গোলমাল, সঙ্গে চা পকোড়া। হ্যাঁ, মানে এটাও কিন্তু একটা খুব সুন্দর একটা ডোপামিন সেশন হতেই পারে। আচ্ছা, এরপর ব্যারাকপুর ঘুষিপাড়া থেকে সুমিত সেন, আমার বৃষ্টির দিনে অন্তহীন সিনেমার কথা মনে পড়ে। আমরা একটু আগেই বলছিলাম অন্তহীন সিনেমার জন্য কথা।
1: একদমই তাই, আর এই সিনেমাগুলোকেই রিকল করতে থাকো, মানে বৃষ্টির সময়গুলোতে যদি তুমি সময় পেয়ে থাকো তাহলে অবশ্যই করে এই সিনেমাগুলো চালিয়ে জাস্ট দেখতে শুরু করো। তবে এই মুহূর্তে আজকে আমাদের ক্যাফে কলকাতার আড্ডার তিনেককে তিন, মানে তিনটে গানের হ্যাট্রিকের সময়। আর আজকে বৃষ্টির মানেই কিন্তু একজনের গলা, মানে একজনের গান আমাদের ভীষণ শোনার একটা প্রবণতা থাকে, ঠিক আছে? তো আজকে তাই যেহেতু বৃষ্টি নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিচ্ছি, বৃষ্টির সিনেমার কথা বলছি, তাই বৃষ্টিতে সেই মানুষটার গান যাদের কানে থাকে সেই মানুষটাকে রাখলাম তিনেককে তিনে। মানে কে কে গাওয়া, তিনখানা পরপর ব্যাক টু ব্যাক গান রাখলাম তোমার জন্য। শুনতে থাকো, সঙ্গে থাকো 107 FM রেইনবো ক্যাফে কলকাতার আজকের আড্ডার তিনেককে তিন।
0: FM Rainbow Team, 3 AK.

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: একটা মানে ট্রানজিশনে চলে গেছিলাম বুঝলে তো, মানে এই যে পরপর তিনটে গান হলো লিটারালি একটা ঘোর লাগার মতন,
3: একদম একদম,
2: মানে জাস্ট মনে হলো যে হ্যাঁ মানে এরপরে আবারও ফিরে এলাম, মানে এই যে আড্ডা দেবো তোমার সাথে,
3: হ্যাঁ মানে এখান থেকে অ্যাকচুয়ালি ফিরতে ইচ্ছে করছিল না বেসিক্যালি।
2: এক্স্যাক্টলি তাই। আর আমার মনে হয় যে এই বৃষ্টির মুহূর্তে তুমি ধরো বাইরে রয়েছো, বাসে রয়েছো বা মানে বাসে ট্রামে তুমি যাতায়াত করছো, জানলার ধারে সিট পেয়েছো আর কানে হেডফোন রয়েছে, এই গানগুলো চলছে, তুমি দেখবে তোমার মনে হবে চারপাশে যে কি এক্স্যাক্টলি ঘটে যাচ্ছে, তুমি কিছু ঠাউর করে উঠতে পারবে না
3: একদম। এবং এই গানগুলো বিশেষ করে আমাদের এমন একটা সময় এই গানগুলো খুব পপুলার হয়েছে যে সময় আমরা মানে প্রথম প্রথম ধরো প্রেমে পড়া শিখছি,
2: এরকম একটা ব্যাপার,
3: তো আমাদের ওই মেমোরিজ গুলোর সঙ্গে এই গানগুলো খুব জড়িয়ে আছে এবং খুব জড়িয়ে থাকবে। হাই অনির্বাণদা ও মধুদি, বহুদিন পরে আবার এসেছি ফিরে ক্যাফে কলকাতা তোমাদের এই অনুষ্ঠানে। আসলে ব্যস্ত ছিলাম নিজের কাজে, ঝিরি ঝিরি বৃষ্টি হলে খেতে ভালো লাগে খিচুড়ি আর ফ্রিশ ফ্রাই, যাই বলো এখন সিনেমা বলো কজন দেখে, আচ্ছা সিনেমার নামটা নেই কবিতা আছে, তো যাই হোক এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে, মানে কবিতা টবিতা সবই পাঠাতে পারেন ঠিকই আছে, কিন্তু সেই সঙ্গে যেটা দরকার সেটা হচ্ছে যে একটা সিনেমার নাম দরকার। আমরা বলেছিলাম যে যে কোনো সিনেমা যেটা তোমার দেখতে খুব ভালো লাগছে সেরকম একটা সিনেমা নাম আমাদেরকে পাঠাও। যেমন লালমোহন মাঝি জালালি বৌবাজার হাওড়া থেকে পাঠিয়েছেন, জালালসি বৌবাজার হাওড়া থেকে পাঠিয়েছেন, বম্বে সিনেমাটি দেখতে ইচ্ছে করবে, এই সিনেমাটিতে রোম্যান্স আছে, বৃষ্টিতে ভেজা অনেকটা দৃশ্য আছে, এটা আমার খুব পছন্দের একটা ফিল্ম, এরকম একটা আমাদের ফিল্মের নামটা খুব জানা দরকার।
2: এক্স্যাক্টলি তাই। আর এরকম আরও অনেক মেসেজ কিন্তু আসছে এবং 9903653992 খোলা রয়েছে, তবে আপাতত এই যে মেসেজে মেসেজে আমরা সময়টাকে কি বলছি বলো তো?
3: কি বলছি,

0: একদমই, মানে সময় যতটাই আর কি আমাদের কর্নার করে দিতে চাক না কেন, আমরা ডেফিনেটলি তোমার সঙ্গে আরো কয়েক পা হাঁটতে চাইবো, মানে এখানে হাঁটতে না হলেও আরো বেশ কিছুটা কথা বলতে
1: চাইবো, এবং আমাদের আবদারের কোনো মানে নেই সেটা তোমরাও জানো আমরাও জানি, এবং সেই আবদার মিলিয়ে মিশিয়েই তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো।
0: একদমই তাই, আর এই ঘন্টাটা এখন প্রায় শেষ হতে বসেছে, টাটা বাই বাই বলছে, কিন্তু চিন্তা করো না, ওই যে আবদারে আবদারে আমরা আরো একটু সময় রয়েছি তোমাদের সঙ্গে, আবারও 6:02 থেকে একটা নিউজ ব্রেকের পরে থাকবো আমি আর্য মধু, আর আমার সঙ্গে রয়েছে আর্য অনির্বাণ। সো স্টে টিউনড।

0: আকাশবাণী কলকাতা রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিড়লা তারা মণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। অন্য তিনটি সভার তুলনায় এই সভাতেই কর্মী সমর্থকদের অপেক্ষাকৃত বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়। মমতা বলেন, দলকে সংঘবদ্ধ করতে আগামী দিনে জেলায় জেলায় আন্দোলন গড়ে তুলতে হবে। অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21 জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামো সুরক্ষিত ও সচল রাখতে ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ প্রহরী নামে একটি নতুন অ্যাপের সূচনা করেছে। আজ বিধাননগরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের সূচনা করেন। হুকিং, ট্যাপিং বা অন্য কোনো উপায়ে বিদ্যুৎ চুরির ঘটনা দেখলে তার ছবি, অবস্থান সহ আপলোড করা যাবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিদ্যুতের লাইন বা বৈদ্যুতিক পরিকাঠামোর ছবি ও অবস্থান সহ আপলোড করা যাবে এই অ্যাপে। সংসদের উভয় কক্ষের অধিবেশন, নিট পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের প্রতিবাদের জেরে দিনের মতো মুলতবি হয়ে গেছে। দুপুর 2টায় দ্বিতীয়বার মুলতবির পর লোকসভা ও রাজ্যসভার অধিবেশন আবারও শুরু হলে বিরোধী সদস্যরা নিট নিয়ে তাদের প্রতিবাদ অব্যাহত রাখেন। হট্টগোলের মধ্যেই সংসদের উভয় কক্ষের অধিবেশন দিনের মতো মুলতবি ঘোষণা করা হয়। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। বেঞ্চ আদেশে আরও জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
3: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: টিং টিং টিং, আমরা আবার চলে এসেছি। ইয়েস ইয়েস,
2: মজা।
1: ইয়েস, ভেরি ফানি।
2: হ্যাঁ, আর সেই সঙ্গে কিন্তু আরো মজা হচ্ছে, তোমাদের মেসেজ গুলো সাথে সাথে চলে এসেছে। ঠিক আছে,
1: হ্যাঁ হ্যাঁ, আবার মেসেজ এসেছে। নমস্কার অনির্বাণ দাদাভাই ও মধু দিদি ভাই, ক্যাফে কলকাতা খুব ভালো হচ্ছে, আমি রোজা সিনেমাটা দেখতে চাই এই বৃষ্টির দিনে। রিঙ্কু লিখছে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে লিখছে।
2: এই সিনেমাগুলো শুনলেই না সত্যি, মানে বৃষ্টিটা, মানে পাহাড়, বৃষ্টি, মেঘ, জঙ্গল, মানে সমস্ত কিছু একটা অদ্ভুত, মানে কি বলবো, মেজাজে ধরা পড়ে।
1: ঠিক ঠিক ঠিক। হাই মধুদি, অনির্বান্দা, বৃষ্টির সময় আমার সানি দেওয়াল, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, এদের সিনেমা দেখতে খুব ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে মোহরা, এই সিনেমার কথাটা না বললেই নয়। যেমন অ্যাকশন

0: তেমন গান আর তেমনই সব নায়ক নায়িকা।
1: সত্যি
0: মোহরা সিনেমার বিখ্যাত গান নিশ্চয়ই মনে আছে, বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে টিপ টিপ বর্ষা পানি। উৎপল মাইতি বেহালা থেকে লিখছে। এরকম মেসেজেস কিন্তু তুমিও পাঠাতে পারো 9903659992 এই নম্বরে। রয়েছি অনির্বাণ অ্যান্ড মধুরিমা। তোমরা কিন্তু লিখে পাঠাতে পারো যে এই বৃষ্টির দিনে তোমরা কোন সিনেমাটা দেখতে পছন্দ করো, সেই সিনেমার নাম, নিজের নাম এবং লোকেশন সহ 9903659992 রয়েছি আমরা ঠিক 6:30 পর্যন্ত। শুভ সন্ধ্যা, শুভ বৃষ্টির দিন নয়, শুভ বৃষ্টির দিন নয়, বুঝতে পারলাম না এটা কি লিখেছ, যাই হোক শুভ বৃষ্টির দিন হিসেবেই পড়ছি। সময় পেলে যে ছবিটা দেখি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে চোখের বালি, কারণ এই সিনেমার গল্প বৈচিত্র্যময়। উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে লিখে পাঠিয়েছে।
1: একদম দারুণ সিনেমার আমরা নাম পাচ্ছি। তবে এই মুহূর্তে আপাতত আজকে ক্যাফে কলকাতার আড্ডার এই ঘন্টার ইন্দ্রপাপ রইল তোমার কানে, আর শানের ছোটে ছোটে তামা সে গানটা রাখলাম। এবং আমরা জানি যে বর্তমানে যারা মোটামুটি একটু ইনস্টা আর কি ঘাসা আমরা রয়েছি বা সোশ্যাল মিডিয়া ঘাসা রয়েছে, তারা মোটামুটি সবাই জানে যে এই গানটাতে ভীষণভাবে রিলস হচ্ছে। তাই ভাবলাম আপাতত ইন্দ্রপাপে তোমার জন্য রাখলাম এই গানটা।
2: FM Rainbow Tea Indie Pop Playlist Indie Pop Playlist Indie Pop Playlist

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি।

জুলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব

0: মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: FM Rainbow তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: কি এবার মানে এপাশ থেকে কি বলবো বলো, মানে আমি তো ফোনে নেই, মেসেজ গুলো ফোনে রয়েছে।
1: হ্যাঁ আমি তো ফোনেই যাচ্ছি, ফোনেই হ্যালো লেখা রয়েছে।
0: ও আচ্ছা আচ্ছা,
1: ফোনে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে গিয়ে যে, হ্যালো দুই আরজে অনির্বাণ দাদা এবং মধুরিমা দিদি ভাই, আমি বুড়ো হয়ে গিয়েছি, নাতিদের ফোনে আপনাদের অনুষ্ঠান ক্যাফে কলকাতা শুনছি, খুব ভালো লাগছে। স্যাক ইলিয়াস আলী বজবজ থেকে বলছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। কলকাতা বালিগঞ্জ কসবা চন্দন ভান্ডারী বলছি, আমাকে একটা গান শোনাবে না? এইখানে তো আমরা ঠিক ওইভাবে অনুরোধের ব্যাপারটা করতে পারি না। আমরা যেটা বলেছি যে কোন সিনেমা তোমার দেখতে ভালো লাগছে, সেটা তোমার সিনেমাটার নাম আমাদেরকে লিখে পাঠাতে হবে। তো বৃষ্টির দিনে হৃদয় ক্যানভাসে, বৃষ্টির আবেশ প্রাণে, মোহনার দিকে যাত্রা, না এখানেও সিনেমার নাম নেই, সিনেমার নাম চাই প্লিজ, আমরা একটা সিনেমার নাম চাইছি তোমার থেকে, যে গানটায় তুমি বলবে যে তোমার কোন সিনেমা দেখতে ভালো লাগছে। এই কবিতা আমাদের ছড়াকাটিং এর জন্য রাখা থাকে অ্যাকচুয়ালি।
0: একদমই তাই। আর তুমি জানিয়ে ফেলো, মানে আমি জানি যে তোমার মনের মনে কোথায় এত সিনেমা রয়েছে, সেখান থেকে তুমি বেছে কোনো একটা পার্টিকুলার কোনো সিনেমাকে খুঁজে পাচ্ছ না, কিন্তু তোমার যদি মনে হয় যে সিনেমাগুলো আমাদেরও দেখা দরকার বা এই বৃষ্টির মুহূর্তগুলোতে, তুমি যেভাবে সিনেমা দেখে যে ফিলটা করছো, সেই ফিলটা তোমার যদি মনে হয় কম বেশি যে আমাদের বা সবার এই ফিলটা করা দরকার, তাহলে কিন্তু চটপট করে আমাদের সিনেমার নামগুলো বলে ফেলো। 9903652992 রয়েছে খোলা, আর এই মুহূর্তে তোমার জন্য গৃহ প্রবেশ বা ধূমকেতু, দেখা যাক কোন সিনেমাটা। ধূমকেতু সিনেমা সাউন্ডট্র্যাক থেকে রাখলাম গানে গানে অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের গলায়। শুনতে থাকো সঙ্গে থাকো, ফিরছি ঠিক 4 মিনিট পরে।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হ্যালো।
3: আচ্ছা হ্যাঁ, মানে হ্যালোর পর

0: গানের ভাষা না পড়লেও আমাদের তোমাদের মেসেজের ভাষাগুলো তো আমরা ডেফিনেটলি পড়ি এবং ভীষণ ভীষণ ভালো লাগে। আর আজকে এই সমস্ত কিছু নিয়েই কিন্তু, মানে বৃষ্টি তার সাথে আর যে অনির্বাণ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ক্যাফে কলকাতার আড্ডা এক্স্যাক্টলি আমি ছিলাম, ঠিক আছে?
1: ও আচ্ছা, হ্যাঁ ও ছিল, আমিও ছিলাম, আমিও একই সমস্ত কিছু নিয়েছিলাম, শুধু আমার সঙ্গে মধুরিমা ছিল আর কি।
0: এক্স্যাক্টলি তাই। এবং সব থেকে মজার বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু আগামীকাল আবারও একে অপরকে নিয়ে থাকবো তোমার সঙ্গে ক্যাফে কলকাতার আড্ডায়।
1: তাই আপাতত টাটা, বাই বাই।
0: একদমই তাই। এবং যেতে যেতে তোমার জন্য অরিজিৎ সিং আর নিকিতা গান্ধীর গলায় আওয়ান জাওয়ান রেখে গেলাম ওয়ার টু সিনেমা সাউন্ডট্র্যাক থেকে। শুনতে থাকো আর অতি অবশ্যই করে কালকে কিন্তু 107 FM রেইনবো ক্যাফে কলকাতার আড্ডা উইথ আরজে মধুবন আরজে অনির্বাণের সঙ্গে, শুনতে ভুলো না, স্টে টিউনড।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি বর্ণালী সিংহ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হইহট্টগোলের জন্য তিনবার করে সভা মুলতুবি করে দিতে হয়। দিল্লি হাইকোর্ট সোনম ওয়াংচুককে এই মুহূর্তে সফদরজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর করা আবেদনের শুনানিতে আজই রায় দেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন, দ্রুত পাল্টে যাওয়া বিশ্বের ভূ রাজনৈতিক চিত্র এবং অর্থনৈতিক উন্নয়নের আবহে সরকার রফতানির বাজার আরও বিস্তৃত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে মুক্ত বাণিজ্য চুক্তি, সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি, বৃহৎ অর্থনীতির দেশগুলির সঙ্গে আলোচনা এবং পছন্দমাফিক বাজার অঞ্চলে পৌঁছানো। সিকিমের নামচি জেলার সামারদাঙে NHPC-র তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা NHPC জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে 25 জন আটকে রয়েছেন, এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরুর ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যান্য তিনটি সভার তুলনায় এই সভাতেই কর্মী সমর্থকদের অপেক্ষাকৃত বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়। অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 21 জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি প্রশ্ন তোলেন। দেশের অন্যান্য রাজ্যের মতো এরাজ্যের গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে পরিবহন দপ্তর সিটি মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। কলকাতার কসবায় আজ শহরের বিভিন্ন রুটে মোট 50টি এসি বাসের যাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। শিক্ষার পরিকাঠামো উন্নয়নে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিকে পিএমশ্রী প্রকল্পের আওতায় আনা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। আজ দপ্তরের মন্ত্রী দীপক বর্মন বলেন, চলতি বছরে রাজ্যের 100টি বিদ্যালয়কে এই প্রকল্পের অধীনে আনার জন্য কেন্দ্র অনুমোদন দিয়েছে। রাজ্যে বিদ্যুৎ পরিকাঠামো সুরক্ষিত সচল রাখতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড WBSEDCL বিদ্যুৎ প্রহরী নামে এক নতুন অ্যাপের সূচনা করেছে। আজ বিধাননগরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যাপের সূচনা করেন। সিকিমে NHPC সুড়ঙ্গে দুর্ঘটনায় মৃতদের মধ্যে জলপাইগুড়ির 6 জন বাসিন্দা রয়েছেন। নামচি জেলার সামারদাঙে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের জন্য খোঁড়া ওই সুড়ঙ্গে মিথেন গ্যাস তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে, তাতে চাপা পড়ে যান কর্মরত 25 জন শ্রমিক। এখনও পর্যন্ত 11 জনের দেহ উদ্ধার হয়েছে। সংসদের উভয় কক্ষের অধিবেশন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের প্রতিবাদের জেরে দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেছেন। এবছরের নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থার তিনি খতিয়ে দেখেন। দিল্লি হাইকোর্ট সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে সাফদারজাং হাসপাতাল থেকে গুরুগ্রামে মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের ওপর 50% শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

আকাশবাণী কলকাতা, এই মুহূর্তের খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পড়ে এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে বর্ণালী সিংহ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসিডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছে। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসিডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। কেন্দ্রীয় স্বাস্থ্য

0: মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ ডক্টর রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতুবি হয়ে গিয়েছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য তিনবার করে সভা মুলতুবি করে দিতে হয়। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে ২৫ জন আটকে রয়েছেন, এ পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হরমুজ প্রণালীর ওপর দিয়ে নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে দশম দিনেও আক্রমণ প্রতি আক্রমণ চলেছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের ওপর হামলা চালালে তারা সেটি খালি করে দিতে বাধ্য হন। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়েছে। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে, তবে উত্তরবঙ্গে আজ থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির পরিমাণ। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হতে চলা আসন্ন FIH বিশ্বকাপ প্রতিযোগিতার জন্য ২০ সদস্যের পুরুষ দল ঘোষণা করেছে হকি ইন্ডিয়া। ১৫ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। এই মুহূর্তের খবর আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কুইজ খেলো, জ্যাকপট জেতো, জ্যাকপট জেতো, শুনছো আর খেলছো কুইজওয়ালা, কুইজওয়ালা 107 FM রেইনবোতে।
2: জয়, আব গরিবোঁ কি জয় বন গই হ্যায়।
3: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार।
2: एक प्रकार से PM जय अब गरीबों की जय बन गई है।

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: क्विज खेलो, जैकपॉट जीतो, जैकपॉट जीतो, सुनछो और खेलछो। क्विज वाला, क्विज वाला 107 FM रेनबो ते।
2: এই যে মঙ্গলবার, আজকে একজন নতুন মানুষ এসেছে আমাদের সঙ্গে, মানে চলে এসেছে, আমরা ডাকিনি, তাও এসেছে।
3: জোর করে
2: মানে কেন এসেছে বুঝতে পারছিস? মানে কেন এসেছে তোর কি মনে হয়? কুইজওয়ালা খেলতে তো এসছে ঠিক কথা, কিন্তু খেলতে এসছে
3: তুমি হয়তো ভাবছো যে অপরূপা তুমি এটা কি বলছো। হ্যাঁ, আজকে ওরকম কিছুই হবে না,
2: কেউ ভাবছেই
3: না। না না, ভাবছে ভাবছে, যে শুনছে সে ভাবছে যে হচ্ছেটা কি। তবে আমার মনে হয় যেটা, যে আজকে কুইজওয়ালাতে আমরা তিন বন্ধু, ইয়েস, কত বছর পর একসাথে।
2: হ্যাঁ, মানে বহু বছর পরে আমরা একসাথে এসেছি। এবার আমাদের একসাথে বন্ডিংটা লোকজন জানে না, যে আমাদের বাইরে যে বন্ডিংটা আছে সেটা আজকে হয়তো কুইজওয়ালায় বুঝতে পারা যাবে। যে অবশ্য সারাদিন, মানে অর্ণব আর অপরূপা মোটামুটি সারাদিন ঝগড়া টগড়া করে, আর আমি সারাদিন ইয়ার্কি মেরে যাচ্ছি।
4: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে।
2: তো আজকে যখন হয়েছে শুরুর সময়, আমরা সবাই সবাইকে অল দ্য বেস্ট বলে শুরু করি। আজকে অর্ণব যখন বলছে অপরূপাকে অল দ্য বেস্ট, অপরূপা দেখলাম একটা অবাক হয়ে তাকালো, এর কি ভাই, এ কে হো রহা হ্যায়। নির্দোষ নিরীহ মানুষ আমি তো জানি না, কিন্তু আমরা সেসব তোলা থাক, আমরা প্রাইজ দেবো।
3: হ্যাঁ, আর সেটা হাতে গরমা গরম প্রাইজ,
2: একদম। এবং যে প্রাইজটা আমরা দেব তোমাকে, সেই প্রাইজটা যদি পাও তাহলে যেটা হবে, শুনতে যেটা লাগবে সেটা তো মানে সবাই জানে। আমরা অপরূপার জন্য আরেকবার শোনাবো, তাই তো?
4: একবার শোনাই চলো,
2: কারণ বন্ধুরা সবাই জানে যে কি প্রাইজ, কেমন কি। অপরূপা যেহেতু জানে না কি প্রাইজ দেওয়া হয়, সেটা হচ্ছে এই রকম।

0: তাহলে মানে সব থেকে বড় ব্যাপারটা কি সেটা যখন বোঝা গেছে এবং সেটা যখন জিততে হবেই আপনাকে, মানে কুইজওয়ালা খেলতে হলে সেটা জেতা ছাড়া অপশন নেই, তাই তো?
1: হ্যাঁ, একেবারেই। এবং তার জন্য একটা ওয়ার্কিং নাম্বার, মানে যে নাম্বার থেকে আপনি হোয়াটসঅ্যাপ বা এসএমএস করতে পারবেন, 9903659992। আরেকবার নাম্বারটা বলছি, 9903659992, এটা আমাদের হোয়াটসঅ্যাপ বা এসএমএস করার নাম্বার। এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে উত্তর দেবেন। তবে হ্যাঁ, এখন না, আগে আমরা প্রশ্ন করব, তারপর। তবে অবশ্যই কুইজওয়ালা খেলার জন্য এবং প্রাইজটা জেতার জন্য যেটা আপনার জরুরি সেটা হচ্ছে নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং নিজের নামে একটা প্যান কার্ড। ব্যাস এইটুকুই, আর কিছু বলার নেই। আমরা একটা গানে যাব, গানের পর ফিরে আসবো কুইজওয়ালার প্রথম রাউন্ড নিয়ে। অর্ণব, তমজিৎ এবং অপরূপা কুইজওয়ালা নিয়ে আজকে থাকবো আমরা রাত 12টা পর্যন্ত। প্রত্যেকটা রাউন্ড জমজমাট হতে চলেছে এবং অলরেডি কয়েকজন কিন্তু সেমিফাইনালে উঠে বসে রয়েছে কুইজওয়ালার। তারা কীভাবে উঠলো, কী বৃত্তান্ত, সমস্ত কিছু নিয়ে ফিরবো। তবে তার আগে তমজিৎ, আমরা ভাবছিলাম যদি আমরা একটু গান টান করি আর কি, গানে টানে যাই।
0: আমরা গান গাইবো,
1: গানে যাই, গান গাই।
0: গানে তো নিশ্চয়ই যাবো। তাহলে বলছিলাম ওই তুই রাস্তায় কোথায় কার একটা ঝুমকা পড়ে গিয়েছিল খুঁজছিলি শুনলাম, হাতিবাগানে হচ্ছিল সিনটা।
2: হ্যাঁ,
0: পুরোটা না না না পুরোটা সবার পুরোটা শোনার আপনার দরকার নেই, ওটা আমরা শুনে নিচ্ছি।

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm.
1: অর্ণব কি এসছে আমাদের এখানে?
2: না, খুঁজছে।
1: এখনো খুঁজছে? ভাই বলছি কুইজওয়ালা শুরু করবো, আয়।
3: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: এই তো। যাই হোক, এসে পড়েছে।

0: তখন আমরা বলছি আমরা প্রথম রাউন্ডে যাবো, কারণ শুরু তো করতে হবে। তাহলে র্যাপিড রিদিমসে আমরা যে প্রশ্নগুলো রাখি সেগুলো হচ্ছে কোন গানের প্রিলিউড ইন্টারলিউড মাঝখানের অংশ, কোন গানের পুরোটা না, এই পুরোটা গান কে শোনায়,
1: পুরো গান শোনাবো,
0: 10 সেকেন্ড শোনাবো, এবং শুনিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন রাখি।
1: হ্যাঁ, গানটা কার গাওয়া বা গানটার লিরিসিস্ট কে বা মিউজিক মানে আপনার কম্পোজার কে, এই ধরনের প্রশ্ন আমরা রাখি।
2: হ্যাঁ, বা মিউজিকটা শুনে গানটা চিনতে পারছো কিনা, গানটা
1: ও আজকে ওইটাই জিজ্ঞেস করবে বলে ওটা বলে দিয়েছে, বা বা করে অ্যাড করে দিল এটা একটা।
0: বাহ বাহ বাহ বাহ, তাহলে আজকে প্রশ্নটা
1: রাবণের মতো হাসছিস কেন?
2: আমি তো রাবণ, আমি তো রাবণ
0: বলছি বলছি, এই হাসিটা কি আজকে বাড়িতে সকালে প্র্যাকটিস করে এসেছিস?
1: হ্যাঁ, এটাই মনে হচ্ছে।
2: হ্যাঁ, মানে আমি তো জানি আজকে আমার কে কতটা কাঁদতে হবে এই 9টা থেকে 12টা, কারণ আমার তো দুই প্রিয় শত্রুর সাথে শো, সেই জন্য হাসিটা।
0: কিন্তু আমাদের সঙ্গে থাকলে আমরা তো জানতাম যে মেয়েরা আমাদের সঙ্গে থাকলে আনন্দে থাকে, হাসে।
2: হ্যাঁ, মেয়েরা থাকে নিশ্চয়ই,
1: তুই তো মেয়ে নয়।
0: ও আচ্ছা, পরের প্রশ্ন,
2: তোদের কাছ থেকে যারা চেনে তারা আনন্দে থাকে না, যা
0: ভাই কাঁদে ভাই, কি সব বলছে, সব কথায় মাথা দেবেন না, আপনারা প্রশ্নে মাথাটা দিন এবং মনটা দিন। প্রশ্নটা করা হচ্ছে কি?
2: প্রশ্নটা করা হচ্ছে, এখন আপনাকে শোনাবো র্যাপিড রিদম। র্যাপিড রিদমে যে প্রথম যে র্যাপিড রিদমটা আজকে শুনবেন, তার জানতে চাইবো যে গানটার ইন্টারলিউডটা আপনি শুনছেন সেই গানটা আপনি চিনতে পারছেন কিনা, আমাদের 9903659992 জানাবেন। ইন্টারলিউড শুনে গানটাকে আইডেন্টিফাই করতে হবে আপনাদের,
0: এবং 9903659992 হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে আপনার উত্তর পাঠিয়ে দেবেন। এখনো জানি না ইনস্টা কুইজ আজকে আসছে কি না, ইনস্টা কুইজ নিশ্চয়ই আসবে বা নাও আসতে পারে, কিন্তু ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না, কারণ সেখানে কখন যে ইনস্টা কুইজ চলে আসতে পারে সেটা আমরাও এখনো জানি না। যদি ইনস্টা কুইজ আসে তাহলে কিন্তু মিস করে যাবেন না। আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, এই ইনস্টা হ্যান্ডেলটা ফলো করে রাখুন, কারণ সেখানে ইনস্টা কুইজ আসলেও আসতে পারে। আর হ্যাঁ, আর একটা কথা বলার তো রয়েছেই, সেটা হচ্ছে যে ওই অর্ণব যেটা বলছিল যে অলরেডি তিনজন সেমিফাইনালে উঠে আগে থেকেই বসে আছেন, আজকের কুইজওয়ালা শুরু হওয়ার আগেই কীভাবে উঠে রয়েছেন সেটা বলে দিই। আমরা গল্প স্বল্প শোনাই, গল্প স্বল্প রবিবারে একবার বিকেলবেলা হয় এবং গল্প স্বল্প একবার রবিবারে রাতেও হয়, মানে রবিবার রাত মানে যেটা টেকনিক্যালি সোমবার হয়ে যায় সেইখানে, সেখানেও গল্প স্বল্প আমরা শোনাই, এবং গল্প স্বল্প থেকে প্রশ্ন থাকে, সেই প্রশ্ন আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে কিন্তু কুইজওয়ালা সেমিফাইনালে পৌঁছে যাওয়ার সুযোগ থাকে। সেই প্রশ্নটা হচ্ছে আপনাকে গঠনমূলক সমালোচনা করতে হবে গল্প স্বল্পে, যে গল্পটা শোনানো হবে, যার সমালোচনা সবচেয়ে ভালো হবে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, আপনার সামনে সুযোগ থাকছে কুইজওয়ালার মানে পরবর্তী কুইজওয়ালার সেমিফাইনালে পৌঁছে যাওয়ার। আর আর একটা কথা, সেটা হচ্ছে যে বং কানেকশন, যেটা আমরা ফাইনালের পরে খেলে থাকি, সেই বং কানেকশনে বাংলা ও বাঙালিকে নিয়ে প্রশ্ন রাখা হয়, সেখান থেকেও আপনার সামনে সুযোগ থাকে কুইজওয়ালা সেমিফাইনালে পৌঁছে যাওয়ার। আর বং কানেকশন মানে হচ্ছে দুধের স্বাদ ঘুলে মেটানোর রাউন্ড, মানে আপনি ফাইনালে উঠতে পারলেন না কিন্তু তখনও কুইজওয়ালা আপনাকে বলছে পজিটিভলি মোটিভেট করবার জন্য বলছে যে ভাই দুঃখ পাবেন না, দুঃখ পাবেন না, কারণ আপনার সামনে সুযোগ আসছে এই সপ্তাহে না হোক সামনের সপ্তাহে সেমিফাইনালে পৌঁছে যাওয়ার। সেটাই হচ্ছে বং কানেকশন, যেটা আমাদের ওয়াইল্ড কার্ড এন্ট্রি রাউন্ড, সেই রাউন্ডে আপনি যদি সঠিক উত্তর দেন তাহলে কিন্তু আপনি পৌঁছে যাবেন কুইজওয়ালার সেমিফাইনালে, অর্থাৎ আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে। যেমন গত সপ্তাহ থেকে আজকেও কেউ একজন আছে, সেটা অর্ণব পরে রিভিল করবে বলছে, কেন পরে রিভিল করবে আমি জানি না, যাই হোক এখন বলছে না ভাই না ভাই, একটু সাসপেন্স একটু সাসপেন্স। তো অনেকক্ষণ ধরে আমরা সাসপেন্সে ছিলাম, এইবার মানে আপনারা যারা ভাবছিলেন যে র্যাপিড রিদিমস বলা হলো র্যাপিড রিদিমস হবে, হচ্ছে না কেন ভাই, হচ্ছে না কেন, এইবার হবে। র্যাপিড রিদিমসে একটা গানের ইন্টারলিউড শোনানো হচ্ছে এবং আপনাকে উত্তর দিতে হবে যে কোন গানের অংশ বা ইন্টারলিউড আপনাকে শোনানো হলো।
2: একদম,

0: ডেফিনেটলি পারবো, এবং সেটা যখনই হয়ে যাবে আপনি তখনই উত্তর পাঠাতে পারবেন। মানে আমাদের আমাদের অর্ণব ভয়ঙ্কর খাচ্ছে যে ভাই শোনানো কেন যাচ্ছে না, শুনতে তো হবেই, আর যেই শোনানো যাবে তখন তো আপনি আলাদাই পারবেন বিষয়টা। যাই হোক, আমরা র্যাপিড রিদিমসে তো যাব। আচ্ছা, আমরা কি র্যাপিড রিদিমসটা আজকে একটা মানে পরে শুরু করতে কি পারি, না এখনই করতে চাস?
1: না, আমরা এখনই করবো, আমরা ঠিক আর এক মিনিটের মধ্যে আমরা
0: র্যাপিড রিদিমস করে দেবো। ব্যাস, হ্যাঁ, যখন অর্ণব যখন বলে দিয়েছে যে র্যাপিড রিদিমসে আমরা এক্ষুনি আসছি, তখন কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই বস মানে যে আটকে দেবে যে র্যাপিড রিদিমস হবে না, মানে এক্ষুনি হতে হবে। আর র্যাপিড রিদিমস এই এই যে এইটা একটা মানে অনেকে এসে বলেছেন যে আমাদের উইনাররা যখন ইন্টারভিউতে আসেন, আজকেও হয়তো কোনো উইনার আছেন, তিনি কি বলবেন সেটা জানি না, কিন্তু যখন র্যাপিড রিদিমস হবে সেটা র্যাপিড রিদিমস অনেকেই শুনতে খুব ভালোবাসেন এবং উত্তর দিতেও ভালোবাসেন, কারণ এটা ওই গেস করবার ব্যাপার থাকে যে আরে ভাই এটা তো এটা হতে পারে, আবার কখনো নাও হতে পারে, সেরকমটাও হতে পারে। চলো তাহলে শোনা যাক যে কি রয়েছে র্যাপিড রিদিমসে। তোমার জন্য যে প্রশ্নটা থাকবে র্যাপিড রিদিমসে সেটা শুনে তুমি উত্তর পারো 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
2: র্যাপিড রিদিমস, র্যাপিড রিদিমস, র্যাপিড রিদিমস।

0: Rapid Rhythm. Rapid Rhythm. Rapid Rhythm.
1: আমি যেহেতু নিইনি তাই জন্য আমি বলছি যে এটা নিয়ে অর্ণব ঠিক করেনি।
2: আমি একটু ভালো, তো তোরা ওই জন্য আমার সাথে এরকম করছিস, বুঝেছি।
1: দু ফোঁটা চোখের জল হবে না, গ্লিসারিন দেবো,
2: এমনি বের হচ্ছে দেখ, চার পাঁচ ফোঁটা দশ ফোঁটা
1: দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এগুলো পরের বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে রাজি নই, কিন্তু অপরূপা একটু বেশি হাসার চেষ্টা করছে না কেন?
3: রাবুদের হাসি,
1: ও বলছে হাসি প্র্যাকটিস করে এসেছি বাড়িতে।
3: আমরা জিজ্ঞেস করেছিলাম এটা কার ভয়েস, ভয়েসটা সরি কোন গান, সরি গানটা হচ্ছে তেরেলি,
1: একদম তার তেরেলি গানের একটা ইন্টারলিউড আমরা শুনিয়েছিলাম, এবং সেখান থেকে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম নিয়ে অর্ণব রেডি হয়ে গেছে।
3: নাগমা খাতুন হাওড়া থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, মিতালী রথ চণ্ডীপুর থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, অয়ন দলুই উলুবেড়িয়া থেকে, সুরঞ্জন সরকার সরসোনা থেকে, লিপি সরকার সরসোনা থেকে, সপ্তক মজুমদার রানরাজাতলা থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি হলেন গঙ্গাধরপুর থেকে সুব্রত মাল। সুব্রত মাল গঙ্গাধর

0: মিরপুর থেকে উনি আমাদের আজকের সেমিফাইনালিস্ট, মানে প্রথম সেমিফাইনালিস্ট। এই ছাড়াও আরো কিন্তু তিনজন সেমিফাইনালিস্ট অলরেডি উঠে আছেন, তারা কারা?
1: কারা? রাজেশ বর্মা বেহালা থেকে, আর সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, আর খালেদ ডোমজুর থেকে। এই তিনজন,
0: এই দুজন, হ্যাঁ সোমনাথ চট্টোপাধ্যায় এবং খালেদ, এরা কিন্তু গল্প স্বল্প থেকে
1: একদম।
2: এই তিনজন অলরেডি সেমিফাইনালে উঠে গেছেন, এদের জন্য কি হাততালি একটু দেবো আমরা? ছোট্ট করে একটা হাততালি। অরম দিতে চাইছিল না কিন্তু আমি দিলাম। ওকে, আমরা পরের রাউন্ডে যাচ্ছি, র্যাপিড রিদমসের পরের রাউন্ডে। কি প্রশ্ন আছে সেখানে? সেখানে যে প্রশ্নটা অপরূপা রেখেছে সেটা হচ্ছে যে ওখানেও একই গানেরই একটা একটা গানের ও প্রিলিউড শুনিয়েছে, কোন গানের?
1: একদম গানটা আইডেন্টিফাই করতে হবে, আর আমাদের জানাতে হবে গানটা কোড কিসে, 9903653992 তে ফোন মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে।
3: Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.

0: শক লেগেছিল একটু আসলে,
1: একটু
0: তমজিতের আমরা বুঝতে পেরেছি। তমজিত, আমরা সেকেন্ড প্রশ্নটা আবার নতুন করে আমরা শুনবো, এবং এই প্রশ্নটা একটা গানের প্রিলিউডই রয়েছে, এবং বলতে হবে কি বলতে হবে গানটা কি। চলো
2: Rapid rhythm, rapid rhythm, rapid rhythm.

0: Rapid Rhythm, Rapid Rhythm, Rapid Rhythm. অপরূপা যাদের নিয়ে খুব চিন্তিত ছিল যে র্যাপিড রিদমসে তারা সঠিক উত্তর দিতে পারবে, ও নিজেই বলছে না ভাই এটা নিয়ে কঠিন প্রশ্ন করে ফেলেছি। আমি শুধু ভাবছিলাম যে অর্ণব যা কঠিন প্রশ্ন করে এই কিছুই নয়,
1: আমি সবথেকে সোজা প্রশ্ন করি।
2: তোমা তুই আমার দলে চলে আয় প্লিজ, অনেকক্ষণ ধরে তোরা দুজন একটা দল, আমাকে একটা আলাদা দল করছিলি, আমি কোনো দলে নেই, মানে অর্ণবের পেছনে
0: লাগ। না না আমি কোনো দল বদল করি না,
2: এরকম করিস না প্লিজ।
0: আমি কোনো দল বদল করি না,
2: মুখটা দেখার মতো অর্ণবের, বাপরে বাপ।
1: খারাপ দেখতে বলে কেমন করে বলছে না?
0: না না তোকে ভালো দেখতে ভাই,
1: খারাপ দেখতে বলে ওরকম করে বলে দিল একবার, মুখটা তো দেখার মতো।
0: না না তুই মুখটা যেরকম করেছিস সেটা পড়ে আছিস।
1: হ্যাঁ আমি কিছুই করিনি।
0: না ও কিন্তু মানে তোকে ফ্যাক্ট চেক বা সত্যি কথা এরকম কিছু বলেনি।
1: না না কেউ কিছু করিনি, এমন করে বলছে আমাকে কেন?
0: তুই বড় নামগুলো বল যারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তরটা হচ্ছে, সঠিক উত্তর কাহনা পেয়ার হ্যায়, তাই তো?
1: কাহনা পেয়ার ইজ দ্য কারেক্ট অ্যানসার। এবং যারা সিতারোকি মেহফিল লিখছেন তাদেরকেও নিয়েছি, কারণ আপনারা ফার্স্ট লাইনটা বলেছেন হয়তো কনফিউজ হয়ে গিয়ে, বাট গানটা কাহনা পেয়ার টাইটেলটা, মানে টাইটেলটা। হ্যাঁ শুভশ্রী কারফা হুগলি থেকে সঠিক উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন চৈতালি দে হাওড়া থেকে, শেখ কাদম রসুল হাওড়া থেকে, অজয় গৈতি কোলাঘাট থেকে, বর্ণালী দে হাওড়া থেকে, সৌভিক সরকার হালতু থেকে। এছাড়াও সঠিক উত্তর দিয়েছেন সুরঞ্জন সরকার সরসোনা থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে, সাহেব মুন্সি ডেবরা থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে তিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি টালিগঞ্জ থেকে, ইন্দ্রনীল সরকার।
0: অনেক শুভেচ্ছা ইন্দ্রনীল বাবুকে। আর সঙ্গে আমরা পরের রাউন্ডে যাচ্ছি, যে রাউন্ডে অঙ্ক কষতে হবে। এ অপূর্ব এত ভয় পাচ্ছিস কেন?
2: ভীষণ ভয় পাচ্ছি।

0: Mania. যেখানে ভয় পাওয়ার কিছু নেই, অঙ্ক তো সবসময় কষতে হয়, মানে জীবনের সবকটা স্টেপে অঙ্ক কষতে হয়, সেখানে ভয় পাওয়ার কি আছে? সামান্য অঙ্ক করবি এখানে, তোকে এখন অঙ্ক করতে বলেও নি,
1: খারাপ তোরা, আমি কি জানি অঙ্কটা পড়ে দেবো?
0: হ্যাঁ অঙ্কটা, অঙ্ক আবার পড়ে কি
1: মোটেই না, আমাকে খালি ঘাবড়ানো, মোটেই আমি উত্তর বলি, চলো পড়া যাক। হ্যাঁ আমি নেই,
0: এটা কি হচ্ছে? আবে তুই, আবে নে তুই, আবে তুই,
1: দশ হাজার টাকায় বিক্রি করে। হোলসেলার রিটেলারের কাছে 30টি মোবাইল সেট বিক্রি করে 4,20,000 টাকায়। এখন মোবাইল প্রস্তুতকারী সংস্থা যদি 800টি মোবাইল হোলসেলারের কাছে বিক্রি করে এবং হোলসেলার যদি একজন রিটেলারের কাছে 200টি, একজনের কাছে 350টি এবং একজনের কাছে 270টি এবং আরেকজন রিটেলারের কাছে বাকি মোবাইল সেটগুলো বিক্রি করে, তাহলে হোলসেলারের কত প্রফিট থাকছে?
2: বলছি যে 4টে গান দি, হ্যাঁ
0: দুটো গানে হবে বলে
2: ১০,০০০ টাকায় বিক্রি করে। হোলসেলার রিটেলারের কাছে 30টি মোবাইল সেট বিক্রি করে 4,20,000 টাকায়। এখন মোবাইল প্রস্তুতকারী সংস্থা যদি 800টি মোবাইল হোলসেলারের কাছে বিক্রি করে এবং হোলসেলার যদি একজন রিটেলারের কাছে 200টি, একজনের কাছে 350টি এবং একজনের কাছে 270টি এবং আরেকজনের রিটেলারের কাছে বাকি মোবাইল সেটগুলো বিক্রি করে, তাহলে হোলসেলারের কত প্রফিট থাকছে? এটা হচ্ছে
0: খুবই সহজ,
2: এখান থেকে না, হ্যাঁ রে, এখান থেকে আমার বাড়ির দূরত্ব 35 কিলোমিটার হলে আমার বয়স কত?
0: না মোটেই এতটা কঠিন নয়, এটা খুবই সহজ, সহজ একটু ভাবুন, ওই মানে ব্যাপারটা হচ্ছে সবটাই হোলসেলারকে ঘিরে আবর্তিত হবে, ওটা ভাবলেই হয়ে যাবে।
1: এখন এখন আমাদের মধ্যে তো এন্টারপ্রেনর রয়েছেন, একজন বিজনেস টাইকুন হতে চলেছেন,
0: আমরা গান শুনি, আপনি উত্তর পাঠান 9903653992 তে।

0: マトメニア、マトメニア。ম্যাথোম্যানিয়া ম্যাথোম্যানিয়াতে অঙ্ক কষতে গিয়ে অপরূপা পাগল হয়ে গেছিল, কিন্তু যারা পাগল হননি তাদের নাম নিয়ে অর্ণব রেডি একদম। এখানে আমরা জানতে চেয়েছিলাম যে সমস্ত মানে এর মোবাইল সেটগুলো বিক্রি করে তাহলে হোলসেলারের প্রফিট কত থাকছে।
1: আমরা নিয়ে বসে আছি এতগুলো মোবাইল সেট।
0: হ্যাঁ, আসলে এই এই হোলসেলারটা অর্ণবই ছিল, আমরা আমি ওকে দেখেই অঙ্কটা লিখেছিলাম।
1: ঠিক ঠিক ঠিক,
0: হ্যাঁ। তো 32 লাখ টাকা প্রফিট করেছিল, আর এই এই টাকাটা প্রফিট করার পরে অর্ণব বলেছে ব্যবসা ছেড়ে দেবে। ভাই ভাই আর লাগবে না আমার
1: একদম,
0: এটা ঠিক না ভাই। মানে এই টাকায় কদিন চলবে বল, তোর যা লাইফস্টাইল সেখানে তো মানে দুদিনেই এটা খরচ হয়ে যাবে প্রায়।
2: রাজা রাজার রাজার রাজার রাজা সব এখানে বসে আছে। তো এখানে অঙ্কটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা, বেশ বড় অঙ্ক প্রফিট। উত্তরটা বলে দে। হ্যাঁ,
1: সঠিক উত্তর দিয়েছে অয়ন দলু লিবেরিয়া থেকে, নাগমা খাতুন হাওড়া থেকে, সুদীপ্ত কর বাঁশদ্রোণী থেকে, সুলগ্না বসু বড়নগর থেকে, রুনা বসু বড়নগর থেকে, অজয় কুইতি কোলাঘাট থেকে, শুভম ঘোষ বড়নগর থেকে, মৌ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, শুভশ্রী কার্ফা হুগলি থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি বেগমপুর থেকে, অঙ্কিতা খো। আমি সরি, বাখরপুরে যিনি হঠাৎ করে এক্সাইটেড হয়ে গেছিলেন হয়তো।
0: তবে এটা ঠিক না, মানে তুই একজনের নাম বলবি বলে তারপর বলি না এটা না আর একজন,
1: না না না, বেগমপুর থেকে অঙ্কিতা খো।
0: বেশ, তাহলে তো যখন আমরা জানতে পারলাম যে কে সেমিফাইনালে উঠে গেছেন, অলরেডি বেশ কয়েকজন উঠে গেছেন সেমিফাইনালে,
2: এখনো পর্যন্ত 6 জন।
0: বেশ, তাহলে আমরা এবার একটু ইতিহাসের দিকে ঘুরে তাকাবো।
1: হ্যাঁ, চ থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস।
0: থ্রোব্যাক টাইমস অর্থাৎ আমরা ইতিহাসের দিকে ঘুরে তাকাবো, এবং সেখান থেকে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটা কিন্তু প্যাসেজের মধ্যে লুকিয়ে থাকবে না, আপনাকে সম্পূর্ণ আকাশ থেকে পেরে, না আকাশ থেকে পেরে কেন আনবেন,
1: কাছাকাছি থাকবে,
0: কাছাকাছি থাকবে,
1: আশেপাশে থাকবে,
0: হ্যাঁ,
1: খপাত করে ধরতে হবে।
0: হ্যাঁ, মানে আমরা এমন কিছু বলছি বা বলছি না যে কারণে অপরূপা আমাদের দিকে ক্লুলেস হয়ে তাকিয়ে আছে।
1: বলেছি
0: ভাই তুই আয়,
2: ভাবা যাচ্ছে না
1: কিন্তু সহজ উত্তর, প্রশ্ন শেষ হওয়ার আগে যদি উত্তর দেন তাহলে তো ফাটাফাটি ব্যাপার, কারণ আপনার উত্তরটা স্কিপ করে যাবো আমরা, কিন্তু প্রশ্ন একদম কমপ্লিট হওয়ার পর উত্তর দেবেন।
0: আপনি যদি মানে প্রশ্ন প্যাসেজ শেষ হওয়ার আগে প্রশ্নের উত্তর দিয়ে দেন তাহলে আপনি ঠকেও যেতে পারেন, কারণ হয়তো প্রশ্নটা করেইছে অর্ণব একদম প্যাসেজের শেষে গিয়ে।
1: হ্যাঁ,
0: অতএব পুরোটা শুনবেন এবং তারপরে 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠাবেন। অপূর্ব হাসবি
2: কি করছে এরা আমার সাথে। থ্রোব্যাক টাইমস,
3: থ্রোব্যাক টাইমস, থ্রোব্যাক টাইমস। আজ থেকে প্রায় 250 বছর আগে 1770 সালে ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য এই রাইটার

Throwback Times. Throwback Times. Throwback Times. আজ থেকে প্রায় 250 বছর আগে 1770 সালে ইউরোপীয় কেরানিদের বসবাসের জন্য এই রাইটার্স বিল্ডিং এর নকশা তৈরি করা হয়েছিল। এই নকশা বানিয়েছিলেন থমাস লিয়েন্স। 1776 সালে মিস্টার লিয়েন্স ইউরোপীয় কেরানিদের থাকার জন্য মোট 17 বিঘা জমিতে 19টি আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট তৈরি করেন। এই অ্যাপার্টমেন্টগুলো অনেকটা সারিবদ্ধ দোকানের মতো দেখতে ছিল। 1800 সাল পর্যন্ত এই অ্যাপার্টমেন্টগুলি ইউরোপীয় কেরানিদের থাকার জন্যই ব্যবহৃত হতো। এরপরে এগুলিকে একসাথে প্রশাসনিক ভবন হিসেবে গড়ে তোলার কথা ভাবা হয়। আজকের থ্রোব্যাক টাইমসের প্রশ্ন, কোন কোম্পানি তাদের ইউরোপীয় কেরানিদের থাকার জন্য রাইটার্স বিল্ডিং তৈরি করেছিল? উত্তর পাঠান 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন লিখতে কিন্তু ভুলবেন না। Throwback times.

0: Danes. Throwback Danes. Throwback Danes.
1: 어머, 밀밀 거치지, 너 끼어져, 왜?
2: 어, 진짜, 끼어져.
3: 밀밀 거치, 가라.
1: 끼어져.
2: ঠিক
1: বলছে, তার মানে ও জানতো,
2: হ্যাঁ জানতো,
1: তুই উঠে চলে যাবি এরম বলছিস কেন?
3: না এটা উত্তর নয়, কেন এরকম করছিস তোর আমার
1: সাথে? এই তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
3: আচ্ছা যাও,
1: এই ভাই প্রশ্ন তুই বানালি আর ভুলে যাচ্ছিস।
3: এত সুন্দর করে তো আমাকে এই থ্রোব্যাক টাইমসটা তো এতটাই কঠিন বিষয়, এটা তো আরেকজন বানিয়েছেন যে ব্যক্তির গলা আমরা শুনেছি।
1: হ্যাঁ কিন্তু আমি তো শুনলাম যে লিখেছিলি তুই এটা।
2: হ্যাঁ অবশ্যই,
3: হ্যাঁ তোরা একদিকেই থাক, আমি বুঝতে পেরেছি তোদের পরে হচ্ছে হিসেব পরে নিব, পরে নিব, এক মাঘে শীত যায় না,
1: এখন তো গরমকাল
3: বসিয়ে হিসেব নেব,
1: কিন্তু এখন তো গরমকাল, ওখানে তুই অর্ণবকে হিসেব নিয়ে বুঝে নিস, আমি তো নেই, আমি সবসময় অ্যাডভান্টেজ আছি।
2: আচ্ছা বলছি যে সঠিক উত্তর কারা কারা দিলে তাদের নামগুলো বলি। যাদবপুর থেকে মুনমুন দাস, কৃষ্ণনগর থেকে অন্বেষা সাহা, কৃষ্ণনগর থেকে মনোময় মহান্ত, কুন্দগর থেকে রুম্পা ঘোষ, সাঁকরাইল থেকে পাপিয়া বাড়ুই, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, ব্যান্ডেল থেকে প্রদীপ সেনগুপ্ত, চামড়াইল থেকে টিটু জানা, বালুরঘাট থেকে উমা দাস এবং সাউথ চব্বিশ পরগনা থেকে শেখ জামসের। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি এই রাউন্ড থেকে চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন অন্বেষা সাহা কৃষ্ণনগর থেকে।
1: অন্বেষাকে অনেক শুভেচ্ছা, আর সঙ্গে আমরা যাচ্ছি, হ্যাঁ যাই।
0: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
1: অপূর্ব ফান্ডাটা জানে না সাহিত্য সাফারি?
2: আমরা যেটা করি, এই রাউন্ডে আমরা আপনাকে কোন গল্পের একটা অংশ

0: বা কোনো কবিতার অংশ বা কোনো উপন্যাসের অংশ শোনাই
1: এবং আমরা সেটা বেস ভয়েসে প্রশ্নটা রাখি।
2: তুমি
1: বসেই থাকতে পারো,
2: করে বসে মুখে আঙুল দিলাম,
1: তুমি হাসতেও পারো, সেটাও বড় কথা নয়, শুধু রাবণের মতো করে হাসা যাবে না, স্মিত হাস্য করবে।
0: আমরা শুনে নেব, সেটাতে কি জিজ্ঞেস করবো, আমরা
2: জানতে চাইবো যে এটা কোন গল্পের অংশ।
0: আচ্ছা, লেখকের নাম জানতে চাইবো না,
2: জানতে চাইতেই পারি,
0: কিন্তু এখন কি জানতে চাই,
1: আমরা এখন কি চাই,
2: গল্পের নাম এবং লেখকের নাম,
0: যে কোনো একটা,
2: যে কোনো একটা,
1: দুটো প্রশ্ন করা যাবে,
2: তাহলে গল্পের নাম,
0: গল্পের নাম, তাহলে গল্পটা শুনতে হবে, গল্পের নাম বলতে হবে 9903659992 তে WhatsApp বা SMS করে জানাতে হবে,
1: এবং আপনি দুটো গান সময় পাবেন, মানে একবার শুনবেন গল্পটা, দ্বিতীয়বার ভাববেন, আর তারপর উত্তর পাঠাবেন 9903659992 তে WhatsApp বা টেক্সট মেসেজ করে।
0: তাহলে আজকের সাহিত্য সাফারির প্রশ্ন আপনার জন্য,
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি।
2: গ্রামের নাম কাশীপুর, গ্রাম ছোট, জমিদার আরও ছোট, তবু দাপটে তাঁর প্রজারা টু শব্দটি করিতে পারে না, এমনই প্রতাপ। ছোট ছেলের জন্মতিথি পূজা, পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন। বৈশাখ শেষ হইয়া আসে, কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নাই, অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে। সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জ্বলিয়া পুড়িয়া ফুটি ফাটা হইয়া আছে, আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকের রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে। অগ্নিশিখার মতো তাহাদের সর্পিল ঊর্ধ্বগতির প্রতি চাহিয়া থাকিলে মাথা ঝিমঝিম করে, যেন নেশা লাগে। ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি, তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে, এবং অন্তঃপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে।
3: সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য সাফারি, সাহিত্য।

शाहितो सफारी।

0: los amorosos se ponen a cantar entre labios.
1: Shahito Safari. Shahito Safari. Shahito Safari. Shahito Safari.
2: সাহিত্য সাফারিতে আমরা প্রশ্নটা যেটা রেখেছিলাম যে কোন গল্পের অংশ শুনলেন, এবার তারপরে একটা গান হচ্ছিল আমাদের ছাদে কে রোজ বসে কাঁদে। অপরূপা বলছে মহেশ, ভাই মহেশ ছাদে উঠবে কি করে,
3: কি সব করছে তার আমি আমি জানাচ্ছি আমাদের
2: আরে আমরা তো বলছি হয় হয় জানতে পারো না,
3: সব হয়।
2: গল্পটার নাম মহেশ, কিন্তু অপরূপা ওটার সঙ্গে বলছে আমাদের ছাদে কে রোজ বসে কাঁদে। অপরূপা উত্তর আমাদেরকে অ্যাকচুয়ালি উত্তরটা বলতে গেছিল, কিন্তু তখন ওই গানটা হচ্ছিল, সেই সময় আমরা বললাম ভাই মহেশ ছাদে উঠবে কি করে।
3: খুব মজা। তাহলে এবার সঠিক উত্তর,
2: সঠিক উত্তর মহেশ, সঠিক উত্তর কারা দিয়েছে?
4: সঠিক উত্তর দিয়েছে তো প্রচুর মানুষ, তাদের মধ্যে প্রথম দশজন কারা তাদের নামগুলো বলবো। প্রত্যুষ পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে, লিপি সরকার সরসনা থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, মল্লিকা সাহু বজবজ থেকে, চৈতালি দে হাওড়া থেকে, টিটু জানা চামড়াইল থেকে, রীতা সামন্ত হাওড়া থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি মুর্শিদাবাদ থেকে আরিফ হোসেন, তার জন্য জোরে হাততালি।
2: ব্যাস হাততালি তো পড়ে গেল, আমরা পরের রাউন্ডে যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট করে বলে রাখি, আমাদের ইনস্টা হ্যান্ডেল 107FM রেইনবো কলকাতা, এই ইনস্টা হ্যান্ডেলটা ফলো করে রাখুন, কারণ সেখানেও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কুইজের প্রশ্ন আসবে। আর আপাতত আমরা যাব আমাদের পরের রাউন্ডে।
1: অড ওয়ান আউট, অড ওয়ান আউট।

0: এটা না আমি শুরু করতে চাই। অড ওয়ান আউট মানে এখানে যেমন আমি একজন অড নাম্বার কুইজওয়ালি হিসেবে, কারণ এই যে কুইজওয়ালি হিসেবে তো অর্ণব আর তমজিতের পাশাপাশি একটু হালকা অড তো আমি বটেই।
1: আমাদের যদি চারটে স্ক্রু ঢিলা থাকে ছটা স্ক্রু ঢিলা সেক্ষেত্রে ও তো অড।

0: তোমাদেরকে পাঁচটা শব্দ বলবো, পাঁচটা ছটা সাতটা যটা খুশি আমরা বলবো, সেই পাঁচটা শব্দের মাঝখান থেকে তোমাদেরকে বুঝতে হবে যে এই পাঁচটার মধ্যে কোনটা সামঞ্জস্য রাখছে না, কোনটা একটু অড, কোনটার সাথে
1: যত খুশি বলবো না পাঁচটাই বলবো,
0: পাঁচটাই বলবো। আচ্ছা তো কোনটা সামঞ্জস্য রাখছে
2: মানে তারপরে অ্যাকচুয়ালি আমরা বলতেই পারি কিন্তু আমাদের স্টক থাকে না ততটা।
0: তো আমরা কি প্রথম অড ওয়ান আউটে যাব?
2: হ্যাঁ,
0: তো প্রথম যে অড ওয়ান আউট তাতে আছে O2 N2 H2O CO2 আর H2।
1: আরেকবার বলছি, O2 N2 H2O CO2 আর H2 এর মধ্যে কোনটা অড আপনাকে বলতে হবে 9903657992 তে হোয়াটসঅ্যাপ এসএমএস করে। আর বলে রাখি আমাদের ইনস্টা কুইজ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে।
2: বেশ, তাহলে উত্তর বানান 9903657992 তে, বুঝুন কোনটা অড। আর হ্যাঁ, আমাদের ভাবনার সঙ্গে মিললেই কিন্তু আপনার চান্স থাকছে সেমিফাইনালে যাওয়ার।

0: Odd one out. এইটা মানে এটা প্রথমে অপরূপা নিজেকে অড বলেছিল, কিন্তু তারপরে বলেছে না ভাই আমি অড এখানে নই, আমি তোদের সঙ্গে আছি ভাই।
1: হ্যাঁ কি করব, মানে আমি দেখলাম যে আমি যদি নিজের সাথে নিজের খিল্লি করি তাহলে তোরা আবার কোথায় আমি ভালো একটু সহানুভূতি হবে। না না অপরূপা এরকম করিস না, এরকম ভাবিস না, না না আমরা তো বন্ধু, তা না উল্টে আরো আমার সাথে আমার পিছনে লাগতে শুরু করে দিল।
0: যেটা সত্যি কথা কেউ যদি বলে ফেলে তো আমি তাকে বলবো না ভাই তুই সত্যিটা সত্যি কথা তুই বলেছিস, কিন্তু না এটা আমরা বোঝাচ্ছি যে তুই মিথ্যে বলছিস, এটা হয় কখনো?
1: आओ कभी फ्राइडे नाइट को आओ, कभी
0: आ जाएंगे, हम आ जाएंगे भाई। অপরূপা যেমন জলের মতো স্বচ্ছ, এবং মানে ওই মন মানসিকতার ব্যাপারটা আমরা বলতে চাইছি। অপরূপা ওই জন্য আজকে এখানে অড হয়েছে,
2: যাদবপুর থেকে শুক্লা হালদার, নয়াবাদ থেকে প্রদীপ ব্যানার্জি, শ্রীরামপুর থেকে সুমিত দাস, সন্তোষপুর থেকে সঠিক উত্তর দিয়েছেন। এবং অপূর্বা কার নাম বলবে যার নামটা আমি এখন লিখবো ফাইনাল লিস্টে, সেই ফাইনালে যাচ্ছেন হুগলি থেকে কার্তিক ধারা।
0: অনেক শুভেচ্ছা কার্তিকবাবুকে, এবং এখন আপনি চোখ রাখবেন ইনস্টা হ্যান্ডলে,
2: ইনস্টা হ্যান্ডলে লাগবো তো চোখ।
0: হ্যাঁ
2: এই রাউন্ডে আমরা কি করি,
0: এই রাউন্ডে আমরা ছবি দেখি
1: ইনস্টাগ্রামে,
0: ইনস্টাগ্রামে ছবি দেখ। এই দেখ অপরূপা জানে ভাই, আমি ভাবছিলাম হয়তো জানে না। হ্যাঁ ঠিক, আমরা ইনস্টাগ্রামে একটা ছবি দেখি এবং সেখানে ভিজুয়াল কুইজ, সেখানে প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তর আপনাকে পাঠাতে হয় শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র DM করেই, কোনো রকমভাবেই, সেটা কমেন্ট করলে বা কোনো রকমভাবে সেটা যদি আপনি হোয়াটসঅ্যাপে পাঠান বা মেসেজ করে পাঠান তাহলে কিন্তু আমরা উত্তরটা নেব না, শুধুমাত্র ইনস্টাগ্রামে DM অপশনেই এটার উত্তর আপনি পাঠাবেন।
1: এবং শুধু তাই নয়, আমরা প্রশ্নটা কোনোভাবেই অন এয়ার বলবো না,
0: একদমই না,
1: আমরা কোনোভাবেই অন এয়ার উত্তরও বলবো না, উত্তরও যাবে ইনস্টাগ্রামে, এবং পাশাপাশি আমরা কিন্তু ফোনে বা হোয়াটসঅ্যাপে উত্তর নেব না,
0: একদম শুধুমাত্র ভিজুয়াল, ব্যাপারটা শুধু ভিজুয়ালই থাকবে, এখানে অডিওর কিছু থাকবে না। হ্যাঁ থাকবে অডিও, সেটা হচ্ছে অর্ণব যে নামগুলো পাবে আর কি, সঠিক উত্তর প্রথম 10 জন যারা দেবেন অর্ণব তাদের নাম নিয়ে রেডি থাকবে, এবং সেই নাম আমরা অডিওতে অর্থাৎ রেডিওতে আপনাকে জানাবো, কে ফাইনালে যাচ্ছে সেটাও জানাবো, প্রশ্ন কিন্তু অলরেডি পোস্ট হয়ে গেছে।
2: একদম, আমরা একটা গানের পর ফিরছি, সবার নাম
1: আমাদের ইনস্টা হ্যান্ডেলটা বলে দিই, 107 FM Rainbow Kolkata।

0: না না, এমনি চুপ করেই থাকবো, তুই টেনশন নিচ্ছিস কেন?
1: যখন
0: উত্তর পোস্ট হয়ে যাবে আপনি মিলিয়ে দেখে নেবেন যে আপনি সঠিক উত্তর দিলেন না আপনি ভুল উত্তর দিলেন। 107 FM রেইনবো কলকাতা, এটা হচ্ছে ইনস্টা হ্যান্ডেল। অলরেডি যারা প্রথম 10 জন তাদের নাম নিয়ে অর্ণব রেডি হয়ে গেছে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে আপনার যদি মনে হয় যে এই ইনস্টাগ্রাম থেকে হলো না, দুঃখ পাবেন না। আরেকটা আছে তো,
1: ঠিক ঠিক ঠিক
2: কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে যিনি চলে যাচ্ছেন এই রাউন্ড থেকে সেমিফাইনালে, তিনি হাওড়া থেকে সৌমাল্য দে।

0: অড অন আউটের একটা রাউন্ডে যাবো, কিন্তু তার আগে তুই যেটা বলতে যাচ্ছিলি হাওড়া থেকে উনাই সিমন, এটা ঠিক ছিল না। আমরা পরের রাউন্ডে যাচ্ছি। অড ওয়ান আউট, অড ওয়ান আউট, অড অন আউটে আমরা একটা প্রশ্ন করে গিয়েছিলাম, আর একটা প্রশ্ন এবার করব। সেখানে কি প্রশ্ন থাকছে?
1: জোকটা বুঝতে পারিনি, ওর মাথার মধ্যে এখন ঠিক লাইট জ্বলবে তা না, তাই বুঝতে উনাই সিমন হাওড়া থেকে, মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তো ব্যাপারটা হচ্ছে, ইয়ে ধর নাম লেখা ফ্লোতে সবাই তো আগে মানে এর নামগুলো লেখে, যে উত্তরটা লেখে তারপর নিজের নাম লোকেশন লেখে, এরকম মানে বারবার ফ্লোতে একবার দুবার হয়েছে এরকম। সাহিত্য সাফারির উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ডোমজুড় থেকে, এরকম লেখা হয়ে গেছে। তো এবার সেই জন্য এটা উনাই সিমন মানে হাওড়া থেকে হয়ে যাচ্ছিল একটু হলে, সেটাই তোমাকে লক্ষ্য করে যাবে বলতে।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে।
0: সেটা তারপরে যাই হোক, উনাই সিমনকে অর্ণব স্পেনেই রেখেছে, হাওড়ায় আনেনি এখনো। কিন্তু আমরা অড অন আউট রাউন্ডে যাচ্ছি, চলে এসেছি, এবং প্রশ্নগুলো কি আছে?
1: দিল্লি, প্যারিস, নারায়ণগঞ্জ, লন্ডন, টোকিও।
0: দিল্লি, প্যারিস, নারায়ণগঞ্জ, লন্ডন, টোকিও। তো কোথায় আপনি যেতে চান অথবা যেতে চান না সেটা আপনার বিষয়, কিন্তু এখানে কোনটা অড সেটা যদি আপনি জানান তাহলে ভালো লাগবে আমাদেরও। 9903-65-999-2 তে
2: হোয়াটসঅ্যাপ বা টেক্সট করলেই হবে নাকি কারণ বলতে হবে? মানে
0: হ্যাঁ, কারণটা বললেও হয় না বললেও হয়, কিন্তু আমরা যে ভাবনায় ভেবেছি মোটামুটি সেই ভাবনার সঙ্গে মিলতে হবে আর কি।
2: বেশ ভালো লেগেছে আমার এটা। আমি একবার বলে দিতে চাই, পাঁচটা জায়গার নাম দিল্লি, প্যারিস, নারায়ণগঞ্জ, লন্ডন আর টোকিও। এই পাঁচটা জায়গার মধ্যে কোনজন অড সেটা আইডেন্টিফাই করুন আর আমাদের 9903-65-999-2 তে পাঠিয়ে দিন।

0: odd one out, odd one out.
1: সবথেকে পছন্দের একটা অড ওয়ান আউট ছিল আমার, কারণ আমার মনে হচ্ছিল যে বা এটা কি সহজ। তো সেই
2: এটাই কিন্তু কঠিন হয়ে উঠেছিল।
1: কেন, আমরা সঠিক উত্তর কি কম পেয়েছি?
2: না, কম পাইনি, কিন্তু অনেকে বলেছেন যে লন্ডন। তার কারণ বলছেন যে বাকি জায়গাগুলোতে অনেক সময় গরম পড়ে, বাকি লন্ডনে কখনো গরম পড়ে না।
1: যাক, তার মানে আমি একা নই, আমার দলে কয়েকজন আছে।
2: অর্ণবেড আমায় বলেছিল, ভাই এখানে টোকিও হচ্ছে অড, কারণ টোকিও কেন জানি অড বললি, ভাই বললি যে টোকিও অড, কেন বললি জানো?
3: টোকিও কেন অড বলেছিলাম সেটা মনে নেই,
2: ওর মনে নেই বলেই অড, বাকিগুলোর কারণ মনে আছে তাই অড নয়। মানে এটা আমিও জানি না যে কেন অড বলেছিল। এবার আমি বলেছিলাম যে
1: না বলেছিল কি না
2: যখন আমি বসি তার আগে পিছে মাঝখানে আমি সবসময় কুইজ নিয়ে কথা বলি, কারণ অর্থনীতি নিয়ে অর্ণব যখন কোন একটা জ্ঞান গর্ভ কথাবার্তা বলে আমি পরের দিনের কুইজ এর প্রশ্নটা ওখানে ওখান থেকে তুলে নিই। নারায়ণগঞ্জ, কারণ বাকিগুলি হচ্ছে সমস্ত দেশের এক একটা দেশের রাজধানী। নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানী হতে হতেও হয়নি, রাজধানীর পাশে ছিল।
3: মুন্সিডাঙ্গা থেকে নাগমা খাতুন, বরগাছিয়া থেকে প্রশান্ত ধক, উলুবেড়িয়া থেকে অয়ন দুলই, হাওড়া থেকে রীতা সামন্ত, নয়াবাদ থেকে শুক্লা হালদার, হাওড়া থেকে শেখ কদম রসুল, যাদবপুর থেকে মুনমুন দাস, বদপস থেকে মল্লিকা সাউ, ডোমজুর থেকে বৈশাখী রায়, এদের মধ্যে কমন হচ্ছে এরা সবাই সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু আনকমন যিনি, যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি খর্দা থেকে ফাল্গুনী দাস।
2: এবার একটা জিনিস রিভিল কর,
3: কি
2: সেটা হচ্ছে এখানে কেউ ভুল উত্তর দিয়েছিল?
3: এখানে ভুল উত্তর দিয়েছিল, হ্যাঁ এখানে কত ভুল উত্তর এসেছে।
2: ও যাক, ঠিক আছে, তাহলে আমার মান সম্মান রক্ষা করেছেন তারা, কারণ আমি বলেছিলাম যে এখানে ভুল উত্তর আসবেই।
3: হ্যাঁ ভুল উত্তর খান, এই যে টোকিও লিখেছে,
2: হ্যাঁ
3: এই তো দেখতে পাচ্ছি,
2: জানতাম যে ভুল উত্তর এখানে আসবেই। আমাকে অর্ণব
3: টোকিও টোকিও এত এত কেন

0: টোকিও, তিনজন টোকিও।
1: তোর নামটা সঙ্গে জুড়বি?
0: না, তিনজন টোকিও।
1: বেশ, আমরা পরের রাউন্ডে যাচ্ছি। এখানে আবার একটু পাজল হওয়ার ব্যাপার আছে, কিন্তু পাজল না হয়ে না হওয়াটাই হচ্ছে আপনার উদ্দেশ্য থাকবে। থ্রি পয়েন্ট পাজলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা পাজল করে দিই আপনাকে।
0: দুই থেকে হাতের একটা ইশারা করে দেখাচ্ছি
1: যাতে আমরা পাজল হয়ে গেছি।
0: এই রাউন্ডে কি নাচতে হবে? না না, এরকম কিছু না।
2: খুব ভালোই আমাকে গাইড করলি, নানাটাও বলতি। আমি খালি দেখছি যে কিভাবে বিপদে ফেলতে পারে, যে এত ভালো বন্ধু যাদেরকে দাবি করি বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড, তারা বিপদে কিভাবে ফেলে আমি শুধু দেখছি।
1: আগে ভাই ও মানে ও কি পরের দিন থেকে বলে দেবে যে আমাদের আমাদের সঙ্গে প্রোগ্রাম করবে না?
2: ডেফিনেটলি মানে আজকেই রাত 12টায় দেখ না।
1: যাক, আরো 1 ঘন্টা 15 মিনিট তোকে পাওয়া যাবে, ঠিক আছে, উইল ম্যানেজ। তো আমরা কি কি আরো করবো? থ্রি পয়েন্ট পাজল।
0: ফার্স্ট ক্লু, তারপর একটা গান, তারপর আবার সেকেন্ড ক্লু, তারপর একটা গান, থার্ড ক্লু, তারপর আবার একটা গান, এবং তারপর ফিরে এসে তুলতে না পারলে আর কোনো ক্লু নেই। কিন্তু যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলা সেটা হচ্ছে যে ফার্স্ট ক্লু এর পর যদি আপনি উত্তর দিয়ে দেন এবং সেকেন্ড ক্লুতে কিন্তু আপনি সেটার উত্তর চেঞ্জ করতে পারবেন না,
1: একদমই পারবেন না। এবং যদি আপনি করেন তাহলে এডিট মেসেজ, ডিলিট মেসেজ ইত্যাদি যে অপশানগুলো আমরা দেখতে পাই সেখান থেকে দেখে নিয়ে আপনাকে আর আমরা নেব না। অর্থাৎ যদি আপনার ফার্স্ট ক্লুতে মনে হয় যে আপনি পারবেন না তাহলে অপেক্ষা করবেন সেকেন্ড ক্লুয়ের জন্য, সেকেন্ড ক্লুতে যদি মনে হয় যে পারবেন না তাহলে অপেক্ষা করবেন থার্ড ক্লুয়ের জন্য, আর থার্ড ক্লুতে যদি মনে হয় পারবেন না তাহলে পরের রাউন্ডের জন্য অপেক্ষা করবেন। তাহলে আমরা প্রথম ক্লু দেব। প্রথম ক্লু কি বলছে?
0: প্রথম ক্লু বলছে মন্দিরে সুন্দর টেরাকোটা প্ল্যাক আর খোদাই করা ইট ব্যবহার করা হয়েছে, যেগুলি হিন্দু পুরাণ, দেবদেবী ও দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটে উঠেছে যেগুলোতে।
1: আপনাকে বলতে হবে মন্দিরের নাম কি। হ্যাঁ নিশ্চয়ই রিপিট করতে হবে।
2: আরেকটা
1: প্রথম ক্লুটাই আমরা রিপিট করব।
2: মন্দিরে সুন্দর টেরাকোটা প্ল্যাক আর খোদাই করা ইট ব্যবহার হয়েছে, যেগুলোই হিন্দু পুরাণ, দেবদেবী ও দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটে উঠেছে।
1: যদি আপনি মন্দিরের নামটা জানেন, মন্দিরের নাম নামটা জিজ্ঞেস করাই আমাদের উদ্দেশ্য, যদি মন্দিরের নামটা আপনি জানেন তাহলে উত্তর পাঠান 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।

0: থ্রি পয়েন্ট পাজলে আমরা প্রথম ক্লু দিয়েছিলাম, যে ক্লুটা বলেছে যে মন্দিরে সুন্দর টেরাকোটা প্ল্যাক আর খোদাই করা ইট ব্যবহার করা হয়েছে, যেগুলোয় হিন্দু পুরাণ, দেবদেবী ও দৈনন্দিন জীবনের দৃশ্য ফুটে উঠেছে। এটা প্রথম ক্লু ছিল। সেকেন্ড ক্লু বলছে এখানে একসময় প্রায় 15-20টি প্রাচীন মন্দির ছিল বলে উল্লেখ পাওয়া যায়, এখন এগুলির ধ্বংসাবশেষ মাত্র রয়েছে।
1: এখন এখানে একসময় প্রায় 15-20টি প্রাচীন মন্দির ছিল, এটা হচ্ছে ক্লু নাম্বার 2। এখানে একসময় প্রায় 15-20টি প্রাচীন মন্দির ছিল বলে উল্লেখ পাওয়া যায়, এখন মাত্র এগুলির ধ্বংসাবশেষ রয়েছে।
0: প্রথম এবং দ্বিতীয় ক্লু আমরা দিয়ে দিলাম, আপনি কি বুঝতে পেরেছেন যে কোন মন্দিরের কথা বলা হচ্ছে? যদি বুঝতে পেরে থাকেন 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে উত্তর পাঠান। কারণ অর্ণব কিন্তু হাত নিষ্পিষ করছে, বলছে ভাই নাম আসছে না, লিখতে পারছি না, কান্নাকাটি করছে ছেলেটা। দেখুন, একটা মানে মিষ্টি বাচ্চা ছেলেকে তো কাঁদতে দেওয়া যায় না।
1: না, একদমই না।

0: আসলে মানুষের বয়স হয়ে গেলে মানুষ এমন অনেক কিছুই করে, তখন বলে আমি
1: বাকিটা চেপে যাও,
0: আমি হাঁটতে পারছি না, আমি ক্লু দিতে পারছি না, আমি দেউল না,
2: তার কথা হচ্ছে 48 বছর বয়সী মহিলা,
0: হ্যাঁ, যার যার ভয়েস শুনে লোকজন ভাবছে তার বয়স 21,
1: তুমি চিন্তা করো না। থার্ড ক্লুটা হচ্ছে যে অনেকেই একে পুরুলিয়ার খাজুরাহ বলে, কারণ এখানে টেরাকোটা খোদাইয়ের কাজ অসাধারণ। প্লিজ উত্তরটা পাঠিয়ে দিন।
0: ফাইনাল ক্লু বলছে অনেকেই একে পুরুলিয়ার খাজুরাহ বলে, কারণ এখানে টেরাকোটা খোদাইয়ের কাজ অসাধারণ। যদি এবার বুঝে উঠতে পারেন যে কোন মন্দিরের কথা বলা হচ্ছে, তাহলে 9903659992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে পাঠিয়ে দিন, টেক্সট মেসেজ পাঠিয়ে দিন। আমাদের ফোনটা হ্যাং করে যাক, অর্ণব একটু বিপদে পড়ুক, এটাই আমরা চাইছি।
2: চলো

0: 3 point puzzle. থ্রি পয়েন্ট পাজলে এখানে থ্রি গাইজ আর পাজল এরকম ব্যাপার হয়েছে না, মানে ব্যাপারটা হচ্ছে এরকম হয়েছে,
1: কিরকম হয়েছে
0: থ্রি গাইজ আর পাজল?
1: হ্যাঁ হয়েছে, তো
2: অপরূপা
0: দেখতে পাইনি, অপরূপার মাঝখানে একটা অপরূপার আমাদের মাঝখানে একটা টেবিল আছে। এবার অর্ণব জাস্ট হালকা করে টেবিলের মানে আমার হাতের উপর হাত দিয়ে, আমার হাতটা নিচের ছিল, এবার ওর আমার হাতের উপর চাপ দিয়ে দিল। এবার যখন আমি বলেছিলাম থ্রি গাইজ আর পাজল, তখন অর্ণব আমার হাতে হালকা চাপ দিল, আমি তখন বললাম ওয়ান লেডিজ পাজল।
1: একদম, তো সঠিক উত্তরটা কি বলে দে
0: বলতো, কি সঠিক উত্তর জানিস তুই?
2: হ্যাঁ হ্যাঁ,
0: পড়ে এসেছিলি না, ইতিহাস পড়ে এসেছিলি,
2: একদম দেউলঘাটা মন্দির সঠিক উত্তর।
1: হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে অনেকেই মানে অনেকে মানে প্রচুর মানুষ ভুল উত্তর দিয়েছেন। লাস্ট ক্লু এর পর উত্তর আসতে শুরু, মানে সঠিক উত্তর আসতে বেশি শুরু করে, সেকেন্ড ক্লু এর পরও আসে, কিন্তু ব্যাপার হচ্ছে একজন সঠিক উত্তর দিয়েছেন দেখলাম, কিন্তু তার আগের মেসেজটা তার ডিলিটেড, সেই জন্য সেটা আমরা নিতে পারবো না। তাতে এবার সেখানে তিনি অন্য কিছু লিখেও ডিলিট করতে পারেন, কিন্তু এই এখানে আমরা তো বলেইছি যে এই ডিলিটেড বা কোনো এডিটেড মেসেজ থাকলে তার আগে আমরা নেব না ওটা।
0: একদম,
1: তো যাই হোক।

0: উত্তর কারা কারা দিলেন নামগুলো বলি। রবীন্দ্রনাথ পাল হাওড়া থেকে, শুভ মণ্ডল শুভগ্রাম থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, নাগমা খাতুন মুন্সিডাঙ্গা থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, গোপাদত্ত নিমালিপুর থেকে, অয়ন দলুই উলুবেড়িয়া থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে সুজাতা পাহাড়ি, এবং আবারও পশ্চিম মেদিনীপুর থেকে প্রত্যুষ পাহাড়ি চলে যাচ্ছে সেমিফাইনালে।
1: বেশ, আমরা তাহলে পরের রাউন্ডে যাই, চলো।
2: ভয়েস ভিশন, ভিশন, ভিশন।
1: ভয়েস ভিশনে সেলিব্রিটির ভয়েস আপনাকে শুনতে হবে এবং আপনি জানাবেন যে কোন সেলিব্রিটির ভয়েস শুনলেন 9903659992 তে আপনি জানাবেন। তাহলে শুরু করা যাক, ভয়েস মিশন। শুরু করা যাক, কার ভয়েস আপনি শুনলেন জানান আমাদের।
2: ভয়েস ভিশন, ভয়েস ভিশন, ভয়েস ভিশন।
3: We always talk about Amit ji's diwar. Nobody is bigger so-called star. We have been watching his film First Day First Show types. How many people know about a film called Alap? Hardly people know. But see Alap, you feel that it's today's
4: outstanding
3: film. So my entire journey is that if Amitabh Bachchan at that point of time, when even people are not hearing him, people are cheering.
2: Voice vision, voice vision, voice vision.
5: আজ আমরা কুইজওয়ালার দুজন অতিথিকে নিয়ে চলে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন দুই পর্বের দুজন বিজয়ী। কে কে রয়েছেন তাদের কাছ থেকেই শুনে নি।
6: নমস্কার, আমি অর্ণব পোদ্দার।
5: অর্ণববাবু কোথা থেকে আসছেন?
6: আমি বোড়াল থেকে আসছি।
5: বেশ, গড়িয়া বোড়াল,
6: গড়িয়া বোড়াল।
5: আচ্ছা, আরেকজন অতিথির কথাও শুনে নি।
7: আমি শ্যামলেন্দু দত্ত, বেহালার থেকে আসছি।
5: আচ্ছা, আজকে আমাদের কাছে দুজনেই কলকাতার অতিথি রয়েছেন এবং একটা মজার বিষয় বা আনন্দের বিষয় আমাদের জন্য যে দুই অতিথি দুই প্রজন্মের। আমরা প্রথমে শ্যামলেন্দু বাবুর কাছে যাব। শ্যামলেন্দু বাবু, কতদিন ধরে কুইজওয়ালা খেলছেন?
7: গত 3 বছর ধরে কুইজ খেলছেন।
5: 3 বছর ধরে? কখনো কি আগে বিজয়ী হয়েছেন?
7: না, বিজয়ী হয়নি, কিন্তু 2 বার ফাইনালে উঠে অল্পের জন্য মানে হাতছাড়া হয়ে গেছেন।
5: তাহলে এটা প্রথমবার আকাশবাণী এসে? দারুণ আনন্দ হচ্ছে।
7: হ্যাঁ, খুবই আনন্দ হচ্ছে।
5: আচ্ছা, আর অর্ণব বাবু?
6: আমারও এটা প্রথমবারই আসা। এর আগে পার্টিসিপেট করেছি কিছু কিছু, বাট কখনো পুরোটা হয়নি। তো এইবার লাস্ট যখন ছিল তখন হয়েছে, এটা আনন্দ লাগছে আর কি।
5: মানে পুরো একদম কমপ্লিট রাউন্ড অবধি উঠে কখনো কি এমন হয়েছে যে জাস্ট বিজয়ী হওয়ার একটা আগেই ফসকে গেল?
6: অনেকগুলো অ্যান্সার যখন ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট রাউন্ড থাকে, ওখানে অ্যান্সার দেওয়ার পরে হয়তো কখনো ফার্স্ট অ্যান্সার আসেনি, ওটার জন্য ওখানে আটকে গেছে, বা কখনো হয়তো পরে ভুল উত্তরের জন্য কিছু।
5: আচ্ছা, মানে অনেকবারই ফাইনালের
6: কম বেশি
5: দরজা পর্যন্ত যাওয়া হয়েছে, শুধু আকাশবাণীর দরজা অবধি আসা হয়নি।
6: আসা হয়নি।
5: তো এটা প্রথমবার?
6: এটা প্রথমবার।
5: কেমন লাগছে?
6: বেশ এক্সাইটেড লাগছে।
5: আচ্ছা, শ্যামলেন্দু বাবু, কোন রাউন্ড আপনার সবচেয়ে প্রিয়?
7: আমার বেশ কয়েকটা রাউন্ডই প্রিয়, যেমন অড ওয়ান আউট, তারপর আপনার সাহিত্য যে এটা রাউন্ডটা সেটাও খুব ভালো লাগে। সবথেকে ভালো লাগে 3-point পাজলটা।
5: হয়েছিল
6: মোটামুটি, অনেক সময় ফার্স্ট ফিঙ্গার ফার্স্ট যেটা ছিল ওখানেই আটকে গেছি, তো তারপরে তো সেমিফাইনাল ওঠাটা হয়নি। তো তারপরে অড ওয়ান আউট, এটা যখন বলছিলেন যে ফেভারিট, ওটা আমার খুবই ভালো লাগে, যে যেই অপশানগুলো দেয় তার মধ্যে থেকে চটপট অ্যান্সার করা, তো এগুলো করেই আজকের এই জায়গাতে আবার এলাম। অ্যান্ড সবার শেষে ফাইনাল রাউন্ডের কোশ্চেনগুলো, ওগুলোও বেশ সুন্দর ছিল।
5: আচ্ছা, অর্থাৎ ফাইনালের দরজার একটু আগে অবধি গিয়েই থামতে হয়েছে, আকাশবাণীর দরজা পর্যন্ত আসা হয়নি?
6: আসা হয়নি।
5: এবার আসা?
6: হ্যাঁ।
5: কেমন লাগছে?
6: বেশ এক্সাইটেড লাগছে, যে প্রথমবার একটা অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স করা।
5: শ্যামলেন্দু বাবু, কোন রাউন্ডটা আপনার সবচেয়ে প্রিয়?
7: বেশ কয়েকটা রাউন্ডই প্রিয়, যেমন অড ওয়ান আউট, তারপর আপনার সাহিত্য রাউন্ডটা, আমার বেশ কয়েকটা রাউন্ডই ভালো লাগে, এর মধ্যে অড ওয়ান আউট, তারপর সাহিত্য সংস্কৃতি, তবে সবথেকে ভালো লাগে 3-point পাজলটা, আর ডিটেকটিভ ডায়েরিটাও ভালো লাগে।
5: আচ্ছা, প্রিয় গোয়েন্দা কে?
7: প্রিয় গোয়েন্দা শার্লক হোমস।
5: আচ্ছা, কারণ আপনি ডিটেকটিভ রাউন্ডও পছন্দ করেন আবার সাহিত্যও পছন্দ করেন, তো শার্লক হোমস হচ্ছে আপনার প্রিয় গোয়েন্দা। আর যদি আমাদের বাংলা সাহিত্যের কথা বলি,
7: সহজিন্দু বন্দ্যোপাধ্যায়,
5: ব্যোমকেশ বক্সী। বেশ, আর অর্ণবের কোন রাউন্ডটা প্রিয়?
6: আমার অড ওয়ান আউট সব থেকে ভালো লাগে, যদি কুইজের উপরে বলা হয় তো ওই রাউন্ডের যে কোশ্চেনগুলো আসে ওগুলোই সব থেকে বেশি ভালো লাগে, আমার মজা লাগে অ্যান্সার করতে আর কি।
5: আচ্ছা, আর রেডিও শোনা হয়?
6: মোটামুটি সময় পেলে মাঝে মাঝে হয়তো কখনো শোনা হয়, কখনো অতটা খুব ফ্রিকোয়েন্টলি শোনা হয় না হয়তো।
5: বেশ, আর শ্যামলেন্দু বাবু কতটা শোনেন রেডিও?
7: সারাদিনই বলতে গেলে শুনি মোটামুটি, আমার তো অবসর সময় রেডিওই সঙ্গী, প্রেমের তো প্রায় অনেক বেশিরভাগ প্রোগ্রামই আমি শুনি।
5: আচ্ছা, খুব ভালো। শ্যামলেন্দু বাবু কি করেন?
7: আমি এখন রিটায়ার্ড ব্যাংক এমপ্লয়ি।
5: বাহ, আমাদের গল্প স্বল্পও শোনেন নিশ্চয়ই?
7: রেগুলার শুনি, প্রায় প্রতি সপ্তাহে শুনি।
5: খুব ভালো। আর অর্ণব কি করা হয়?
6: আমার ছোট একটি ব্যবসা আছে আর গ্রাফিক্সের কিছু কাজ করি, আঁকা আঁকি, ডিজিটাল আর্ট আমার খুব ভালো লাগে করতে, তো সেইগুলো করে মোটামুটি প্যাশন ফলো করি আর কি। আর প্রফেশনাল দিক থেকে যদি বলতে চান, অকুপেশন একটা ছোট বিজনেস অন করি, ব্যাস।
5: আচ্ছা, তো বিজনেস এবং এই যে গ্রাফিক্সের কাজ, এইগুলো মাঝে রেডিও শোনার সময় বের করেন, কারণ সেই জন্যই তো কুইজওয়ালা খেলা বা এই রাউন্ড পর্যন্ত আছে, কারণ আপনি তো অনেকদিনই চেষ্টা করছেন।
6: কিছুটা নিজের রিক্রিয়েশনের জন্য টাইম বার করতে লাগে যখন, আবার একঘেয়ে কোনো কাজটাই তো ভালো লাগে না, তো মধ্যখানে আবার রেডিওর একটা প্লাস পয়েন্ট হচ্ছে কানে শুনতে শুনতে কাজ করা যায়, যেটা টিভি বা আদার্সগুলো ডিস্ট্রাকশন ক্রিয়েট করে, তো রেডিওতে এটা যেমন একটা খুব বড় প্লাস পয়েন্ট, তো সেই জন্যই রেডিও টুকটাক শোনা হয়, ভালো লাগে।
5: বেশ, অর্ণবের কাছ থেকে জানতে চাইবো পুরস্কারের অর্থ নিয়ে কি করবে?
6: এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি, মানে পুরো জিনিসটাই বেশ ভালো লাগছে, প্রথমবার এই আকাশবাণীর সামনে দিয়ে কতবার কলকাতার একটা ঐতিহ্য যাতায়াত করেছি, আজকের এখানে বসে আছি, তো পুরো ব্যাপারটাই খুব এক্সাইটেড লাগছে, তো মোটামুটি ভালো কিছু কাজেই আশা করি বিষয়টা করব। এবার আমার একটা ইচ্ছাও ছিল বিষয়টা, যে এই পুজো আসছে, তো পূজার সময় যদি পথে যারা বাচ্চা কাচ্চা থাকে, এবার আমি ক্রিসমাসের সময় অনেক আগে আমার দিদির সাথে বেরিয়ে, তো ময়দান চত্বরে অনেক বাচ্চা থাকে, তাদেরকে কিছু ছোট মিষ্টি মোয়া এরকম কিনে দিয়েছিলাম, তারা আনন্দ করেছিল, তো সেরকম যদি কিছু করা যায় দুর্গা পুজোর সময় তো সেটাও ভাবছি, আর বাকিটা যদি নিজের সাথেও কিছু নিজের শখ পূরণ করা যায় সেটাও ভাবছি।
5: বাহ, খুব ভালো। আর শ্যামলেন্দু বাবু, বাড়ির লোককে নিয়ে সেলিব্রেট করবেন?
7: আমার অনেকগুলি প্ল্যান আছে, প্রথমত তো বাড়ির লোককে দিয়ে একটা গেট টুগেদার করব, তারপর আমার দুই নাতনি আছে তাদের কিছু গিফট দেব।
5: বেশ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আকাশবাণীতে আসার জন্য এবং রেডিওর সঙ্গে থাকার জন্য। আমাদের অনুরোধ থাকবে দুজনকেই, অর্ণবকেও কাজের ফাঁকে ফাঁকে নিশ্চয়ই রেডিও শুনবেন এবং আকাশবাণীর পাশে থাকবেন, এবং শ্যামলেন্দু বাবু তো বললেনই যে উনি রেডিও শোনেন, বন্ধু ওনার কাছে রেডিও, আশা করবো এইভাবেই রেডিও বন্ধ হয়ে থাকবে।
1: ভয়েস ভিশনে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ভয়েস শুনেছি।
0: হ্যাঁ, এবং যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো বলি। রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, পিউপা ঘোষ পূর্ব বর্ধমান থেকে, শেখ কদম রসুল হাওড়া থেকে, সুস্মিতা মহন্ত নদিয়া থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, ঔস্তব পাল হাওড়া থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, অভিষেক ঘোষ কালিন্দী থেকে, অনুরণ্য ত্রিপাঠী মোহনপুর থেকে। কিন্তু সবার আগে সঠিক উত্তর দিয়ে তিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হলেন ফরিদপুর থেকে প্রশান্ত দলুই। তো ব্যাপার হচ্ছে যে যারা যারা সেমিফাইনালে উঠছেন তারা কী করবেন? কিছুই করবেন না, তারা ওয়েট করবেন আমাদের যে সেমিফাইনাল রাউন্ড নিউজ ফ্ল্যাশ আসবে আর কিছুক্ষণ পরেই, আর কয়েক দু তিনটে রাউন্ড খেলার পরেই আমাদের নিউজ ফ্ল্যাশ রাউন্ড আসবে, এবং সেই নিউজ ফ্ল্যাশ রাউন্ডে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারবেন, মানে যিনি যারা যারা সেমিফাইনালে উঠছেন তারা পার্টিসিপেট করতে পারবেন। এখনও বেশ কয়েকটা রাউন্ড বাকি আছে, আমরা কি পরের রাউন্ডে যাব?
1: আমরা পরের রাউন্ডে যাই, আমরা অনেকে ইনস্টাগ্রামে যাবো, আমরা পরের ইনস্টাগ্রামও একটা পরের রাউন্ড আমাদের।
0: হ্যাঁ, ইনস্টাগ্রামে যাবো, তবে তার আগে আমরা আরেকটা
1: লাইটস ক্যামেরা ডায়ালগ মানে হচ্ছে পুরোটাই সিনেম্যাটিক,
0: ভীষণ ভীষণ সিনেম্যাটিক, এবং এই রাউন্ডে আমরা সিনেমার কোন ডায়ালগ সিন আপনাকে

0: ভাবো, এবং সেটা শুনে কি প্রশ্ন থাকছে সেটা সেটা তো জানি না।
1: সিনেমার নাম,
2: সিনেমার নাম থাকছে,
0: বাহ ফাটাফাটি,
2: তাহলে খুব ভালো। তাহলে সিনেমার নাম আমরা শুনে ফেলি। হুম হুম, বেশ চলো।
3: লাইট ক্যামেরা ডায়লগ, লাইট ক্যামেরা ডায়লগ।
4: কতবার বলবো তোমায়, আমার জন্য অপেক্ষা করবে না, খেতে শুয়ে পড়বে। খাবার বেড়ে দেওয়ার কালচারটা এখনো আঁকড়ে বসে আছো।
5: খাবার বেড়ে দেওয়ার কালচারটা তুই শেখেলে বলছিস? আর তোর এই আধুনিক প্রোগ্রেসিভ কালচারটা কি? একা একা খাওয়া।
3: লাইট ক্যামেরা ডায়লগ।

0: Light, Camera, Dialogue. Light, Camera, Dialogue.
1: লাইটস ক্যামেরা ডায়ালগ আমরা ছিলাম এবং তার উত্তর হচ্ছে সঠিক উত্তর অন্তহীন। অন্তহীন সিনেমার একটা অংশ শুনিয়েছিলাম আপনাকে এবং জানতে চেয়েছিলাম যে কোন সিনেমার অংশ এইটা।
2: হ্যাঁ, এবং সময়ের মধ্যে মাত্র তিনজন সঠিক উত্তর দিয়েছে, রুম্পা ঘোষ কর্ণগর থেকে, নির্মাল্য দে হাওড়া থেকে এবং আবার আরেকজন হাওড়া থেকে, চৈতালি দে। এবং এর মধ্যে সবার আগে সঠিক উত্তর তো অবশ্যই দিয়েছেন হাওড়া থেকে চৈতালি দে, উনি চলে যাচ্ছেন সেমিফাইনালে।
1: এসব তো হলো, এবার আমরা ইনস্টা যাই,
2: চলো যাই।
1: FM রেইনবো কলকাতা এই ইনস্টা হ্যান্ডেলে, এই ইনস্টা হ্যান্ডেলে আসবে ইনস্টা কুইজ এবং আপনাকে উত্তর পাঠাতে হবে DM করে। অলরেডি ইনস্টা কুইজ পোস্ট হয়ে গেছে, ভুল করে কমেন্ট করবেন না, শুধুমাত্র DM করে উত্তর পাঠিয়ে দিন ঝটপট।
2: তাহলে একটা গানে যাই,
1: একদম গানের তো ব্রেকটা লাগবেই। চলো

0: डांस बसंती।
1: ইনস্টা কুইজ অপরূপা নাচ না, কেউ নাচ দেখায়নি। আমরা একটা গান চালিয়েছিলাম যেখানে আমরা ডান্স বাসন্তী হচ্ছিল, আমরা অপরূপাকে বাসন্তী বলে ডাকার চেষ্টা করছিলাম, কিন্তু অপরূপা
2: সাড়া দিচ্ছে না। তো বাসন্তী তো আমি নই,
1: না
2: বাসন্তী তো হেমা মালিনী জি,
1: ওই জন্যই অপরূপা সাড়া দেয়নি এবং ও নাচে উনি। কিন্তু যারা এই যে প্রশ্নটা করা হয়েছিল তার উত্তর দিয়েছেন তারা কারা?
3: সুলগ্না বসু বরানগর থেকে, টুম্পা দাস পূর্ব বর্ধমান থেকে, শুক্লা হালদার নয়াবাদ থেকে, লিপি সরকার সরসোনা থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, কাকলি কারফা হুগলি থেকে, কৌস্তব পাল হাওড়া থেকে, প্রদীপ ব্যানার্জি শ্রীরামপুর থেকে, অয়ন দুলুই উলবেড়িয়া থেকে। কিন্তু সঠিক উত্তর সবার আগে দিয়ে যিনি চলে যাচ্ছেন সেমিফাইনালে, তিনি হুগলি থেকে, শুভশ্রী কারফা। ইনস্টাগ্রামের উত্তর কিন্তু আপনি আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই পাবেন,
1: একদম আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107FM Rainbow Kolkata, এই ইনস্টা হ্যান্ডেলটা ফলো করলে সেখানে উত্তর পেয়ে যাবেন। আর আমরা পরের রাউন্ডে যাব।
0: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি। গানে বাজু অনির রেডিও শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
1: ডিটেকটিভ ডায়েরিতে আমরা এসে পড়েছি এবং এখানে আপনাকে গোয়েন্দা সাজতে হবে।
3: হ্যাঁ, এবং এই গোয়েন্দা সাজার জন্য আপনি বেসিক্যালি যে কোনো গোয়েন্দা রূপ ধারণ করতে পারেন, কিন্তু আপনাকে একটা কেস দেওয়া হবে, সেই কেসটা আপনাকে সলভ করতে হবে। 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে আপনি জানাবেন আপনার উত্তর। দুবার আপনি শুনবেন আজকের ডিটেকটিভ ডায়েরি এবং ভালো করে মন দিয়ে শুনলেই কিন্তু ওই প্যাসেজের মধ্যেই উত্তর রয়েছে।
1: বেশ, তাহলে শুনে ফেলুন আর উত্তর পাঠান 9903653992 তে।
0: ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি, ডিটেকটিভ ডায়েরি।
4: একটা সিনেমার শুটিং এর জন্য কয়েকজন সিনেমার অভিনেতা ও কর্মী মরুভূমিতে শুটিং করতে গিয়েছিল। প্রথম দিন শুটিংয়ের শেষে শুটিংয়ের সমস্ত জিনিসপত্র তাদের গাড়িতে রেখে তারা তাঁবুতে গিয়ে ঘুমোয়। পরদিন সকালে উঠে দেখে তাদের গাড়ি শুদ্ধ, সিনেমা শুটিংয়ের সমস্ত উপকরণ চুরি হয়ে গেছে। তারা তাদের স্টুডিওতে ফোন করে জানায় সব। স্টুডিও জানায় পরের দিন সকালেই বাকি লোকজন চলে আসবে। তাদের কাছে একদিনের খাবার দাবার তাঁবুতেই ছিল, কিন্তু সেদিনই বিকেলে দেখা যায় সিনেমার ডিরেক্টরকে কেউ তার তাঁবুর মধ্যে খুন করে রেখে গেছে। শুধু লাইটম্যানের ফোনে চার্জ ছিল, তাই তার ফোন থেকে সাথে সাথে লোকাল পুলিশকে ফোন করা হয়। তারা ঘটনাস্থলে এসে সমস্ত কলাকৌশলীদের জিজ্ঞাসাবাদ করেন। ক্যামেরাম্যান জানান তিনি দুপুরে মরুভূমির কিছু স্টক ফুটেজ তুলে রাখছিলেন সিনেমায় ব্যবহারের জন্য, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। লাইটম্যান জানান তিনি দুপুরে ফোনে রিলস দেখছিলেন, তাই তিনিও কিছু জানেন না। সিনেমার নায়ক জানান তিনি ওই সময় নিজের তাঁবুতে বসে কিছু ডায়ালগ মুখস্থ করছিলেন, এবং অভিনেত্রী জানান তিনি লাঞ্চের পর একটু ঘুমিয়ে পড়েছিলেন নিজের ঘরে। পুলিশ চারজনের জবানবন্দি শুনে বুঝতে পারে

0: অপরাধী কে? আপনি কি বুঝতে পেরেছেন? জানান আমাদের 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
1: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: একটা সিনেমার শুটিংয়ের জন্য কয়েকজন সিনেমার অভিনেতা ও কর্মী মরুভূমিতে শুটিং করতে গিয়েছিল। প্রথম দিন শুটিংয়ের শেষে শুটিংয়ের সমস্ত জিনিসপত্র তাদের গাড়িতে রেখে তারা তাঁবুতে গিয়ে ঘুমোয়। পরদিন সকালে উঠে দেখে তাদের গাড়িশুদ্ধ সিনেমা শুটিংয়ের সমস্ত উপকরণ চুরি হয়ে গেছে। তারা তাদের স্টুডিওতে ফোন করে জানায় সব। স্টুডিও জানায় পরের দিন সকালেই বাকি লোকজন চলে আসবে। তাদের কাছে একদিনের খাবার দাবার তাঁবুতেই ছিল, কিন্তু সেদিনই বিকেলে দেখা যায় সিনেমার ডিরেক্টরকে কেউ তার তাঁবুর মধ্যে খুন করে রেখে গেছে। শুধু লাইটম্যানের ফোনে চার্জ ছিল, তাই তার ফোন থেকে সাথে সাথে লোকাল পুলিশকে ফোন করা হয়। তারা ঘটনাস্থলে এসে সমস্ত কলাকৌশলীদের জিজ্ঞাসাবাদ করেন। ক্যামেরাম্যান জানান, তিনি দুপুরে মরুভূমির কিছু স্টক ফুটেজ তুলে রাখছিলেন সিনেমায় ব্যবহারের জন্য। তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। লাইটম্যান জানান, তিনি দুপুরে ফোনে রিলস দেখছিলেন, তাই তিনিও কিছু জানেন না। সিনেমার নায়ক জানান, তিনি ওই সময় নিজের তাঁবুতে বসে কিছু ডায়ালগ মুখস্থ করছিলেন। এবং অভিনেত্রী জানান, তিনি লাঞ্চের পর একটু ঘুমিয়ে পড়েছিলেন নিজের ঘরে। পুলিশ চারজনের জবানবন্দি শুনে বুঝতে পারে অপরাধী কে। আপনি কি বুঝতে পেরেছেন জানান আমাদের 9903653992 হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে নিজের নাম এবং লোকেশন পাঠাতে কিন্তু ভুলবেন না।
0: Detective Diary. Detective Diary. Detective Diary.

0: Detective Diary. Detective Diary. Detective Diary.
1: মানুষ খুব সরল হলে কিছু সমস্যা হয়, যেমন এই ক্যামেরাম্যান সরল বিশ্বাসে কিছু বলেছিলেন তাই জন্যই ধরা পড়ে গেছিলেন।
2: হ্যাঁ হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে
1: যেমন সরল বিশ্বাসে এইমাত্র অর্ণবকে বিশ্বাস করে
2: ফেলতে যাচ্ছে সঠিক উত্তর ক্যামেরাম্যান, কারণটা অপূর্ব বলবে
1: বল।
3: হ্যাঁ
2: কি বল, সূর্যের আলোতে
1: সমস্ত বরফ গলে গিয়েছিল,
3: সেই বরফ গলে গিয়েছিল বলে,
2: বরফ গলে গিয়েছিল বলে কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে যে সব চুরি হয়ে গেছে মরুভূমির মধ্যে, তো গরম লাগছিল, সব চুরি হয়ে গেছে, চুরি হয়ে গেছে ইকুইপমেন্ট, চুরি হয়ে গেলে কি করে আর হবে, ক্যামেরাম্যান বলছে আমি ছবি তুলছি, ছবি তুলবো কি করে, ক্যামেরাই তো নেই।

0: ঠিক আছে বোঝা গেল,
1: তার সাথে বরফ চুরি যাওয়ার, বরফ বরফ গলে যাওয়ার কোনো সম্পর্ক নেই। একটা মহিলা একটু ওয়াশরুমে একটু রেস্ট নিতে গেছিল বলে এরা তার সুযোগের সদ্ব্যবহার করছে। ঠিক আছে, এই মহিলা একদিন ঘুরে দাঁড়াবে।
0: দিন তো তোমারে ভি আয়েগে
1: আয়েগে আয়েগে
0: আপনার আয়েম আয়েগা।
1: সঠিক উত্তরটা কি এবং কেন
2: বলে দিলাম,
0: বলে দিয়েছে তো আর কি।
1: আচ্ছা, ইকুইপমেন্টই চুরি হয়ে গেছিল সব, তাহলে ক্যামেরাম্যান ছবিটা তুলবে কি করে? খুব ভেরি গুড, খুব ভালো। কারা কারা সঠিক উত্তর দিয়েছেন?
0: যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন মুনমুন দাস যাদবপুর থেকে, মিতালী রথ চণ্ডীপুর থেকে, প্রণবেশ প্রামাণিক কাটাবেরিয়া থেকে, পিউপা ঘোষ বর্ধমান থেকে, সুমিত দাস সন্তোষপুর থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, অসীম ঘোষ নলপুর থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, দীপমন্ডল উলুবেরিয়া থেকে, এবং যিনি পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে তিনি টুম্পা মজুমদার রামরাজাতলা থেকে। তাহলে আমরা এখনো পর্যন্ত পেয়েছি টোটাল কতজনকে পেয়েছি?
1: আমরা এখনো পর্যন্ত ১৬ জনকে পেয়ে গেছি।
0: আমরা ১৬ জনকে পেয়ে গিয়েছি এবং এই ১৬ জনকে নিয়েই খেলবো আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড। নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ, নিউজ ফ্ল্যাশ অর্থাৎ আমাদের সেমিফাইনাল রাউন্ড। এবং যে ১৬ জনকে নিয়ে আমরা খেলবো তারা কারা?
1: আচ্ছা, তাদের নামগুলো একবার ছোট্ট করে বলে দিই। গত সপ্তাহের বং কানেকশন থেকে বেহালা থেকে রাজেশ বর্মা চলে এসেছেন আজকের সেমিফাইনালে সরাসরি। সোমনাথ চট্টোপাধ্যায় এবং খালেদ, সোমনাথ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে, খালেদ ডোমজুর থেকে এসছেন গল্প স্বল্প শুনে। আজকের কুইজওয়ালায় যারা যারা সঠিক উত্তর দিয়ে সেমিফাইনালে উঠলেন তারা হলেন গঙ্গাধরপুর থেকে সুব্রত মাল, টলিগঞ্জ থেকে ইন্দ্রনীল সরকার, বেগমপুর থেকে অঙ্কিতা ঘৌ, কৃষ্ণনগর থেকে অন্বেষা সাহা, মুর্শিদাবাদ থেকে আরিফ হোসেন, হুগলি থেকে কার্তিক ধারা, সৌমাল্য দে হাওড়া থেকে, ফাল্গুনী দাস খর্দা থেকে, প্রত্যুষ পাহাড়ি পূর্ব মেদিনীপুর, প্রশান্ত দলুই ফরিদপুর, চৈতালি দে হাওড়া, শুভশ্রী কারফা এবং টুম্পা মজুমদার রামরাজাতলা।
0: এই কজনকে নিয়ে খেলবো আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড। সেমিফাইনাল রাউন্ড আজকে কি প্রশ্ন থাকছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকছে, যে প্রশ্নটা কি থাকছে
2: সেমিফাইনাল রাউন্ডের আজকের যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ল্ড কাপ ফুটবল শেষ হলো সম্প্রতি, আজকের সেমিফাইনালের প্রশ্ন, ফাইনাল ম্যাচ যে স্টেডিয়ামে হলো সেই স্টেডিয়ামের নাম কি?
0: অপূর্ব একবার রিপিট করে দে।
1: সম্প্রতি শেষ হলো ফুটবল বিশ্বকাপ, ফাইনাল ম্যাচ যে স্টেডিয়ামে হলো সেই স্টেডিয়ামের নাম কি?
0: যে ১৬ জনের নাম অপরূপা বলেছে সেই ১৬ জনকে নিয়েই খেলবো আমরা আমাদের সেমিফাইনাল রাউন্ড। এবং সেই ১৬ জনের মধ্যে যারা প্রথম ৩ জন সঠিক উত্তর দেবেন তারা পৌঁছে যাবেন আজকের কুইজওয়ালার ফাইনালে।

0: News Flash, News Flash, News Flash. নিউজ ফ্ল্যাশে আমরা যে প্রশ্নটা রেখেছিলাম, সম্প্রতি শেষ হলো ফুটবল বিশ্বকাপ ফাইনাল ম্যাচ, যে স্টেডিয়ামে হলো সেই স্টেডিয়ামের নাম কি, এটা আমরা জানতে চেয়েছিলাম। সঠিক উত্তর কি?
1: সঠিক উত্তর মেটলাইফ স্টেডিয়াম।
0: এবং এই সঠিক উত্তর যারা দিয়েছেন তাদের মধ্যে প্রথম তিনজনকে নিয়ে খেলবো আমরা আমাদের ফাইনাল রাউন্ড। সেই তিনজন কারা যারা উঠে গেলেন ফাইনালে?
1: তারা হলেন সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, অঙ্কিতা ঘৌ বেগমপুর থেকে, এবং টুম্পা মজুমদার রামরাজাতলা থেকে।

0: বেশ, এই তিনজনকে নিয়ে আমরা খেলবো আমাদের ফাইনাল রাউন্ড। লাইটনিং রাউন্ডের যে ব্যাপার সেটা হচ্ছে যে এই যে তিনজনের নাম বললাম, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, অঙ্কিতা ঘো বেগমপুর থেকে এবং টুম্পা মজুমদার রামরাজাতলা থেকে, এই যে লাইটনিং রাউন্ড আমরা খেলবো, এই রাউন্ডের বেশ কিছু নিয়ম আছে। কী নিয়ম? আমরা আপনাদের পাঁচটা প্রশ্ন করব এবং 1 2 3 4 5 করে আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজেই পাঁচটা প্রশ্নের উত্তর লিখে পাঠাতে হবে, মানে যেগুলো আপনি পারবেন আর কি। বেসিক্যালি পাঁচ মানে সঠিক উত্তরের জন্য 5 পয়েন্টস এবং ভুল উত্তর দিলে -5 কিন্তু আপনার হবে। কিন্তু যদি আপনি ছেড়ে দেন, পাস করে দেন, তাহলে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। এতদূর পর্যন্ত তো কোনো মানে খুব সিম্পল নিয়ম। এবার আছে টাইমের নিয়ম।
1: সেই টাইমের নিয়মটা হচ্ছে আপনি যখন থেকে গান শুরু হবে সেই সময় আমরা 1 মিনিট ধরে আপনাকে প্রশ্নগুলো করব, সে তাতে যতবার রিপিট করা সম্ভব হবে আমরা রিপিট করব। কিন্তু যখন থেকে গান শুরু হবে সেই সময় থেকে প্রতি মিনিটের জন্য আপনার 3 পয়েন্ট করে কাটা যাবে। অর্থাৎ যখন আমরা 1 মিনিট যে টাইমার তার মধ্যে যদি আপনি উত্তর দিলেন তাহলে আপনার কোনো স্কোর কাটা যাবে না, স্কোর থেকে কোনো মার্কস কাটা যাবে না। ধরুন আমরা

0: 11:48 বেজে 48 মিনিটে গান শুরু করলাম, তখন থেকে আপনার স্কোর কিন্তু মাইনাস হতে থাকবে, প্রতি মিনিটে -3। অর্থাৎ আপনি যদি 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন এবং 1 মিনিট পরে উত্তর দেন, তাহলে আপনার স্কোর গিয়ে, ফাইনাল স্কোর গিয়ে দাঁড়াবে +25 -3, অর্থাৎ +22। তো আজকের প্রশ্নগুলো করা যাক,
1: চলো।
2: হ্যাঁ
0: চলো।
1: প্রথম প্রশ্ন, আমেরিকার মুদ্রার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, এরোপ্লেনের আবিষ্কর্তা কে? তৃতীয় প্রশ্ন, আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? চতুর্থ প্রশ্ন, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? পঞ্চম প্রশ্ন, পঙ্গল কোন রাজ্যের উৎসব?
2: প্রথম প্রশ্ন, আমেরিকার মুদ্রার নাম কি? এরোপ্লেনের আবিষ্কর্তা কে? দ্বিতীয় প্রশ্ন, তৃতীয় প্রশ্ন, আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? চতুর্থ প্রশ্ন, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? পঞ্চম প্রশ্ন, পঙ্গল কোন রাজ্যের উৎসব?
0: আমি একবার রিপিট করছি, প্রথম প্রশ্ন, আমেরিকার মুদ্রার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, এরোপ্লেনের আবিষ্কর্তা কে? তৃতীয় প্রশ্ন, আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি? চতুর্থ প্রশ্ন, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? এবং পঞ্চম প্রশ্ন, পঙ্গল কোন রাজ্যের উৎসব?
1: কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটা মেসেজেই কিন্তু 1 2 3 4 5 করে উত্তরগুলো লিখবেন, তার নিচে নিজের নাম, তার নিচে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার নয় কলিং নাম্বার লিখবেন, যে নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে, এবং তার নিচে লোকেশন লিখে পাঠিয়ে দেবেন আমাদের নাম্বার 9903659922।

0: Bom Connection. Bom Connection.
1: বং কানেকশন অর্থাৎ বাংলা ও বাঙালিকে নিয়ে একটা রাউন্ড। সেই রাউন্ডে যদি আপনি প্রশ্নের সবার আগে সঠিক উত্তর দিতে পারেন, সেই রাউন্ডে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নে যদি সবার আগে সঠিক উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সামনে চান্স থাকছে কুইজওয়ালা সেমিফাইনাল, অর্থাৎ আগামী সপ্তাহের কুইজওয়ালা সেমিফাইনালে সরাসরি পৌঁছে যাওয়ার। আমরা এখনও সবার উত্তর পেয়েছি না? পাইনি,
2: বলবো না।
3: ঘনশ্যাম দাস কোন বিখ্যাত বাঙালি লেখকের তৈরি চরিত্র?
1: যদি আপনি বুঝতে পেরে থাকেন তাহলে উত্তর পাঠান 9903653992 তে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ করে।
2: হ্যাঁ, আমরা এবার একটু উত্তরগুলো বলে দিই। হ্যাঁ, প্রথম প্রশ্ন ছিল আমেরিকার মুদ্রার নাম কি?
3: ডলার।
2: দ্বিতীয় প্রশ্ন, এরোপ্লেনের আবিষ্কর্তা কে?
1: রাইট ব্রাদার্স।
2: তৃতীয় প্রশ্ন, আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি?
1: মাউন্ট কিলিমানজারো।
2: চতুর্থ প্রশ্ন, তাপমাত্রা মাপার যন্ত্রের নাম?
1: থার্মোমিটার।
2: পঞ্চম প্রশ্ন, পঙ্গল কোন রাজ্যের উৎসব?
1: তামিলনাড়ু।
2: একদম। এবং আমরা তিনজন যে আমাদের ফাইনালিস্ট ছিলেন, সুব্রত মাল, অঙ্কিতা ঘোষ, টুম্পা মজুমদার, তাদের মধ্যে কে উইনার হলেন আমরা সেখানে আসবো। তবে এর আগে আমরা বলে দিই যে আমরা একটা প্রশ্ন রাখলাম যে ঘনশ্যাম দাস কোন বিখ্যাত বাঙালি লেখকের তৈরি চরিত্র?
1: একদম। তো সেটার সঠিক উত্তর হচ্ছে, আমরা সবাই জানি সঠিক উত্তর হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। কিন্তু বং কানেকশন থেকে কে পৌঁছে যাচ্ছেন সেমিফাইনালে, সঠিক উত্তর সবার আগে কে দিয়েছেন?
2: সঠিক উত্তর সবার আগে দিয়ে যিনি বং কানেকশন থেকে চলে যাচ্ছেন সরাসরি আমাদের সেমিফাইনালে, তিনি হলেন শেখ কদম রসুল হাওড়া থেকে।
1: শেখ কদম রসুলকে অনেক শুভেচ্ছা, কারণ তিনি পৌঁছে গেলেন বং কানেকশন থেকে আগামী সপ্তাহের কুইজওয়ালার সেমিফাইনালে। কিন্তু এবার আমাদের বলার পালা যে লাইটনিং রাউন্ডে কে উইনার, অর্থাৎ আমাদের ফাইনালে কে উইনার হলেন। চলো আমরা অলরেডি উত্তরগুলো বলে দিয়েছি যে কোনটা সঠিক উত্তর ছিল। তাহলে অর্ণব বলছি সাসপেন্স রাখবি না?
2: না না, এবার বলেই দেবো, এবার বলেই দিই। তিনজন ফাইনালে উঠেছিলেন, সুব্রত মাল, অঙ্কিতা ঘোষ, টুম্পা মজুমদার। আমরা প্রথমে যাব অঙ্কিতা ঘোষের কাছে। অঙ্কিতা ঘোষ একদম টাইমে উত্তর দিয়েছেন এবং পাঁচটা প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, কোনো নেগেটিভ মার্কিং হয়নি, কাজে স্কোর গিয়ে দাঁড়িয়েছে 25। এটাকে বিট করা কিন্তু খুব কঠিন। তারপর আমরা যাব সুব্রত মালের কাছে, তিনি পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছেন, চারটে ঠিক দিয়েছেন, একটা ভুল দিয়েছেন, কাজেই ওনার স্কোর গিয়ে দাঁড়িয়েছে 15, কারণ চারটে ঠিক মানে 20 এবং সেখান থেকে একটা ভুল, -5, 15। এবার উনি 2 মিনিট পরে উত্তর দিয়েছেন গান শুরু হওয়ার, সেই জন্যেই ওনার কিন্তু 15 থেকে -6 হয়ে আলটিমেটলি স্কোর গিয়ে দাঁড়িয়েছে 9। এবার আসছি টুম্পা মজুমদারের কথায়। টুম্পা মজুমদারও কিন্তু পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন, যে অঙ্কিতা ঘোষ, টুম্পা মজুমদার দুজনেই পাঁচটা সঠিক উত্তর দিয়েছেন এবং দুজনেরই কোনো নেগেটিভ মার্কিং নেই, কারণ যেহেতু টাইমেই উত্তর দিয়েছেন, গান শুরু হওয়ার আগেই উত্তরটা এসেছে। কিন্তু তার সত্ত্বেও একজন তো উইনার আমাদের বাঁচতে হবে, আমরা কীভাবে বাঁচবো? কারণ আমাদের যে হোয়াটসঅ্যাপের লিস্ট, সেখানে একজনের নাম আগে শো করছে, তার মানে তিনি আগে উত্তরটা দিয়েছেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আগে হলেও উত্তরটা দিয়েছেন,
1: একদম
2: আবার ফ্র্যাকশন অফ সেকেন্ড পরে একজন উত্তর দিয়েছেন, সেইটাকে সেটা জানা গেলেই আজকের উইনার জানা হয়ে যাবে।
1: তাহলে আজকের কুইজওয়ালার উইনার হলেন,
2: বলে দিই চলো,
1: বলো
2: একটু ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আজকের কুইজওয়ালার উইনার হয়ে গেলেন রামরাজাতলা থেকে টুম্পা মজুমদার।
3: টুম্পাকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন কুইজওয়ালার পক্ষ থেকে। আজকের উইনার আমাদের টুম্পা মজুমদার, আপনার সাথে আকাশবাণীর তরফ থেকে যোগাযোগ করে নেওয়া হবে।
1: আর আজকের মতো আমরা তিন কুইজওয়ালা, অর্ণব, তমজিৎ আর অপরূপা, টাটা বাই বাই বলছি, আবার নেক্সট কুইজওয়ালায় দেখা হচ্ছে,
3: শোনা হচ্ছে।
1: সোমলতা আচার্যের কণ্ঠে রেখে গেলাম মোর ভাবনারে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

মন মানে না, না মন তো সত্যিই মানে না। আমাদের বন্ধুরা না এলে কিছুতেই ভালো লাগে না, আর তাই শুনতে কি চাও কেবলমাত্র আমাদের বন্ধুদের জন্য। 12টা থেকে 1টা আপনাদের জন্য, সারাটা দিন তো আপনাদের জন্যই, কিন্তু স্পেশালি এই 1 ঘন্টা আরও একটু বেশি করি আপনাদের জন্য। আপনাদের সঙ্গে রয়েছি তপজা, থাকবো রাত 3টে পর্যন্ত 3টে থেকে 6টা সৌমিক বন্দ্যোপাধ্যায়। নতুন একটা দিন, অর্থাৎ আজ 22শে জুলাই, আজ বুধবার। আর বুধবারের শুনতে কি চাওতে আপনাদের জন্য অপেক্ষা করছি বন্ধুরা, চলে আসুন 9903653992 এই নাম্বারে আপনাদের অনুরোধ নিয়ে। শুরু করলাম জুবিন গার্গ এবং জুন ব্যানার্জির কণ্ঠে মন মানে না ছবি টাইটেল সং দিয়ে। রয়েছে আরও পরপর 2টো গান শোনাবো এবং তার ফাঁকে অপেক্ষা করব আপনাদের জন্য, আপনাদের অনুরোধের জন্য। পরের গান গৃহপ্রবেশ থেকে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, আয়ান, আরমান রশিদ খান।

ছবির নাম ছিল গৃহপ্রবেশ, শিল্পী ছিলেন দেবায়ন বন্দ্যোপাধ্যায়, আর অনুরোধ ছিল আমাদের ঢাকুরিয়ার সৌভিকে। এরপরের অনুরোধ অজয় কুট্টি কোলাঘাট থেকে, আলিশা চিনায়ের কণ্ঠে একটা দারুণ গান শুনতে চেয়েছেন।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

ছবির নাম ছিল অভিমান, শিল্পী ছিলেন আরমান খান। আমরা পরের গানে অবশ্যই যাব, আমাদের বন্ধুদের অপেক্ষা করছি, বন্ধুদের অনুরোধের জন্য। তবে তার আগে আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা। উত্তর দিনাজপুর, মালদহ, দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু অংশে আগামী 2-3 ঘন্টায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

মোহাম্মদ রফির কণ্ঠে এ নজরুল গীতিটা শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন তাপস মাইতি চকমানিক বাওয়ালি থেকে। সুদূর মুম্বাই থেকে আমাদের এক বন্ধু অনুরোধ করেছেন দারুণ সুন্দর একটা গানের। আজকে সবারই অনুরোধ খুবই সুন্দর, প্রত্যেকটা শুনতে কি চাওয়ের মতোই আর কি। উনি লিখছেন যে, তোমার অনুষ্ঠানের সার্থকতা কামনা করি, ভালো থেকো। আজ শুনব এই গানটা, সুব্রত মণ্ডল, জুহু, কিশোর কুমার গাঙ্গুলি মার্ক, সান্টাক্রুজ ওয়েস্ট, মুম্বাই 400054। লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটা।

এর পরের গানের অনুরোধ বাঘা যতীন থেকে জয়দীপ রায়, উনি শুনতে চেয়েছেন দুই পৃথিবী ছবির গান। রানা মজুমদার এবং তিমিরের কণ্ঠে শুনব দুই পৃথিবী ছবির গান।

ছবির নাম ছিল কুছ কুছ হোতা হ্যায়। টাইটেল ট্র্যাক থেকে গানটা শুনতে চেয়েছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে আমরা শুনলাম। শুনতে চেয়েছেন রাজু মান্না জগৎপুর উলুবেরিয়া থেকে। এরপর আমরা রঘু ডাকাত থেকে একটা রঘু ডাকাত ছবি থেকে একটা গান শুনব। ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠে। যিনি শুনতে চেয়েছেন তিনি হচ্ছেন অমৃতা বণিক, টালিগঞ্জ।

শুনতে কি চাও, শেষ করতে হবে এবার, ইচ্ছে থাকলেও আর তো উপায় নেই, কারণ সময় ক্রমশ শেষের দিকে। আর একটাই মাত্র গান শুনব, কৃষ্ণেন্দু হালদার কুলপি থেকে অনুরোধ করেছেন, পলাতক ছবির গান শুনতেছে, সেই গানটা যে গান রুমাগো ঠাকুরতা, গীতা দত্ত এবং সহশিল্পীরা।

শেষ হলো শুনতে কি চাও, এরপর সুররঞ্জনী। কিন্তু সুররঞ্জনী শুরু করার আগে আরও একবার আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কিছু অংশে আগামী 2 থেকে 3 ঘন্টায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া সম্পর্কিত খবর এই পর্যন্তই। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। আমরা প্রথমে শুনব খেয়াল, শিল্পী বিদুষী সুরঞ্জনা বোস, রাগ মারুবিহাক।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন বিদুষী সুরঞ্জনা বোস, রাগ মারুবিহাক। আমরা শুনছি সুররঞ্জনী, এবারে শুনব শরদ, শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ হেমবিহাক।

0: আমরা শুনলাম শরৎ, শিল্পী ছিলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, রাগ হিমবিহাগ। এই সঙ্গে শেষ হলো আজকের সুররঞ্জনী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আপকে লিয়ে কিছুক্ষণ পরে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ছবির নাম ছিল রহনা হ্যায় তেরে দিল মে। সেই ছবি থেকে গানটা শুনলাম বম্বে জয়শ্রীর কণ্ঠে। আমরা শুনছি আপকে লিয়ে ফার্স্ট হাফ, অর্থাৎ প্রথম পর্ব। সেকেন্ড হাফ বা সেকেন্ড পার্ট নিয়ে সৌমিক আপনাদের সঙ্গে আসবে তিনটে থেকে। আপনার অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে, সঙ্গে রয়েছে তপজা। এরপর সিংহাম থেকে শ্রেয়া ঘোষাল এবং অজয়।

ছবির নাম ছিল কভি খুশি কভি গম। আমরা গানটা শুনলাম অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের কণ্ঠে। আমরা শুনছি আপকে লিয়ে, হিন্দি ছবির গান। এরপর ভাগম ভাগ থেকে কুনাল গঞ্জাওয়ালা এবং সুনিধি চৌহান।

ছবির নাম ছিল বস ইতনা সা খোয়াব হ্যায়। শিল্পীরা ছিলেন অলকা ইয়াগনিক এবং শান। এরপর ফের হেরাফেরি থেকে কুনাল গঞ্জাওয়ালা, সুনিধি চৌহান এবং সহশিল্পীরা, তবে রয়েছেন আরিয়া।

ছবির নাম ছিল তুম্বিন, শিল্পী ছিলেন চিত্রা। আমরা আপকে লিয়ে প্রথমার্ধের একেবারে শেষের দিকে চলে এসেছি বন্ধুরা। দুটো গান শুনব পরপর। প্রথমে শুনি শান এবং কবিতা সুব্রমণিয়মের কণ্ঠে দিল চাতা হে ছবির একটি গান, এবং শেষ করব অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে ইয়ে মহব্বত হ্যায় ছবির গান দিয়ে। তারপর আপনাদের সঙ্গে থাকছেন সোহম, ভুল বললাম সৌমিক। আসলে আমরা সবাই বারবারই তো ঘুরিয়ে ফিরিয়ে আসি, সেই জন্য নামগুলো অনেকটাই একই রকম হওয়াতে এটাই হয়ে যায়। সৌমিক থাকছে আপনাদের সঙ্গে আজকে।

কথা বলতে বলতে সময় একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে আপকে লিয়ে থেকে। আবারও কোনো একদিন এরকমই গানের ডালে নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিম করো বোনাস।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ওয়ান সেভেন FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে শুনছ অনুষ্ঠান। ঘড়ির কাঁটা বলছে সময় এখন 4:55 আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবে মিয়াকে তরি রাগে খেয়াল, শিল্পী তরুণ কুমার দাশ।

107 FM Rainbow Project Dorunge Adokun Prabhati Bhore Shastri Shongite Runushane Miyaki Todi Rage Khyal Shun Chilen Shilpi Chilen Tarun Kumar Dash Prabhati Bhore Shastri Shongite Runushane Ditiyo Porbe Bare পরমেশ্বরীর আগে সেতার শুনবেন শিল্পী সৌম্য আড্ডা।

0: 107 FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছিলেন পরমেশ্বরী রাগে। সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন সৌম আড্ড। প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় 5টা বেজে গেছে, সুতরাং 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

আকাশতলে ডলে ডলে মেঘ ছেকে ডেকে যায়। হ্যাঁ, মেঘ কিন্তু ডেকেছে, অন্তত আবহাওয়া সেরকমই বলেছে। কারণ রাত্রিরে কিন্তু বেশ কিছু না, আমাদের এখানে বা কাছাকাছি হয়তো আবহাওয়া যথেষ্টই ভালো।

ছিল, কিন্তু উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু বেশ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু ছিল। সুতরাং সেখানকার ওয়েদার এখন কেমন সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, কিন্তু একেবারেই যে মেঘ ডাকেনি তা কিন্তু নয়। সুতরাং ডাকার যে সম্ভাবনা সেটাও ছিল, আকাশতলে দলে দলে মেঘ ডেকেছে এবং বেশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, হয়েওছে কিছু ক্ষেত্রে কোথাও কোথাও। কিন্তু আমাদের এখানেও মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আকাশও ডাকছে। সুতরাং একেবারেই এই সম্পূর্ণ ভোরের যাত্রায় এই যে আকাশের পথ, আকাশের অবস্থা, সেটা কিন্তু আমাদের গানেই থাকছে। আর সেই কারণেই তোমরা টিউন করেছো 107 FM রেইনবো, আর সেই আকাশের অবস্থা, আকাশের সেগুলো নিয়েই আমরা কিন্তু ভাবছি, আকাশের সেই সময়, সেই বৃষ্টি, সেই আকাশের ডাক আর পাগলা হাওয়ার কথা।

আজও যখন বর্ষা পড়ে, তখন বর্ষার মাদকতা নিয়ে বাংলার এবং বাঙালির একটা আবেগ সম্ভবত চিরদিনের রয়েই গেছে। সুতরাং সে পরিবেশের গুণেই হোক আর পরিবেশের কারণে নাই বা হোক, বর্ষা যেখানে আছে সেখানে মনটা কেমন যেন একটু কবি কবি হয়ে ওঠে। স্বভাবতই আমাদের মনের মধ্যেও কখনো দুকলি গান ভেসে ওঠে, গান এসে যায়। আবার কখনো বা আমাদের হাতে কালি কলম পেন্সিল নিয়ে বসলে দুলাইন এসেও যায়। হ্যাঁ, আসলে আমাদের এই বর্ষার মাদকতা আমাদের একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায়, যেখানে পরিবেশের গুণে আমরা অনেক কিছুই হয়ে যাই। কিন্তু সেই রকমই যে মানুষটা এই বর্ষাকে নিয়ে লেখার সাধ্য না থাকলেও মনটাকে একদম যখন পাল্টে দেয় এই বর্ষা, সেটা আমরা বর্ষা ঋতু বর্ষা এলেই বুঝতে পারি। কখনো সেটা ঝিরিঝিরি বৃষ্টি হোক, কখনো ঝমঝমিয়ে বৃষ্টি হোক, এই বৃষ্টি আমাদের মনটাকে কেমন যেন একটা ভেতরে ভেতরে রোম্যান্টিক করে তোলে। যদিও কখনো কখনো আমরা রোম্যান্টিকতা বিরোধী হয়েও কখনো কখনো আমাদের মনের মধ্যে সেই রোম্যান্টিক ভাবটা কখন যেন জেগে ওঠে, সেটা আমরা কোথায় বুঝতেও পারি না। আর স্বভাবতই এই রকম বৃষ্টি হলে যার গান কথা বারবারই আমাদের টেনে নিয়ে আসে, তার নাম রবীন্দ্রনাথ। স্বভাবতই তার লেখা তার গান আমাদেরকে নিয়ে ভাবাবে, এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। তাই এই মেঘমাখা বৃষ্টি ঝরানো আকাশের দিকে যখন আমরা তাকিয়ে থাকি, তখন অদ্ভুতভাবে সেই কথাই মনে হয়, মেঘের কোলে

কিছুই তো ঘটে, সব কিছু কি আর ভাষায় ব্যাখ্যা করা যায় না, কিছু কিছু সুরের মধ্যেও রাখতে হয়। তাই আমরা মেঘের কোলে ভেসে যাই সুরের সাগরে।